0: বিশ্বের সফর 1448 ইসি 4 আগস্ট 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শাকিল আহমেদ ও ফরহানা খান পুরবি।
0: আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিকী, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন।
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 39 আয়াত থেকে 43 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।

0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা হিজর এর 39 থেকে 43 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইবলিস বলল, হে আমার রব, আপনি যেহেতু আমাকে পথ ভ্রষ্ট করেছেন, তাই আমি অবশ্যই পৃথিবীতে মানুষের কাছে পাপকে আকর্ষণীয় করে তুলব এবং তাদের সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করব। তবে আপনার সেই বান্দাদের নয় যারা একনিষ্ঠ ও আন্তরিকভাবে শুধু আপনারই আনুগত্য করে। আল্লাহ বললেন, এটাই আমার কাছে পৌঁছানোর সরল ও সঠিক পথ। আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না, তবে যারা নিজেরাই তোমার অনুসরণ করবে এবং পথভ্রষ্ট হবে তাদের কথা আলাদা, আর নিশ্চয়ই জাহান্নামী হবে তাদের সবার নির্ধারিত ঠিকানা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় নামাজে একাগ্রতা, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ ইসলামের রুকনসমূহের মধ্যে অন্যতম একটি রুকন, যা প্রাপ্তবয়স্ক সকল মুসলমানের আদায় করা ফরজ। আল্লাহ তাআলা পরকালে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিবসে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সহজ হবে, তার পরবর্তী সব কাজের হিসাবও সহজ হবে। তাই সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ সহি ও সঠিক হওয়ার জন্য একাগ্রতার প্রয়োজনীয়তা অনেক জরুরি। নামাজের একাগ্রতার বাস্তব শিক্ষা রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে নামাজের ব্যাপারে তাকে অনুসরণ করার কথা বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ। বুখারী, মুসলিম ও মিশকাত শরীফ। নামাজের একাগ্রতা বলতে অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের স্থির থাকে বোঝায়, অর্থাৎ নামাজে অনর্থক নড়াচড়া না করা এবং অন্তরে আল্লাহ ছাড়া কোনো কিছুর কল্পনা উপস্থিত না রাখা। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে নামাজ কায়েমের নির্দেশ রয়েছে, যার অর্থ হচ্ছে নামাজকে তার যাবতীয় হক সহ আদায় করা, রুকু সেজদা পূর্ণরূপে আদায় করা, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করা এবং একাগ্রতার সঙ্গে নামাজ পড়া। কোরআন হাদিসে নামাজের যে অশেষ কল্যাণ ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে, তা একাগ্রতা সম্পন্ন নামাজের দ্বারাই অর্জিত হতে পারে। কোরআন ইরশাদ হয়েছে, আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, সেসব মুমিন সফল কাম যারা নামাজে একাগ্রতা অবলম্বন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজী ব্যক্তি যতক্ষণ নামাজের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবেন, আর নামাজ থেকে অন্যদিকে ভ্রুক্ষেপ করলে আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে নেন। আবু দাউদ শরীফ। একাগ্রতাবিহীন নামাজ নিষ্প্রাণ দেহের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে ধীরস্থিরভাবে নামাজ দাঁড়ায়, রুকু সেজদা শান্তভাবে আদায় করে, একাগ্রতার সঙ্গে নামাজ পড়ে, সে নামাজ উজ্জ্বল ও আলোকিত হয়ে উপরে চলে যায় এবং নামাজের জন্য এমনভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করুক যেভাবে তুমি আমাকে হেফাজত করেছ। তাফসীরে তাবরানী। একাগ্রতাবিহীন নামাজ প্রকৃতপক্ষে নামাজই নয়। একটি হাদিসে বর্ণিত হয়েছে, মানুষের মাঝে এমন এক সময় আসবে যখন মানুষ বাহ্যিকভাবে নামাজ আদায় করবে কিন্তু প্রকৃতপক্ষে নামাজ আদায় করবে না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই রিসালাতুস সালাহতে বর্ণিত, নামাজের বাহ্যিক দিক হল ফরজ, ওয়াজিব, সুন্নত, যাবতীয় বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করা। যার অভ্যন্তরীণ দিক হল এমনভাবে নামাজ পড়া যেন আল্লাহকে দেখছি নতুবা আল্লাহ আমাকে দেখছেন। মূলত এমন নামাজই মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কোরআন ইরশাদ হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজ তাকে অন্যায় ও পাপ থেকে বিরত রাখে না, সে নামাজ তাকে আল্লাহ তাআলার থেকে আরো দূরে সরিয়ে দেয়। মুজামুল কবির। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই লিখেছেন, নামাজের মূল উপাদান তিনটি। নামাজে আল্লাহ পাকের অনন্ত অসীম মহত্ব ও বরত্ব ও ক্ষমতার চিন্তায় বিভোর থাকা, আল্লাহর বরত্ব ও মহত্ব উত্তম শব্দমালার দ্বারা জবানে প্রকাশ করা, দাঁড়ানো, বসা, রুকু সেজদার মাধ্যমে নিজের অক্ষমতা অপারগতার দাসত্বের সাক্ষ্য প্রদান করা। হুজ্জাতিল্লাহিল বালিগা, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 72। নামাজে শয়তান বিভিন্ন চিন্তা ও কল্পনার উদ্রেক করে, ফলে নামাজি ব্যক্তি হারিয়ে যায় কল্পনার জগতে, আর তখন নামাজ নির্জীব ও নিষ্প্রাণ হয়ে যায়। সুতরাং নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টির একটি উপায় হল মুখে উচ্চারিত শব্দের প্রতি মনোযোগ দেওয়া, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা থেকে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেক অবস্থায় যা পড়া হয় সেই সবের প্রতি ধ্যান করা। এরপর নামাজে পঠিত সূরা ও দোয়াসমূহের অর্থের প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে একাগ্রতার সাথে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নামাজে একাগ্রতা। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।
3: দুই জাহানের মালিক তুমি।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
2: নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদের 26তম অধ্যায়টির নাম ব্রাহ্মণবজ্ঞ। ধম্মপদের 393 নম্বর শ্লোকে তথাগত বুদ্ধ স্পষ্ট করে বলেছেন, ন জটানি ন গোত্রেন ন যচ্চা হতি ব্রাহ্মণ যমহি সচ্চং চ ধম্ম চ চ সুখী চ ব্রাহ্মণ। অর্থাৎ কেউ মাথায় জটা ধারণ করলেই বা কোনো নির্দিষ্ট গোত্রে বা পরিবারে জন্ম নিলেই তিনি ব্রাহ্মণ হন না। যার অন্তরে সত্য ন্যায়পরায়ণতা এবং ধর্ম বিরাজ করে, যিনি মন ও কর্মে পবিত্র, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। তথাগত বুদ্ধের দৃষ্টিতে প্রকৃত ব্রাহ্মণের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হল, যিনি শরীর মন ও বাক্যের দ্বারা কোনো পাপকর্ম করেন না এবং এই তিন স্তরে নিজেকে সম্পূর্ণরূপে সংযুক্ত রাখতে পারেন, তিনি ব্রাহ্মণ। যিনি সংসারের মোহ মায়া তৃষ্ণা এবং বন্ধন ছিন্ন করেছেন, যার কোনো বিষয়ে আর কোনো আকাঙ্ক্ষা তৃষ্ণা বা ভয় নেই, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। যিনি কোনো কারণে অন্যের উপর রাগ করেন না এবং ক্ষমাকে নিজের প্রধান শক্তি মনে করেন, তিনি ব্রাহ্মণ। যার মন থেকে কাম ক্রোধ অহংকার এবং তৃষ্ণা চিরতরে দূরে চলে গেছে, বৌদ্ধমতে তিনি ব্রাহ্মণ। যিনি কোনো প্রাণী হত্যা করেন না বা আঘাত করেন না এবং জগতের সকল জীবের প্রতি মৈত্রীভাব পোষণ করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। যিনি অন্যের কোনো বস্তুই না বলে বা অন্যায়ভাবে গ্রহণ করেন না, অর্থাৎ যিনি সম্পূর্ণ নির্লোভী জীবনযাপন করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। বৌদ্ধ দর্শন বা তথাগত বুদ্ধের মতে ব্রাহ্মণ কোনো জন্মগত জাতি বা বংশমর্যাদা নয়, বরং এটি হল মানুষের নৈতিক পবিত্রতা, পরম জ্ঞান এবং আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের একটি সর্বোচ্চ গুণবাচক অবস্থা। বুদ্ধ তৎকালীন জন্মভিত্তিক জাত প্রথাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ঘোষণা করেছিলেন, মানুষ তার কর্ম ও মনের পবিত্রতার মাধ্যমেই প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওঠেন। বৌদ্ধ দর্শনে যিনি চারি আর্য সত্যকে উপলব্ধি করে অবিদ্যা এবং তৃষ্ণা ধ্বংস করেছেন, তাকে অরহত বা মুক্ত মানুষ বলা হয়। বুদ্ধের পরিভাষায় এই অরহত বা নির্বাণপ্রাপ্ত ব্যক্তি হলেন আসল ব্রাহ্মণ। বাহ্যিক আচার অনুষ্ঠান যজ্ঞ বা বৈদিক মন্ত্রপাঠের চেয়ে অন্তরের লোভ দ্বেষ মোহমুক্তিকেই বুদ্ধ প্রকৃত ব্রাহ্মণত্বের লক্ষণ হিসাবে নির্ধারণ করেছেন। বস্তুত ব্রাহ্মণ কোনো সামাজিক শ্রেণী নয়, বরং এটি একটি উন্নত আধ্যাত্মিক নৈতিক চরিত্র। সব্বে সত্তা সুখী তাহন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
0: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:29 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনুন।

0: ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জে, FM 90 মেগাহার্জে, FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান মালা। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7:45। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান সকাল 8:15। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচার হবে বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05।

0: শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে। বিকেল পাঁচটা বেজে ত্রিশ মিনিটে লেটস স্পিক ইংলিশ, সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল, সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে সাতটা বেজে ত্রিশ মিনিটে, রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের সংসার, রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত দশটা বেজে পাঁচ মিনিটে, রাত দশটা বেজে ত্রিশ মিনিটে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী।
1: এবারে এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল ছটা থেকে দুপুর ১২টা১০ মিনিট এবং বেলা ২টা১৫ মিনিট থেকে রাত ১১টা১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান, এবং এফএম 90 মেগাহার্জে সকাল ছটা থেকে রাত ১১টা১৫ মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। আজকের অনুষ্ঠানের পরিচিতি শুনলেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ ভোরের কানে। শিল্পী আঞ্জুমান আরা বেগম, গীতিকার আবু জাফর, সুর করেছেন ওমর ফারুক।

0: ভোরের গানটি শুনলেন শিল্পী ছিলেন অঞ্জুমান আরা বেগম।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন। গেয়েছেন অনুপ ভট্টাচার্য। নজরুল ইসলামের কথাই বলি, যদি আর বাসে না বেজে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই ভালোবাসার জবাবে আমি যা দিয়েছি তা আমার সৃষ্টির বেদনা। চলুন অনুপ ভট্টাচার্যের কণ্ঠে শুনি শাওনও আসিল ফিরে।

আমি প্রেম দিতে এসেছিলাম, আমি প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম না পেয়ে আমি এই অপ্রাপ্তির বেদনা নিয়ে বিদায় নিলাম। প্রিয় শ্রোতা, অনুপ ভট্টাচার্যের কণ্ঠে এবারের নজরুল সঙ্গীত, যার হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে।

0: অনুপ ভট্টাচার্যের কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আজ শ্রাবণের এই ঘন গহন মুখে গোপনতব চরণ ফেলে নিশীথ সময় নীরব হয়ে সবার ডিঙিয়ে এলে রবীন্দ্রনাথের এই কথা রেশ ধরেই এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায় রবীন্দ্রসঙ্গীত। চলুন শুনি মিতা হকের কণ্ঠে।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে।
1: রবীন্দ্রনাথ বলেছেন, আপনারই দীপ করে জ্বালো, আপনার যাত্রাপথে আপনিই দিতে হবে আলো। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি, নিজের যাত্রাপথে নিজেই আলো জ্বালিয়ে ভালো কাজের মধ্য দিয়ে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ঋতু বৈচিত্র্য দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, চলছে বর্ষাকাল। বর্ষাকাল কৃষিকাজের জন্য বেশ উপযুক্ত সময়, কারণ এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয় যা জমিতে প্রাকৃতিকভাবে সেচের ব্যবস্থা করে। এতে মাটির আর্দ্রতা বজায় থাকে, বীজ অঙ্কুরোদ্গমে সহায়তা করে এবং ধান সহ বিভিন্ন ফসলের চাষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই বর্ষাকাল কৃষি ও কৃষকের জন্য আশীর্বাদ। কৃষিজীবী ভাই ও বোনেরা, শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই ও বোনেরা, শুরুতেই আমার বাংলা পর্বে জানাবো পুষ্টির চাহিদা পূরণে প্রাণী সম্পদ খাতের ভূমিকা, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ বৈশাখী খাতুন। আমরা জানি আমাদের সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ, আর পুষ্টি চাহিদা পূরণে প্রাণী সম্পদ খাতের ভূমিকা কতটুকু, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।
2: আপনাকেও স্বাগত।
1: প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই যে প্রাণী সম্পদ খাতের কথা বলি, এই খাতের মধ্যে আসলে কোন কোন খাদ্যগুলো পড়ে?
2: আসলে প্রাণী সম্পদ খাত হলো দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধান, বেকার সমস্যার সমাধান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মেধা সম্পন্ন জাতি গঠনে অপরিহার্য খাত। এই মেধা সম্পন্ন জাতি গঠনের জন্য প্রধানত যে তিনটি খাদ্য উপাদান প্রাণী সম্পদ অধিদপ্তর তৈরি করে থাকে, তার মধ্যে হলো দুধ উৎপাদন বৃদ্ধি, মাংস উৎপাদন বৃদ্ধি এবং ডিম উৎপাদন বৃদ্ধি। এই তিনটি প্রাণীজ পুষ্টি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের শরীরের জন্য, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের মাঠ পর্যায়ে সারা দেশে দুধ মাংস ডিম উৎপাদনে নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
1: এবারে আপনার কাছে জানতে চাই, দুধের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে আসলে যদি আমাদের একটু ধারণা দিতেন।
2: গত অর্থ বছরে সারা দেশে মোট 155.38 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়েছে, যার ফলে দেশে মাথাপিছু দৈনিক আমরা বলি যে 250 ml দুধের চাহিদার বিপরীতে প্রায় 239 ml দুধ সরবরাহ করা সম্ভব হয়েছে, যার পরিমাণ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। সরবরাহকৃত 239 ml দুধের মধ্যে তরল দুধ এবং দুধ উৎপাদিত পণ্য যেমন দই, ছানা, মিষ্টি, আইসক্রিম, পনির, ঘি, মাঠা ও অন্যান্য দুগ্ধজাত পণ্য রয়েছে যা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। দুধ একটি সম্পূর্ণ ও আদর্শ খাদ্য এবং ইহা উৎকৃষ্ট আমিষের উৎস। আয়রন ছাড়া সকল প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস দুধে বিদ্যমান। দুধে এল ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, বিদায় দুধ খেলে ভালো ঘুম হয়। দুধ থেকে তৈরি ইয়োগার্ট প্রোবায়োটিক হিসেবে কাজ করে, যা হজম শক্তি এবং শরীরের ইমিউন ক্ষমতা বৃদ্ধি করে।
1: এখন আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের আসলে ডিমের উৎপাদনটা কতটা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে যদি বলি।
2: প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, গত অর্থ বছরে সারা দেশে মোট 2,440.65 কোটি ডিম উৎপাদিত হয়েছে, যার ফলে দেশে মাথাপিছু বছরে 208টি ডিমের চাহিদার বিপরীতে প্রায় 137টি ডিম সরবরাহ করা সম্ভব হয়েছে এবং এই উৎপাদন প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এই হিসাবে জন প্রতি সপ্তাহে গড়ে 4টি ডিম এবং ডিম হতে উৎপাদিত পণ্য যেমন পুডিং, কেক, এগ অ্যালবুমেন, এগ ইয়ক পাউডার ইত্যাদি গ্রহণ করবে, যা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। আসলে ডিম একটি সম্পূর্ণ নিউট্রিয়েন্ট ফিল। ডিমের আয়রন হিম পদ্ধতিতে থাকে, বিদায় মানব শরীরের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে দ্রুত সহায়তা করে। ডিম ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও শরীরের ওজন কমায় এবং মানুষের যে বুড়িয়ে যাওয়া থেকে রোধ করে, চামড়া মসৃণ রাখে এবং ক্যান্সার প্রতিরোধ করে। ডিম খেলে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর থাকে, ডিমের স্যাটাইটি ভ্যালু বেশি, বিদায় ডিম খেলে পরিতৃপ্তি নিশ্চিত হওয়ার কারণে অন্যান্য অপ্রয়োজনীয় খাবার গ্রহণ কম হয়ে থাকে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, আমাদের দেশে মাংসের উৎপাদনটা কতটা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে যদি বলতেন।
2: প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশে 89.54 লক্ষ মেট্রিক টন মাংস উৎপাদিত হয়েছে, যার ফলে দেশে মাথাপিছু দৈনিক 120 গ্রাম মাংসের চাহিদার বিপরীতে প্রায় 138 গ্রাম মাংস সরবরাহ করা সম্ভব হয়েছে, যা পরিমাণ এই যে উৎপাদনের পরিমাণ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এখানে উল্লেখ্য যে 138 গ্রাম মাংসের মধ্যে মাংস উৎপাদিত যেমন মিট বল, মিট বার্গার, মিট কাটলেট, চিকেন বার্গার, চিকেন নাগেট, ফ্রাইড চিকেন, চিকেন স্যান্ডউইচ ও অন্যান্য মাংসজাত খাদ্য পণ্য রয়েছে, যা খুবই পুষ্টিকর উপাদেয় এবং স্বাস্থ্যসম্মত। মাংস একটি উচ্চ আমিষের উৎস, যেখানে সকল অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। মাংস মানবদের অত্যাবশ্যক ভিটামিন ও মিনারেলস এর চাহিদা পূরণ করে, বয়স্কদের অস্থি ক্ষয়রোধ ও দুর্বলতা প্রতিরোধ করে, শিশুর দৈহিক বৃদ্ধি ও মেধার বিকাশ ঘটায়। প্রাণী সম্পদ অধিদপ্তর নিরাপদ প্রাণীজ আমিষের আভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম কার্যক্রম গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণী সম্পদ সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়ে মূল্যবান তথ্য সবাইকে জানানোর জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।
0: কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের দিতে হবে সর্বাধিক গুরুত্ব, কেননা দেশের সার্বিক উন্নয়নে কৃষকের ভূমিকা অনেক বেশি। হ্যাঁ কৃষিজীবী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের শোনাব একটি কৃষি বিষয়ক গান।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালিদা পারভীন এবং প্রযোজনায় হরবিলাস রায়।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা, দেশের সেবা আত্মনিয়োগ করুন, দেশ আপনার সেবা চায়। তাই আসুন যার যার অবস্থানে থেকে দেশের যে দায়িত্বগুলো করে যাই, দেশকে উন্নত শিখরে নিয়ে যাই। এই আহ্বানে চলুন এবারে শুনব সকাল ৭টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 20শে শ্রাবণ, 20শে সফর, 4ঠা আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবিলায় সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা। 5ই আগস্টকে ঘিরে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কৃষ্ণসাগরের জনাকীর্ণ সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7। এবং প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে DLS মেথডে 26 রানে জিতল বাংলাদেশ ইমার্জিং দল। শিরোনাম শুনলেন।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মৃতদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। এই আইনের মাধ্যমে মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতিষ্ঠার লক্ষ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এ গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখার চেষ্টা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান।
2: আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ।
0: প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা সহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আবর্জনা বা বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ প্রসঙ্গে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর সাম্প্রতিক সফরকালে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ময়লা আবর্জনা সঠিক উপায়ে ব্যবস্থাপনা করার প্রতি গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে ও উপায়ে যদি বর্জ্য ফেলা না হয়, তবে তা পরিবেশ দূষণ করে এবং নাগরিক সুবিধা ব্যাহত করে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষায় সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট ১,২৫,০০০ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের জমি ও বিদ্যমান অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তারেক রহমান সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নেরও নির্দেশ দেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। এ সময় দুটি বেসরকারি প্রতিষ্ঠান পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরে। তাদের প্রদর্শিত প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফট সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু সচিবালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদুত হোসেন স্বাধীন জানান, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষরের সম্ভাবনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন। বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক ও অংশীদারিত্ব চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতের বিনিয়োগের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল পিআইডির এক তথ্য বিবরণীতে একথা বলা হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হচ্ছে। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ইউএই থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ যাতে ইউএই ছাড়তে না পারে এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আদালত। তিনি বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ল ফার্মকে আদালতের আদেশে সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জননিরাপত্তা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার ৫ই আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, বুলেট বুক পেতে নিয়েছিল শত শত তরুণ, দুরন্ত তরুণ। এমনই এক তরুণ কলেজ শিক্ষার্থী রাতুল রহমান, চৌঠা আগস্ট, যার শরীর ঝাঁঝরা করে দিয়েছিল পুলিশের রাইফেল। এদিন সারাদেশে ব্যাপক সহিংসতার মধ্যে অন্তত 93 জন প্রাণ হারিয়েছিলেন, আর সেই পরিস্থিতির তীব্রতায় পরবর্তীতে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে নিয়ে আসার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৪ সালের চৌঠা আগস্ট রাজধানীর রাজপথে নেমেছিল হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দুরন্ত তরুণ রাতুল রহমান। বুলেটের চোখ রাঙানি উপেক্ষা করে সে ছেলেটি মিছিলের সামনে দাঁড়িয়েছিল। তার শরীর এফোর অফোর করে দেয় পুলিশের সেই বুলেট, রক্তে ভেসে যায় পিচ ঢালা পথ। বুলেটের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা রাতুল বলছিলেন কিভাবে সেদিন পুলিশ ডেকে নিয়ে সামনে থেকে তার পেটে গুলি করেছিল।
2: ডিরেক্ট আমার কোমরে বেল ধরে ধাক্কা ধাক্কি করতেছে, তারা বলতেছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। আমি বলছি যে না, আমি সাইডে যাবো না, আমি কি বলবো, আমি সাইডে কেন যাবো, যা বলেন এখানে বলেন। তো যে সিনিয়র পুলিশটা ছিল উনি সামনে থেকে গালাগালি করে বলতেছে যে যাবি না, আচ্ছা ঠিক আছে। তো তার পেছনে একটা শটগান লুকানো ছিল, ডিরেক্ট বের করে ফায়ার করে তারা তাদের টিমে চলে যায়। আমার যে একটা বন্দুকের গুলি একটা ধাক্কা লাগে, আমি জিনিসটা উপলব্ধি করতে করতে দেখি যে তারা তাদের টিমে চলে গেছে, আমি কিছু সেন্স করতে পারতেছি না। তো আমি জাস্ট নিজেকে সংযত করতে করতে নিচের দিকে ফোকাস করি, দেখি যে আমার প্যান্ট, কালো প্যান্ট রক্তে লাল হয়ে গেছে, আমার জামা কাপড় ছিঁড়ে, আমার পেট ছিঁড়ে, আমার ভেতরের অন্তঃস্থল মানে যত নাড়ি ঘুরেছিল সব বের হয়ে গেছে।
1: মরণের থাবা থেকে রাতুল অলৌকিক ভাবে বেঁচে এলেও শুরু হয় আরেক যুদ্ধ। হাসপাতালের সাদা চাদরে জমে ওঠে যন্ত্রণার পাহাড়। টানা কয়েকদিন আইসিইউর দরজায় প্রহর গুনেছেন এক মা, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা নিজ সন্তানকে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন খোদার দরবারে।
3: আধুনিক হসপিটাল থেকে অনেকবার কল দিচ্ছে, আবার
1: আজও রাতুলের পেটের ক্ষত চিহ্ন মনে করিয়ে দেয় সেই রক্তস্নাত জুলাই আগস্টের নির্মমতা। ২০২৪ সালের এই দিনে সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়, দেশব্যাপী অন্তত 93 জন নিহত হন। এদিন বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদের মার্চ টু ঢাকা করার আহ্বান জানান। শুরুতে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও পরে তা একদিন আগে 5ই আগস্ট করার ঘোষণা দেওয়া হয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায়। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। বিরোধী দল সংবিধান সংশোধনে যেসব প্রস্তাব দিয়েছে তা সংসদে আলোচনা হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্র মেরামতে তাঁর দল প্রতিজ্ঞাবদ্ধ, তবে সেটি হতে হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর প্রস্তুতি সভায় একথা বলেন। খেলাধুলাকে প্যাসিভ এডুকেশন হিসেবে আখ্যায়িত করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, তরুণদের মনোজগৎ গঠনে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026 এই দৃষ্টি দৃষ্টিভঙ্গির একটি দৃশ্যমান প্রতিফলন হতে পারে। জহিরুদ্দিন স্বপন বলেন, এই আয়োজনকে জাতীয় পর্যায়ের একটি বড় উৎসব হিসেবে গড়ে তুলতে হবে, যাতে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টকে দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। বহু বছর ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে দ্রুত উৎপাদনে ফেরানোর উপরও জোর দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বছরের পর বছর বন্ধ পড়ে থাকা সরকারি শিল্প কারখানাগুলো আবার সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। লক্ষ্য, বিনিয়োগ আকর্ষণ করে উৎপাদন শুরু, কর্মসংস্থান সৃষ্টি এবং অব্যবহৃত রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহার। এ লক্ষ্যে সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ শিল্প কারখানা চালুর পুরো প্রক্রিয়া চলতি 2026 সালের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বেসরকারীকরণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া এবং দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
7: বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ অবশ্যই ইতিবাচক, তবে শুধু মালিকানা পরিবর্তন বা বিনিয়োগ আহ্বান করলেই হবে না। প্রতিটি কারখানার অর্থনৈতিক সম্ভাব্যতা, বাজারের চাহিদা এবং প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে হবে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকারেরও দীর্ঘদিনের পড়ে থাকা অলস সম্পদও অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।
6: বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো বাস্তবায়ন এবং স্বচ্ছ বিনিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে দীর্ঘদিনের বন্ধ শিল্প কারখানাগুলো আবারও দেশের উৎপাদন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগরে একটি জনাকীর্ণ সৈকতে ইউক্রেনের ড্রোনের আঘাতে 3 শিশুসহ 7 নিহত ও 40 জন আহত হয়েছে। একটি ড্রোনকে তীব্র গতিতে খাড়া পাহাড়ের দিকে যেতে দেখা যায় এবং এটি সৈকতে অগ্নিগোলকে পরিণত হয়ে বিধ্বস্ত হয়। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন ক্রোন্দ্রাতিয়েভ অভিযোগ করেন যে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর হামলা করেছে, তবে এই অভিযোগ প্রসঙ্গে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তিনি সতর্ক করেন 5 যুদ্ধ পরিসমাপ্তি ঘটাতে একটি উত্তম চুক্তি সম্পাদনে তেহরানের জন্য এটাই সর্বশেষ সুযোগ। ট্রাম্প বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধে এই আলোচনা চলছে। গত সপ্তাহান্তে ব্যাপক হামলা বন্ধ করতে ট্রাম্পের দেওয়া সিদ্ধান্তের পর তার এই মন্তব্য পাওয়া গেল। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনাই এখন চলছে না আর আলোচনা অনুষ্ঠানের কোনো সময়সূচিও নেই। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়া অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে ডিএলএস মেথডে 26 জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 47 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 248 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 36 ওভারে 3 উইকেটে 186 রান তুলে নেয়। পরে আরক স্বল্পতায় ডিএলএস মেথডে বাংলাদেশ 26 এগিয়ে থাকায় জয় পায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:29 এবং সূর্য অস্ত যাবে 6:40। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা। 5ই আগস্টকে ঘিরে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চায় বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। কৃষ্ণসাগরে জনাকীর্ণ সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7। এবং প্রিটোরিয়া ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে ডিএলএস মেথডে 26 রানে জিতল বাংলাদেশ ইমার্জিং দল। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: সুখী সুস্থ সমৃদ্ধশালী পরিবার গঠন করতে পরিবারের সকলের একান্ত প্রচেষ্টা খুবই কাম্য। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সুখের ঠিকানায়। আজকের সুখের ঠিকানার বিষয়, ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা। প্রিয় শ্রোতা, আজ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আমির হোসেন রাহাত। প্রথমেই আপনার কাছে জানতে চাই, পরিকল্পিত পরিবার বলতে আমরা কি বুঝে থাকি?
1: পরিকল্পিত পরিবার বলতে যদি আমরা সহজ করে বলি, এমন একটি পরিবারকে বুঝাবে যে পরিবারের সদস্য সংখ্যা হবে পূর্ব পরিকল্পিত। এই সদস্যদের জীবনযাপন কেমন হবে, তাদের মৌলিক চাহিদাগুলি কিভাবে পূরণ করা হবে, আমি যদি বিশেষ করে বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো। যেমন শিক্ষাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পরিবারের সদস্য যারা, যাদের লেখাপড়া করতে হবে, বা সেই সদস্যদের শিক্ষার ব্যবস্থাটি কেমন হবে, সেটি করার মতো পূর্ব প্রস্তুতি পরিবারের আছে কিনা, অসুস্থ যদি কেউ হয়ে পড়েন তাদের চিকিৎসার প্রয়োজন হলে সেটি করানোর মতো কোনো পরিকল্পিত ব্যবস্থা সে পরিবারটি গ্রহণ করেছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো যে পরিবারের মধ্যে বিদ্যমান, অর্থাৎ যে পরিবারে একটি পরিপূর্ণ একটি পরিকল্পনা যে পরিবারের সদস্যরা কিভাবে ভালো থাকবে, তারা সুস্থ থাকবে, তারা লেখাপড়া করবে, তারা পুষ্টিকর খাবার খাবে, তাদের সামাজিক আচার আচরণের মধ্যে যেন একটি সুস্থ পরিবারের বা সুস্থ মানুষের লক্ষণগুলি যেন বিদ্যমান থাকে, পাওয়া যায়, সেরকম একটি পরিবারকে আসলে আমি বলবো যে পরিকল্পিত পরিবার।
0: এবারে জানতে চাই, পরিকল্পিত পরিবারে ছেলে মেয়ে সংখ্যা কত হওয়া উচিত?
1: একেবারে যদি আমি সহজ করে বলি যে একটি পরিবারের একটি দম্পতির জন্য, আমরা দুইজন সন্তানের জন্য বলি যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, অর্থাৎ একজন একটা দম্পতি, অর্থাৎ একজন পুরুষ এবং একজন স্ত্রী, তাদের যে পরিবার সেই পরিবারের দুজন সদস্য ছেলে মেয়ে হোক যাই হোক তারা আসুক, এটা আমরা চাই। তবে কখনো কখনো তো পরিবারের মধ্যে তাদের বাবা মায়েরও থাকতে পারেন, অর্থাৎ পরিকল্পিত পরিবার বলতে আমরা বুঝি যে সন্তান সংখ্যা যেন অধিক না হন।
0: আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ পরিবারগুলোতে ছেলে মেয়ে বৈষম্য লক্ষ্য করা যায়। পরিবারে কখনো দেখা যাচ্ছে ছেলেকে গুরুত্ব দিচ্ছে বেশি, মেয়েকে একটু কম গুরুত্ব দিচ্ছে, এখানে এই ক্ষেত্রে পরিবারগুলোর কেমন আচরণ হওয়া উচিত?
1: এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। তবে আশার কথা হচ্ছে, আপনি যেভাবে বলেছেন যে অধিকাংশ পরিবারে, আমার মনে হয় এই জায়গাটিতে আমি একমত হব না। হয়তো কিছু কিছু পরিবারে এটি আছে যে ছেলে মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে, বিশেষ করে মেয়েরা, তবে অধিকাংশ পরিবারে একসময় হয়তো ছিল আমাদের দেশে, আমরা যেটি লক্ষ্য করেছি, তবে এখন কিন্তু সেভাবে আমি মনে করি না যে একেবারে অধিকাংশ পরিবারে মেয়েরা বঞ্চিত হচ্ছে বা তাদের প্রতি ভিন্ন রকম আচরণ করা হচ্ছে। হ্যাঁ, তবে কিছু কিছু পরিবার অবশ্যই এটি আছে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি পিছনে কারণ ছিল, বারো যদি ব্যাপকভাবে বলি, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ছেলেকে যেভাবে লেখাপড়াতে উৎসাহিত করা হতো, স্কুল কলেজে ভর্তি করা হতো, মেয়েদের ক্ষেত্রে ধারণা করা হতো না মেয়েদের এত লেখাপড়া করার দরকার নেই, তারা তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, অন্য বাড়িতে চলে যাবে, অথবা ইনকাম জেনারেটিং বা আয় রোজগারের কথা যদি ধরি, কিছু পরিবারের মধ্যে এই ধারণা ছিল যে ছেলে বড় হয়ে তো তাকে আয় রোজগার করবে আর মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, কাজে ছেলেকে সুস্থ করে গড়ে তুলতে হবে, এইরকম কিছু ধারণা আমাদের সমাজে বিদ্যমান ছিল। তবে আমি বলবো যে এখন সেগুলোর পরিবর্তন হয়েছে। আমি উচ্চশিক্ষার একটা উদাহরণ দিতে চাই, যে সাম্প্রতিককাল আপনারা জানেন যে মেডিকেল কলেজগুলোর রেজাল্ট প্রকাশিত হয়েছে, ডেন্টাল কলেজের ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আমি দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ভালো করেছে, পাশ করেছে। মেডিকেল কলেজগুলিতে এখন শতকরা 60 জন মেয়ে পড়ে, 40 জন ছেলেরা পড়ে, এবং এসএসসি পরীক্ষা যখন ফল প্রকাশিত হয় তখনও যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে মেয়েরা কিন্তু অনেক ভালো করছে। এই ভালো করার পিছনে কিন্তু পরিবারের ভূমিকা আছে। যদি পরিবার আগের মতোই মেয়েদেরকে একটু অন্যভাবে দেখত, ভালো খাবার যদি শুধু ছেলেদের দিত মেয়েদের না দিত, তাদের যদি লেখাপড়া করতে স্কুল কলেজে না পাঠাতো, তাহলে কিন্তু এটি হতো না। কাজে এই যে ফলাফলটি একটা উদাহরণ আমি দিলাম, এটি প্রমাণ করে যে আসলে মেয়েরা এখন এগিয়ে আসছে এবং পরিবারগুলো ছেলে মেয়ের ক্ষেত্রে যে বৈষম্য যেটি আমরা নিয়ে কথা বলছিলাম সেটি অনেক কমে এসেছে। হ্যাঁ, তবে একটা জায়গায় আমি বলবো যে বৈষম্য রয়ে গেছে আমাদের সমাজ এখনো পর্যন্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের বিয়েটা হয়ে যায় তাড়াতাড়ি। ছেলেদের যে বয়সে আমরা চিন্তা করি যে না, ও তো মাত্র 20 বছর 21 বছর বয়স হয়েছে এখনই বিয়ে, কিন্তু মেয়েদের কোনো কোনো ক্ষেত্রে আমরা 12-14 বছর হলেই ভাবি যে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি মনে করি যে এই জায়গাটিতে আমাদের পরিবর্তন আনা উচিত। বাল্য বিবাহ বলি বা মেয়েদের বিয়ের বয়সটা আমরা নিশ্চিত করে জানি যে 18 বছর আগে অবশ্যই যেন কোনো মেয়েকে বিয়ে দেওয়া না হয়। এই জায়গাটা, বৈষম্যের জায়গাটা আমি মনে করি যে পরিকল্পিত যেটি পরিবার, যে পরিবারের অভিভাবকরা যারা আছেন তারা এটি

0: ভেবে দেখবেন কোনোভাবেই যেন মেয়েদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, পরের ঘরে তারা চলে গেলেই সংসারের একটা বোঝা নেমে গেল মাথা থেকে, এমন যারা ভাবেন আমি মনে করি তাদেরকে এই ভাবনাটি ছেড়ে সঠিক পথে আসতে হবে।
1: ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা যে আমরা লক্ষ্য করছি এখন অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে আপনি বলছিলেন যে দেখা যায় যে গ্রামে বাল্য বিবাহ হচ্ছে, এই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কি ধরনের কাজ করে চলেছে?
0: আপনি জানেন যে এই কাজগুলোর ক্ষেত্রে যেমন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মূলত চিকিৎসা বিষয়ক লেখাপড়া যেগুলো আছে প্রতিষ্ঠানগুলি সেগুলো দেখে, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমাদের টেকনোলজিস্টরা লেখাপড়া করে, হেলথ টেকনোলজিস্টরা, সেই প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মেয়েরা ভর্তি হচ্ছে। তবে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ যে আরও প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন আমি যদি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কথা বলি, স্বাস্থ্য অধিদপ্তরের কিছু প্রোগ্রাম আছে, তারা কিন্তু এই মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচি আছে, মেয়েদের স্বাস্থ্য যেন সুরক্ষা হয়, তাদেরকে যেন অবহেলা না করা হয়, তাদের দিকে যেন খেয়াল রাখা হয়, সেই রকম সরকারের নানা রকম প্রচারণামূলক অনুষ্ঠান আছে, অভিভাবকদের সচেতন করার জন্য অনেক কর্মসূচি আছে। কাজেই আমি বলবো যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না বলে আমি যদি বলি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অন্য অনেক মন্ত্রণালয়ের সাথে মিলে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কাজ করছে, এবং তারই একটি রেজাল্ট কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েরা এখন অনেক বেশি এগিয়ে এসেছে ছেলেদের চেয়ে।
1: পরিকল্পিত পরিবার ছেলে ও মেয়ের বৈষম্য দূর করতে কতটুকু ভূমিকা তাদের থাকতে পারে বা থাকা উচিত?
0: অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে কোনো পরিবারেরই মূল দায়িত্ব হচ্ছে তাদের সদস্য যারা আছে তাদের প্রতি সমান দৃষ্টি রাখা। আমি আগে একটা কথা বলেছি যে আমরা এখন স্লোগানে হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো পরিবারের সদস্য ছেলে কি মেয়ে সেদিকে খেয়াল না রেখে সকলের প্রতি সমান দৃষ্টি রাখা, তাদের সকলের স্বাস্থ্য যেন সঠিকভাবে বেড়ে ওঠে, তাদের সকলের জন্য সমান পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, লেখাপড়ার সমান সুযোগ রাখা, এবং তাদের জীবনে তারা বড় হওয়ার বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা ছেলে মেয়ে নির্বিশেষে সমানভাবে নিশ্চিত করাই হচ্ছে পরিবারের দায়িত্ব। যদি কোনো পরিবার এখনও সেটি না করে থাকে আমি মনে করি যে তারা ভুল করছেন, অবশ্যই তাদের সেই ভুল পথ পরিহার করে সঠিক পথে আসা উচিত, অর্থাৎ ছেলে মেয়ের প্রতি সমান দৃষ্টি রাখা উচিত।
1: ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমির হোসেন রাহাত আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি এতক্ষণ আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, আপনারা এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন, এমনই প্রত্যাশায় আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আজকের আয়োজন থেকে। তবে তার আগে বলে যেতে চাই, যার যার পরিবারে যে যেখানেই থাকুন না কেন, পরিবারের বয়স্ক এবং ছোটদের প্রতি যত্নবান হন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ।

আপনারা শুনছেন দেশের গান, এবারের শিল্পী বশির আহমেদ। গানের কথা লিখেছেন মাসুদ করিম এবং সুর করেছেন অজিত রায়।

আপনারা শুনছেন দেশের গান। এবারের শিল্পী সাবিনা ইয়াসমিন। গানের কথা লিখেছেন নঈম গৌহর এবং সুর করেছেন আজাদ রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান চির উন্নত মমশির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। চির উন্নত মমশির কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও সঙ্গীত নিয়ে তৈরি আমাদের বাংলাদেশ বেতারের একটি বিশেষ প্রযোজনা। এই অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ছন্দা চক্রবর্তী। ছন্দা, কেমন আছো তুমি?
1: খুব ভালো।
0: এই যে নজরুল বর্ষের যে এই বিবিধ অনুষ্ঠান তৈরি হচ্ছে, আমরা এখন চির উন্নত মমশিরে তোমার গান আমরা শুনবো, কেমন লাগছে তোমার?
1: খুবই ভালো। আর নজরুলের যে কোনো কাজের সাথে থাকতে পারলেই আমার ভালো লাগে।
0: অনেক ধন্যবাদ তোমাকে, আমরা যেন সেটাই পারি, সেটাই যেন হয়। তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, এই গানটি প্রথম গাইছি।
0: অসাধারণ এই গানটি, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নজরুল সঙ্গীতের একটি গান। সুধী মণ্ডলী, এটা গ্রন্থ বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, রেকর্ড হয়েছে কলম্বিয়া থেকে আগস্ট 1944 সালে। শিল্পী সত্য চৌধুরী, তাল দাদরা, স্বরলিপি আমাদের নজরুল ইনস্টিটিউটের দ্বিতীয় খণ্ড। আমরা এই গানটি শুনবো, কিন্তু সেক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটবে যে দেখবেন অন্তরা এবং আভোগের শেষের লাইনে এসে সুরের পরিবর্তনটা। আমরা এই রেকর্ডের সুর যেটা সেটাকে অনুসরণ করে, স্বরলিপির সুরটাকে অনুসরণ করে গাইব। শুনি আমরা গানটি।

0: ভারী সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো তোমার এই গানটি। একেবারে সুরের এবং বাণীর মাধুনীতে বিমোহিত হয়ে গেছে আমরা। এরপরের গানটি তুমি কোনটি গাইবে?
1: এরপরে ঝুমুরঙ্গের গান, চোখ গেল চোখ গেল কেন ডাকিস,
0: কেন ডাকিস রে। এটিও একটি অত্যন্ত জনপ্রিয় গান, কিন্তু মজার কথা হচ্ছে ঝুমুর কিন্তু পূর্ববঙ্গের কোন সংস্কৃতির গান না, এটা কাজী নজরুল ইসলামের যেখানে জন্ম, রাঢ় অঞ্চলের যে সাঁওতাল বা বিভিন্ন যারা সব আছে তাদের মধ্যে এই গানটি প্রচলিত, এই সুরটা প্রচলিত। এবং নজরুল এই ঝুমুর গানকে আমাদের সিভিল সোসাইটিতে এনেছিলেন, তার গল্প আছে আমি অন্যদিন বলবো। তো আজকে আমরা এই গানটি শুনবো, এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, নন্দিনী সিনেমাতে এটি ব্যবহার করা হয়েছিল, মুক্তি পেয়েছিল 8/11/1941 সালে প্রেক্ষাগৃহে রূপবাণী। শিল্পী ছিলেন শচীন দেব বর্মন। শচীন দেব বর্মনের এই গানটি এত বিখ্যাত হয়েছিল যে প্রায় সঙ্গে সঙ্গেই রেকর্ড কোম্পানি হিন্দুস্থান থেকে November 1941 সালে এটি রেকর্ড হয়েছিল। আমাদের সেই শচীন দেব বর্মনের, বাংলাদেশের সেই বিখ্যাত শিল্পী, স্বরলিপি হয়েছিল নজরুল একাডেমি থেকে নবম খণ্ডে এবং নজরুল ইনস্টিটিউট থেকে দ্বিতীয় খণ্ডে। আমরা এই গানটি শুনবো এবং এই গানের সঙ্গে সঙ্গেই বিদায় নেব। সুধীমণ্ডলী, বাংলাদেশ বেতারের এই নতুন অনুষ্ঠান চির অন্যতম অমসির এই অনুষ্ঠানের সঙ্গে আপনারা থাকবেন। আমরা এই অনুষ্ঠানটা জুড়েই কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা করব এবং তাকে প্রমিত রূপে আপনাদের সামনে উপস্থিত করব। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন ইংরেজিতে।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Tuesday, the 20th of Shravan, the 20th of Safar, and August the 4th. The news read by Muhammad Kamaluddin. The Cabinet gives final approval to the Enforced Disappearance Prevention and Redress Act 2026. Prime Minister Tariq Rahman urges countrymen to strive to build clean and livable Bangladesh for the future. Tariq Rahman calls for developing all economic zones of the country as green industrial hub, directs to install solar panels at key government establishments to curb energy crisis. The government tightened security to uphold public safety and law and order centering the 5th of August, informs Home Minister. The government wants to work with opposition to resolve any political crisis, says LGRD Minister. Information and Broadcasting Minister calls for making Jatiya Sangsad the epicenter of politics. 7 killed in the Ukrainian drone attack on busy Black Sea beach. In the second match of the Tri-Nation series in Pretoria, Bangladesh emerging team won by 26 runs in the DLS method against University Sports South Africa. The Cabinet approves the draft of the Enforced Disappearances Prevention and Redress Act 2026. The Act aims at introducing a comprehensive legal framework to criminalize enforced disappearances, ensure justice, compensation, and rehabilitation for the victims. The approval came at a cabinet meeting with Prime Minister Tariq Rahman in the chair at the Secretariat in the capital yesterday. The Ministry of Home Affairs placed the draft law before the cabinet. In the proposed law, enforced disappearances has been defined as a distinct criminal offence that will be cognizable, non-bailable, and non-compoundable, with the aim of upholding human rights, human dignity, personal liberty, and the rule of law. Prime Minister Tariq Rahman has urged the countrymen to strive to keep Bangladesh clean, beautiful, and livable to ensure a healthy environment for the future. He made the call in a video message posted on the verified Facebook page yesterday. Prime Minister said, "Currently, the tendency of throwing garbage or waste anywhere has increased alarmingly, even in remote areas of the country." In this context, he highlighted the negative experiences related to waste management during his recent visit to different parts of the country. Prime Minister Tariq Rahman has ordered to transform the country's economic zones. Prime Minister Tariq Rahman has ordered to transform the country's economic zones into green, modern, and investment-friendly industrial hubs by ensuring a balance between industrialization and environmental protection. He gave the order at a meeting of the governing board of the Bangladesh Economic Zones Authority, BEZA, at his office in the Secretariat of the capital yesterday. Following Prime Minister's order, the governing board of BEZA made several important decisions aimed at expanding the country's economic zones, increasing investment, creating employment opportunities, and protecting the environment. As part of the government's nationwide 25 crore tree plantation program, a total of 1,25,000 trees will be planted in various EPZs of the country. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to install solar panels in phases at key government buildings across the country as part of the government's efforts to address the ongoing energy crisis and accelerating the use of renewable energy. He gave the directives at a meeting of the solar power at his office in the Secretariat of the capital yesterday. The Prime Minister also directed the authorities concerned to formulate a viable economic model to make solar power affordable, accessible, and financially attractive for the general public. Prime Minister Tariq Rahman will attend the inauguration ceremony of July Mass Uprising Memorial Museum in the capital tomorrow. A PID handout informed this yesterday. The inauguration program marking the second anniversary of the uprising will start from 9 a.m. Home Minister Salahuddin Ahmad has said the government is simultaneously making legal and diplomatic efforts to repatriate former Inspector General of Police Benazir Ahmed from the United Arab Emirates, UAE. He said this while responding to questions from journalists at the Secretariat in the capital yesterday. The minister said Benazir Ahmed has been granted conditional bail by a UAE court which bars him from leaving the country. Salahuddin Ahmad said the government has placed law enforcement and the security agencies on high alert ahead of 5th of August to ensure public safety and maintain law and order across the country. This is Bangladesh Betar giving you the news. Local Government Rural Development and Cooperatives Minister and the BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said the government wants to work with the opposition to address any political crisis, including the implementation of the July Charter. He said this at a discussion organized by the Bangladesh Federal Union of Journalists and the Dhaka Union of Journalists at the National Press Club yesterday, marking the second anniversary of the July uprising. At the same event, Information and Broadcasting Minister Zahiruddin Shopon called for making the Jatiya Shangshad the main center of politics to properly evaluate the sacrifices of all democratic movements, including the July uprising and the War of Independence. He said that there is a tendency to artificially take politics outside the parliament, which is unfortunate. Seven people, including three children, were killed and 40 injured by Ukrainian drone hitting a Black Sea busy beach in southern Russia. A drone hurled towards a cliffside before crashing into a fireball on the beach. The governor of the Krasnodar region, Benjamin Kundrastov, accused Ukraine of a deliberate strike on the civilians. Cricket and Bangladesh emerging team won the second match of the Tri-Nation series held at Pretoria against the University Sports South Africa by 26 runs using DLS method. University Sports South Africa batted first and scored 248 runs in 47 overs, losing all the wickets. In reply, Bangladesh bagged 186 for 3 wickets in 36 overs. Later, due to insufficient light, Bangladesh won by a DLS method as they were leading by 26 runs. And finally, weather forecast for till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Bogura, Tangail, Moymansingh, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now to end the news, here again the main points. The Cabinet gives final approval to the Enforced Disappearances Prevention and Redress Act 2026. Prime Minister Tariq Rahman urges the countrymen to strive to build clean and livable Bangladesh for the future. Tariq Rahman calls for developing all economic zones of the country as green industrial hub, directs to install solar panels at key government establishments to curb energy crisis. The government tightens security to uphold public safety and law and order centering the 5th of August, informs Home Minister. The government wants to work with the opposition to resolve any political crisis, says the LGRD minister. Information and Broadcasting Minister calls for making Jatiya Shangshad the epicenter of politics. Seven killed in Ukrainian drone attack on busy Black Sea beach. And in the second match of the Tri-Nation series in Pretoria, Bangladesh emerging team won by 26 runs in DLS method against the University Sports South Africa. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma! জি আব্বা।
3: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
3: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
3: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
3: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
3: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
3: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
3: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
3: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
3: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
3: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
3: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
3: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
3: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
3: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
3: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
3: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
3: হ্যাঁ।
5: প্রিয় বন্ধুরা, শ্রাবণ মাস চলছে, বৃষ্টি হচ্ছে কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি। এই সময়টি বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময়। আপনার বাড়ির আশেপাশে যেখানেই পরিত্যক্ত বা খালি জায়গা রয়েছে বা বৃক্ষরোপণ করবার মতো উপযুক্ত জায়গা রয়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি, তেমনি সবুজের সমারোহে ভরে তুলতে পারি দেশ এবং পর্যাপ্ত অক্সিজেনের উৎপাদন কিন্তু বাড়াতে আমরা সহযোগী হতে পারি। সেই সাথে শহরে যারা রয়েছে, শহরেও বিশেষ করে ছাদে ব্যালকনিতে যে আধুনিক বা শহুরে কৃষি রয়েছে সেটির সাথে আমরা সমন্বয় করেও সবুজের আবহ কিন্তু বাড়াতে পারি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনা শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: আমাদের কিছু স্মৃতি থাকে যা কখনো মলিন হয় না, হয় না ধূসর বিবর্ণ। আমাদের জীবন প্রবাহে কিছু ঘটনা থাকে যা কখনো ভুলতে দেয় না তার প্রাসঙ্গিকতা, যা আমাদের জাগিয়ে রাখে শুদ্ধ চৈতন্যে, যা আমাদের হাতছানি দেয় সুন্দর আগামীর, সবার প্রত্যাশিত এক সুন্দর বাংলাদেশের, যার ইতিহাস লেখা হয় রক্তক্ষরণে, পঙ্গুত্বের দুর্বিষহ যন্ত্রণার দীর্ঘশ্বাসে, স্বজন হারানোর বেদনায় আর অন্যায়ের বিরুদ্ধে নিশ্চিত মৃত্যুর মুখে আপোষহীনতায় শুদ্ধ সমাজ বিনির্মাণে রাজপথে থাকা ছাত্র জনতার উচ্চকিত প্রতিবাদ মুখর স্লোগানে, যেখানে মৃত্যুভয় তুচ্ছ করে শ্রাবণের অঝোর বৃষ্টিধারায় রাজপথে নেমে এসেছিলেন ছাত্র জনতা, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই, সবার কণ্ঠে একই আওয়াজ, চাই সকল অন্যায় ও বৈষম্যের অবসান, চাই অবারিত চিন্তার স্বাধীনতা, চাই সবার কাছে গ্রহণযোগ্য একটি উন্নত জীবনমান সম্পন্ন উন্নত বাংলাদেশ। হ্যাঁ, এমনই ঘটনা প্রবাহে আমাদের জীবনে স্থান করে নিয়েছে এক নব অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান। প্রিয় শ্রোতা, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। নুরুল আমিন 2024-এর অন্যতম শহীদ জুলাই যোদ্ধা। 2025-এর 15ই জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গেজেটে তার গেজেট নম্বর 767। তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা নুরুল আমিন ছিলেন পরিবারের অন্যতম অর্থ যোগানদাতা। কাজ করতেন চট্টগ্রামের একটি হোটেলে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের সময় তিনি 2024-এর 16ই জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় মারাত্মক আক্রমণের শিকার হন। পরে 30 জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই শহীদ নুরুল আমিন। অনুষ্ঠানের এ পর্যায়ে স্মৃতিকথায় জুলাই শহীদ নুরুল আমিন সম্পর্কে শুনব তার বড় ভাই মুসলিম উদ্দিনের কাছ থেকে।
1: চিটাং দেওয়ার সময় নতুন ব্রিজের মাঝে আন্দোলনের মুখোমুখি চিটাং দেওয়ার সময় নতুন ব্রিজের মাঝে আন্দোলনের মুখোমুখি চিটাং ফাঁস দিন ছদিন পর্যন্ত চিটাং ফুলে দেখি বাইশ তারিখ একার সময় পেয়ে তার আর সুড়ো বায় না শিল চট্টগ্রাম মেডিকেল রেফার করে দিয়ে রাত্রি আটটায় ভর্তি দিয়ে তারপর দিন সকাল 30 জুলাই সকাল 7:30 মৃত্যু হল। সরকার আমাদেরকে শহীদ দিবস মর্যাদা দিচ্ছে, গ্যাজেট দিচ্ছে, আর্থিক ভাবে সহযোগিতা করছে আমাদেরকে চলাফেরা করার জন্য। তাহলে আমরা সরকারের কাছে আমাদের ভাইকে যারা হত্যা করছে তাদের আমরা বিচারটা চাই।
0: জুলাই গণ অভ্যুত্থানে অনেক রাজনৈতিক ইস্যুর পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতির নানা বিষয়েও এ আন্দোলনকে বেগবান করেছিল। কবিতা ও গানের মতো সেখানে ছিল গ্রাফিতি, রং তুলি হাতে নামেন শিক্ষার্থীরা, বিভিন্ন গ্রাফিতি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। গ্রাফিতিতে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে আসে বৈষম্যের কথা, প্রতিবাদের কথা, উচ্চারিত হয় সমাজ সংস্কার, সম অধিকার আর মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে প্রামাণ্য প্রতিবাদ ও অর্জনে গ্রাফিতি। জোবায়দ হোসেন পলাশের উপস্থাপনায় আজ শুনব এর দ্বিতীয় পর্ব।

0: তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। সত্যি তাই, আমরা যাঁদের হারিয়েছি তাঁদেরকে হয়তো আর ফিরে পাবো না, কিন্তু যে বাংলাদেশকে আমরা পেয়েছি সে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব সবাই একসাথে। তরুণদের এমনই প্রত্যাশা গ্রাফিতিতে, বর্তমান তরুণের যে ভাবনা, যে চিন্তা গ্রাফিতির মধ্য দিয়ে তার প্রকাশ, সেই গ্রাফিতি যারা এঁকেছিলেন, যাদের মনের কথাগুলো গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করেছিলেন, সেই সব তরুণ, সেই সব মানুষগুলোর সাথে আজ আমরা মুখোমুখি হয়েছি। তেমনি একজনের কাছে শুনবো সেই সময়ের কথা।
1: আমি সানজিদুর রহমান সাকিব, আমি কারমাইকেল কলেজে মার্কেটিং বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করতেছি। 2024 সালে যখন জুলাই আন্দোলন শুরু হয়, তখন আমি প্রথম ক্যাম্পাসে পদার্পণ করি। তখন আমরা দেখেছি যে কোটার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে আমরা স্বৈরাচার মুক্ত করছি এই দেশকে। যখন আমাদের আন্দোলন শেষ হইল, পরবর্তীতে আমরা কারমাইকেল কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশনকে জানিয়ে দিয়েছি অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। কারমাইকেল কলেজ ক্যাম্পাসে যখন গ্রাফিতি অঙ্কন করা হয়, শুধুমাত্র এককভাবে কেউ এটা করেনি, ক্যাম্পাসের সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী সকলেই মিলে এই কাজে অংশগ্রহণ করেছিল, সকলের সহযোগিতায় এটা সাফল্যমণ্ডিত হয়েছে।
0: জুলাই গণ আন্দোলনকে স্মৃতিময় করে রাখা, সেই স্মৃতিকে ধরে রাখার জন্য যারা অংশগ্রহণ করেছিলেন, তেমন আরো একজন শিক্ষার্থীর মুখোমুখি হয়েছি আমি। তার মুখেই আমরা শুনবো সেই গ্রাফিতির সৈনিকের গল্প।
2: আমি মোহাম্মদ রিমন মিয়া, লেখাপড়া করছি কারমাইকেল কলেজে বাংলা বিভাগ। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশের যে গ্রাফিগুলো এঁকেছিলাম, সেগুলো শুধু গ্রাফি নয়, এগুলো আমাদের আন্দোলনের যে চাহিদা ছিল তারই একটি প্রতিস্ফলন। যে আমরা কারমাইকেল কলেজের গেট সংলগ্ন যে দেয়ালটি ছিল, সেখানে আমরা একটি গ্রাফি এঁকেছিলাম কয়েকজন মিলে। গ্রাফিতিটি মূলত বোঝানো হয়েছে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীর মানুষ একসঙ্গে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ অবস্থায় আছে। আর এই গ্রাফিটিতে বোঝানো হয়েছিল যে সে জুলাই আন্দোলনের সময় সবারই বাংলাদেশ ছিল, আমরা সবাই একসঙ্গে একটি মুষ্টির মধ্যে, যেমন পাঁচটি আঙ্গুল থাকে, সেরকম বাংলাদেশের

0: এই অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়িয়ে গিয়েছিল, এটি আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা এই গ্রাফিকগুলো যখন প্রতিনিয়ত দেখি, সেই গ্রাফিকগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, দেয়ালের যে প্লাস্টারটা ছিল সে প্লাস্টারটা আস্তে আস্তে ক্ষয়ে পড়ছে। প্লাস্টার থেকে গ্রাফিতি মুছে যেতে পারে, কিন্তু আমাদের অন্তর থেকে, আমাদের রক্ত থেকে, আমাদের চেতনা থেকে যেন জুলাইয়ের যে স্পিরিট ছিল, যে চেতনা ছিল, যে কারণে জুলাই আন্দোলন হলো, সেগুলো যেন মুছে না যায়। যখন গ্রাফিতিগুলো দেখি, আমাদেরকে আশা জাগায় যে আমরা নতুন একটি বাংলাদেশ, আবারও যে স্বপ্ন নিয়ে গিয়েছিলাম সেটা আমরা হয়তো বা পাবো।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দিনাজপুরের গ্রাফিতিতে অংশগ্রহণ করেছিল একজন তরুণ, সেই তরুণের সেই সময়ের কথাগুলো আমরা শুনব।
2: আমি মোহাম্মদ আহনাফ শাকিল, আমি মূলত গ্রাফিতি করেছিলাম দিনাজপুর মহিলা কলেজের যে দেয়ালটি ছিল সেই দেয়ালে আমরা গ্রাফিতি করেছিলাম। অনেকগুলো গ্রাফিতি আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে এই যে খাঁচার পাখি উড়ে যাচ্ছে, এই গ্রাফিতিটি আমার এবং আমার বন্ধুদের হাতে করা। এবং আমরা সেদিন ভয়ঙ্কর একটা পরিস্থিতি কাজ করছিল, যে আমরা যে গ্রাফিতি অঙ্কন করব, কখন পুলিশ এসে পিছনে গুলি করবে তার কোনো নিশ্চয়তা আমাদের ছিল না, কিন্তু আমরা সেইটিকে উপেক্ষা করে আমরা এই গ্রাফিতির কাজটি করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সেখানে একটি খাঁচার পাখি কীভাবে উড়ে যাচ্ছে সেই চিত্রটি করেছি, এবং এটি দ্বারা আমরা আসলে বোঝাতে চেয়েছি যে বাঙালি দম্বার বাজার নয়, বাঙালিকে আপনারা কখনোই খাঁচার মধ্যে বন্দি করে রাখতে পারবেন না। যত চেষ্টাই করেন না কেন, যত স্বৈরাচার পৃথিবীতে আসুক না কেন, বাংলাদেশকে কখনো আটকে রাখা সম্ভব না। বাঙালি উড়ন্ত পাখি, চিলের মতো সে আকাশে উঠতে জানে, এবং আমরা আকাশে উড়বই, সে যত বাধাই আমাদের সামনে আসুক না কেন। আমাদের দেশকে আজীবনের জন্য স্বৈরাচার মুক্ত করে শিক্ষার্থী বান্ধব, জনগণ বান্ধব দেশ, যে গণতান্ত্রিক যে আমাদের অধিকারগুলো আছে সেগুলো যেন আমরা যথানিয়মে পাই, আমাদের দেশ যেন উন্নতি হয়, এই প্রত্যাশাই আমরা রাখছি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন দেশকে আমরা সবাই মিলে ভালোবাসি, ভালোবাসি দেশ, ভালোবাসি মাতৃভূমি, এগিয়ে নিয়ে যাব আমাদের প্রিয় স্বদেশকে। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমাদের স্বদেশ, আমাদের বাংলাদেশ।

একটি নতুন গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলস কাজ করে চলছে। জুলাই শহীদ ও আহতদের জন্য ভাতা প্রদান, চিকিৎসা ও আবাসন সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিতে বাস্তবায়ন করছে বিভিন্ন পরিকল্পনা। আসুন, সরকারের সাথে সাথে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিই শহীদ পরিবার ও আহতদের প্রতি।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় শাহনাজ সুলতানা এবং উপস্থাপনায় শামীম আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান। শিল্পী মনির খান। গানের কথা লিখেছেন হেলালুদ্দিন আহমেদ এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: শুনলেন জুলাই গণ অভ্যুত্থানের গান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 4 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, বিশ্বে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, চলছে বর্ষাকাল।

0: প্রিয় শ্রোতা, 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ দিনটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় এবং 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন দেশজুড়ে চলা আন্দোলনে সংঘর্ষের ঘটনায় প্রায় 100+ ছাত্র জনতা শহীদ হন।
1: এরই প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে লং মার্চ টু ঢাকা কর্মসূচির। 5 আগস্ট তারিখে সারা দেশ থেকে জনগণকে ঢাকার দিকে আসার আহ্বান জানানো হয়। আবারও তৎকালীন স্বৈরাচারী সরকার মোবাইল, ইন্টারনেটে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম বন্ধ করে দেয়।
0: জুলাই মাস জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলন আগস্টে এসে নতুন রূপ নিয়েছিল। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। 3 আগস্ট কেন্দ্রীয় সমন্বয়করা সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং 4 আগস্ট দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ কর্মসূচির আহ্বান জানান।
1: ভোর হতেই ঢাকা যেন অন্য এক শহর। যাত্রাবাড়ি, শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা বাড্ডা সহ ঢাকার প্রতিটি এলাকায় মানুষ রাস্তায় নামতে শুরু করেন। শুধু শিক্ষার্থী নন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আন্দোলনে যোগ দেন। অনেকের হাতে ছিল লাল সবুজের পতাকা, কারো হাতে প্ল্যাকার্ড, আবার কেউ এসেছিলেন শুধু নিজের উপস্থিতি জানান দিতে।
0: সকাল বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়তে থাকে। বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের খবর আসে। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, ইট পাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।
1: বন্ধুরা, ঢাকার বাইরেও ছিল একই চিত্র। নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ফেনী, নরসিংদী, বগুড়া, পাবনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ বহু জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হতাহতের খবর আসতে থাকে। হাসপাতালের জরুরি বিভাগগুলো আহত মানুষে পূর্ণ হয়ে ওঠে।
0: বন্ধুরা, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে সরকার অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেতে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় অমলিন হয়ে রবে।
1: হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস থেকে, আমাদের অন্তর থেকে জুলাই যোদ্ধাদের অবদান কখনো মুছে যাবে না। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাঁদের প্রতি। আসুন বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলে সচেষ্ট হই।
0: এ প্রত্যাশা রেখে আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি খান নাজম ই এলাহি
1: এবং আমি শিউলি রানীবালা।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে। রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
1: বন্ধুরা, আরও রয়েছে মহানগরের আয়োজন থেকে একটি আধুনিক গান, রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব, শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
0: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
1: মহানগরীর প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন, আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনে সাইফুল ইসলাম এবং তা পাঠে রয়েছেন লালটু হুসাইন।
2: আজ সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে নাটক কোম্পানি। নাটককার মামুনুর রশিদের রচনা ও নির্দেশনায় সাম্রাজ্যের জয় পরাজয় ও নব্য ধনিক শ্রেণীর উত্থানের আখ্যান ভিত্তিক এ নাটক পরিবেশন করবে আরণ্যক নাট্যদল। এছাড়া রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া অকম্পোর সাক্ষাতের শতবর্ষ উদযাপনে আজ সন্ধ্যা ৭:১৫ সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটক রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। আসাদুল ইসলামের রচনা, নির্দেশনা ও পরিকল্পনায় এ নাটক পরিবেশন করবে ম্যাট থিয়েটার। ওদিকে আজ বাংলা মোটরে ১৫ ময়মনসিংহ সড়কে নিজস্ব ভবনে শ্রাবণ সন্ধ্যা নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়, সবাই উপভোগ করতে পারবেন এই অনুষ্ঠান। অন্যদিকে শিল্পী জাকিয়া খান চন্দনার রিয়েলিটি অব দ্য সাবকনসিয়াস মাইন্ড শীর্ষক সপ্তাহব্যাপী এক চিত্র প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। আগামী ৮ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। আর নারীর জীবন, স্মৃতি ও বাঙালির পরিবর্তনশীল গৃহ জীবন নিয়ে চৌকাঠ শিরোনামে সারাহ জাবিনের একক চিত্র প্রদর্শনী চলছে আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকাই। ধানমন্ডির মিরপুর রোডে প্রতিষ্ঠানটির লা গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী আগামী ৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতা নুরি ভুঁইয়ার স্থাপত্য শিল্প ও চলচ্চিত্র নিয়ে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পচর্চার সুপরিচিত প্ল্যাটফর্ম কলাকেন্দ্র। লালমাটিয়ার ডি ব্লকের ৯/৩ বাড়িতে প্রতিষ্ঠানটির নিজস্ব গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত, খোলা থাকবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রিয় বন্ধু শ্রোতা, সংস্কৃতির পরশে কাটুক আপনার অবসর। এ প্রত্যাশায় শেষ করছি আজকের ঢাকা।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং, গবেষণা, গ্রন্থনা, সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
1: কবি কাজী নজরুল ইসলামকে বলা হয় বাংলা সাহিত্যে নবযুগের সূচনাকারীদের একজন। আমাদের জাতির সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতির সাথে মহান এই কবি জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে এবং বলা যেতে পারে আমাদের জাতীয় চেতনার বাহক। নজরুল বর্ষের আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলব মহানগরীর নজরুল ইনস্টিটিউট নিয়ে। কবি নজরুলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এবং এর পাশাপাশি অমর কীর্তিগুলোকে সংরক্ষণ করা, তার জীবন, সাহিত্য, সঙ্গীত এবং বিভিন্ন ক্ষেত্রের তার অবদানের উপর গবেষণা করা এবং এর লেখাগুলোকে সংরক্ষণ করা, পাশাপাশি আমরা বলতে পারি চেতনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য দেশব্যাপী প্রচার এবং প্রকাশনার এই মহান দায়িত্বটি পালন করছেন এই নজরুল ইনস্টিটিউট। কথা বলছি আমরা একজন প্রশিক্ষকের সাথে। প্লিজ আপা, আপনার নামটা কি?
2: শ্রোতা বন্ধুরা, আমি নজরুল ইনস্টিটিউটে আমি এসেছি। এখানে দেখতে পাচ্ছি ওনারা বিভিন্ন ক্লাসে ওনারা বসে রয়েছেন, যার সাথে কথা হবে তিনি এখানকার প্রশিক্ষক। এখানে এই ক্লাসে ঢোকার আগেই রয়েছে গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। এই স্লোগানটি এখানে রয়েছে নজরুলের একটি স্মৃতিচারণমূলক একটা বড় প্ল্যাকার্ডের মধ্যে এটা লেখা রয়েছে। নজরুলের বিভিন্ন গান আমরা জানি বাংলাদেশের সাহিত্যে, বাঙালির সাহিত্যে, সঙ্গীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কথা বলছি আপার সঙ্গে। আপা, আগে আপনার নামটা শুনব।
3: আমার নাম হলো শামসুন্নাহার চৌধুরী।
2: তো আপনি এই নজরুল ইনস্টিটিউট রয়েছেন বহু বছর ধরে। আমরা জানি যে নজরুল ইনস্টিটিউট নজরুলের উপরে কিন্তু নানা ভিত্তিতে তারা কাজ করে। আপনাদের কার্যক্রমগুলো একটুখানি বলেন।
3: আমাদের কাজ হলো, এখানে তো আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম, ডিপ্লোমা করা হয়েছিল 96 থেকে, দু বছর মতো। তারপরে আমরা এখানে ক্লাসের কাজও পেয়েছি, মানে সার্ভিস হিসাবে পেয়েছি উইকলি। এটা হয় আপনার শুক্রবার থেকে স্টার্ট হয়, তারপরে ধাপে ধাপে হয়, ছয় বছর থেকে শুরু করে একেবারে ফিফথ ইয়ার পর্যন্ত আছে। এটা বড়দের জন্য আছে, ছোটদের জন্য আছে, একটা এজ হিসাবে আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। তো এখানে এইভাবে প্রশিক্ষণ চলছে। শুদ্ধ সুর আর বাণীতেই প্রযোজ্য বেশি। স্বরলিপি আছে আমাদের সুধীন কাকা, সোহরাব হোসেন কাকা, ওনারা করে গিয়েছেন। আগে তো যারা ছিলেন অনেকেই ছিলেন, তো আমার আসার একটু সময় কম হয়েছিল পারিবারিক কারণে। তবে আমি নিয়মিত যতদিন এসেছি এখনও নিয়মিত আসছি। আর নজরুলের বিষয় তো নজরুল, নজরুলই আমাদের জাতীয় কবি এখানকার বাংলাদেশের। তো তার যে অগণিত গান আছে, কবিতা আছে, আবৃত্তি হয়, পুরো বাংলাদেশকেই আমরা জানি যে বিশ্বে তার নাম ছড়িয়ে গিয়েছে, আরও যাবে। তো আমরা যতটুকু পারি তাকে নিয়ে কাজ করব এবং ধরে রাখব।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নজরুল একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ড বর্তমানে সঙ্গীত শেখানোর পাশাপাশি রয়েছে অনেক মূল্যবান কাগজপত্র, গ্রামোফোন রেকর্ড, দুর্বল গান, দুর্লভ গান, স্বরলিপিসহ অসংখ্য অনুষঙ্গ এগিয়ে নেওয়ার জন্যই এই একাডেমি কাজ করছে। আজকের নগর পরিক্রমা এখানেই শেষ করছি।
0: প্রিয় শ্রোতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষ নিয়ে শুনছিলেন স্পট রিপোর্টিং। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
4: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছে স্বপ্নের আগামী পর্বে। আবহমান কাল ধরে আমাদের দেশে যেমন ছিল মৃৎশিল্প, তেমনি ছিল কাঁসা পিতল দস্তা শিল্প। কালের প্রবাহে এই তামা, কাঁসা, পিতলের তৈরি বাসন কোসন কিংবা গৃহসজ্জা সামগ্রীর ব্যবহার সীমিত হয়ে এসেছে। কিন্তু আশার কথা হলো আমাদের তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের কল্যাণে তারা অনলাইনে যুক্ত হয়ে এই শিল্পের প্রসার করবার ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনই একজন উদ্যোক্তা ফারজানা হক তৃষা। আজ তিনি আমাদের অতিথি, কথা বলবো তার সাথে, জানবো তার কাজ নিয়ে।
5: আমি ফারজানা হক তৃষা।
4: ফারজানা, কথা হচ্ছিল আপনার সাথে যে আপনি একটা বিশেষ ধরনের বিষয় নিয়ে পড়েছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং কি বিষয়?
5: আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, যেটা পূর্বে গার্হস্থ্য অর্থনীতি কলেজ হিসেবে খ্যাতি লাভ করেছে। আর আমার বিভাগ ছিল শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগ থেকে, স্নাতক ও স্নাতকোত্তর উভয়টি সম্পন্ন হয়েছে।
4: তৃষা, এই যে আপনি স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করলেন, কিন্তু আমি যেটা আপনার সম্পর্কে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার একটা অনলাইন পেজ আছে যেখানে আপনি অ্যান্টিক সামগ্রী এবং কাঁসা, পিতল, দস্তা, বিভিন্ন ধরনের ধাতুতে তৈরি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আপনি গ্রাহকদের হাতে পৌঁছে দিয়ে থাকেন। তো এই শুরুটা কিভাবে হলো?
5: এই শুরুটা মূলত আমার নিজের এই জিনিসগুলোর প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। আমি নিজের জন্যই সংগ্রহ করতাম, বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্তে গিয়ে কালেকশন করে নিয়ে আসতাম। তখন দেখা যেত শুধু আমার না, বাংলাদেশে এমন আরও অনেকে আছে যারা সংগ্রহ করতে চায়। মূলত তারাও যখন আমি প্রথম প্রথম ফেসবুকে ছবি দিতাম আমার কালেকশনের, তখন অনেকে বলতো কোথা থেকে সংগ্রহ করেছি, আরেকটা দেওয়া যায় কি না, বা হচ্ছে কীরকম মূল্য হতে পারে। এগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে দেখা যায় যে যখন আমার কাছে একটা জিনিস আরও একাধিক হয়, তখন আমি এগুলো প্রথম দিকে বিক্রি করা শুরু করি ফেসবুকের মাধ্যমেই। তখন অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়।
4: আপনারা যে এই যে এন্টিক সামগ্রীগুলো নিয়ে কাজ করছেন, আমরা সাধারণত এন্টিক বলতে আমরা কী বুঝবো?
5: বর্তমানে তো এক একটা ডিজাইনের খুব দ্রুত পরিবর্তন আসে, চাইলেই হচ্ছে একটা ডিজাইনের পর একটা ডিজাইন খুব দ্রুত এটা প্রসারও ঘটে, পরিবর্তনটা আসে। কিন্তু প্রায় 100-150 বছর আগে কারিগররা একটা নির্দিষ্ট নকশায় শিখত, তারা এই নকশাটা নিয়ে দীর্ঘ সময় কাজ করতে পারত এবং দেখা যেত যে 50-60 বছর ধরে একই নকশারই কাজ হচ্ছে।
4: তো নকশাগুলোকে আমাদের থালা বাসন, হাঁড়ি পাতি কিংবা আমাদের গৃহসজ্জা সামগ্রী, সেগুলোর উপরই এক ধরনের নকশাই তারা দীর্ঘ সময় ধরে করে যেতেন।
5: জি জি, দেখা যেত যে একজন কারিগর 5টা নকশা শিখেছে, এই 5টা নকশাই ওনার জীবনে শেখা। তো এতে ওনার সময়টাতে উনি এই জিনিসটা নিয়েই কাজ করতো। 100-150 বছর আগে বা 200 বছর আগের জিনিসগুলো, ওই নকশাগুলোই শুধুমাত্র সাস্টেন ছিল, মানে ওগুলো ছাড়া আর অন্য কিছুই ছিল না
4: নকশা। এখন এর বাইরে আমাদের দেশে কয়েকটা জেলায় আপনি নিজেই জানেন, ধামরাইতে, তারপর গাজীপুর, ইসলামপুর, টাঙ্গাই, এইসব এলাকায়ও আমাদের নিজস্ব কাঁসা পিতলের শিল্প ছিল। তো সেটার অবস্থা এখন কেমন?
5: এখন তো কারিগরদের খুব একটা মানে কাজে আগ্রহী না, কারণ নকশা করতে দীর্ঘ সময় চলে যায়, সেভাবে তারা পারিশ্রমিক পায় না। তো এখন কারিগরদের যে হাতে নকশার কাজটা কমে গিয়েছে, তারা এখন মেশিন ভিত্তিক কাজে আগ্রহী, কারণ এগুলোর যে অত্যধিক পরিশ্রমে কাজ করতে হয়, অধিক তাপে কাজ করতে হয়, অনেক জীবনের ঝুঁকি থাকে এগুলোর প্রতি। একটা কাজ প্রজন্ম থেকে প্রজন্ম শিখতে হয়, তো শেখার বিষয়টাও এখন কমে গিয়েছে যে বাবার কাছ থেকে শিখে নেবে বা দাদার কাছ থেকে শিখে নেবে, এগুলো অনেক কমে গিয়েছে। এবং এগুলোর কমে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে এগুলোর ক্রেতা আগ্রহটা ওরকম নেই, কারণ মানুষ এগুলো এখন মূল্য, তারপর এগুলোর যে হচ্ছে ব্যবহারের প্রক্রিয়াটাও অনেকে ওইভাবে করতে পারে না। আর এগুলোর সাথে অন্য জিনিস চলে এসেছে এগুলোর পরিবর্তে, যেমন এখন অনেকে প্লাস্টিক, মেলামাইন ব্যবহার করে, কাঁচ ব্যবহার করে, তো
4: মূল্যে
5: সাশ্রয়ী, তার জন্য এগুলোর ব্যবহার কমে যাওয়ার কারণে এই যে শিল্পটা অনেকটাই ঝোঁকের মুখে চলে গিয়েছিল, এখনও অনেকটা ওইভাবেই আছে। তাও আমরা চেষ্টা করছি জিনিসটাকে আবার তুলে ধরার, সামনে নিয়ে আসার, যেন মানুষ আবার আগ্রহী হয়, আমাদের ঐতিহ্য সম্পর্কে আবার জানতে পারে। বাংলার যে এত সুন্দর একটা ঐতিহ্য ছিল, মানুষের রুচিবোধ যে এত ভালো ছিল, সেটা সম্পর্কে আবার পরিচয় করে দেয় আমাদের উদ্দেশ্য। মূলত
4: রুচিবোধের কথা বলছেন, এটা যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে তো আপনাদের এই সামগ্রীগুলো স্বাস্থ্যগত অনেক গুরুত্ব রাখে, সে সম্পর্কে কি শ্রোতাদের কিছু জানাবেন?
5: মূলত যে আমাদের সংগ্রহ উদ্দেশ্য শুরুই হয়েছিল স্বাস্থ্যগত দিক থেকে, কারণ আমার দেখা যেত যে স্কিনে পিম্পল মানে ব্রন যেটা বলে সেই সমস্যাটা ছিল। আমি যখন চিকিৎসকের সেবায় শরণাপন্ন হই, তখন তিনি আমাকে প্রথম বললেন যে আপনি তামার পাত্রে পানি পান করতে পারেন। আমি তো হচ্ছে তামার পাত্র কোথায় পাবো খোঁজ করছিলাম, খুঁজতে খুঁজতে পরে তামার পাত্র কিনি, তখন জানতে পারি এক একটা এইসব ধাতুর স্বাস্থ্যগত দিক, অনেকের ক্যান্সার হয় না, কোন যে কোনো ধরনের সমস্যা থাকে এগুলো থেকে নিরাময় সম্ভব হয়, যার জন্য পূর্বে মানুষের ওরকম গ্যাস্ট্রিকের সমস্যা ছিল না।
4: তৃষা, আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিলেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ।
5: আপনাকেও অনেক ধন্যবাদ।
4: আমাদের ঐতিহ্যবাহী শিল্পগুলোকে টিকিয়ে রাখবার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এই নিবেদন অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: মহানগরের প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আজকের বাঁধন ও ই বাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। শুরুতেই পড়ছি শিকদার ইসাক আলীর পাঠানো লেখা। প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াই সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু লিখেছেন, গত 23 জুলাই প্রচারিত মহানগর অনুষ্ঠান মন দিয়ে শুনেছি, অনেক কিছু জানতে পেরেছি, খুব ভালো লেগেছে, এভাবেই নিয়মিত চাই। প্রিয় মুখ পর্বে শিল্পী সেলিম চৌধুরীর সাক্ষাৎকার শুনতে চেয়েছেন তিনি।
0: ইসাক আলী, আমাদের প্রিয় বন্ধু, আপনার চিঠির জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আর আগামীতে আপনার অনুরোধে আমরা আপনার প্রিয় শিল্পীর সাক্ষাৎকার প্রচারের চেষ্টা করব। আবারও লিখবেন, ধন্যবাদ।
1: ইমেল লিখে পাঠিয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম প্রামাণিক, বন্ধু বেতার শ্রোতা সংঘ আদিম দিঘি বগুড়া মহানগর অনুষ্ঠানের প্রতি শুভেচ্ছা। গত 28 জুলাই প্রচারিত মহানগর অনুষ্ঠানের সবকটি পরিবেশনা আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে চিঠি ও ইমেলের জবাব পর্বটি অত্যন্ত উপভোগ করেছি। শ্রোতাদের প্রশ্নের সুন্দর আন্তরিক ও তথ্য সমৃদ্ধ উত্তর দেওয়ার জন্য শ্রদ্ধেয় স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এমন মানসম্মত অনুষ্ঠান নিয়মিত প্রচার হবে এই প্রত্যাশা রেখে আপনি আপনার লেখনীতে ব্যক্ত করেছেন।
0: প্রথমে আমন্ত্রণ শুভেচ্ছা আমাদের বন্ধু মোহাম্মদ আমিনুল ইসলাম প্রামাণিককে স্বাগত জানাচ্ছি আমাদের বাঁধন পর্বে। আপনি আজকে প্রথম লিখেছেন, আর এই পর্বটি আপনাদের পাঠানো লেখা নিয়ে সাজানো, যা আমরা আন্তরিকতার সাথে উপস্থাপনের চেষ্টা করি। আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আশা করছি আজ থেকে আপনিও নিয়মিত লিখবেন।
1: পরে লিখেছেন মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ থেকে জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ বেতার আমার সঙ্গী সাথী বেতার বন্ধুজন। বেতার শুনে ছোটবেলা থেকে হয়েছি সচেতন। হে প্রিয় সুহৃদগণ, লিপি শুরুতে রইল এক গুচ্ছ মেলিফুলের শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন, ইদানিং মহানগরের অনেক পর্বই পুনঃপ্রচার হচ্ছে, কেন জানতে চাই। জীবন ও জীবিকা পর্বে একজন মুচির সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আপনি।
0: বন্ধু, আপনার ছন্দমাখা শুভেচ্ছায় আমাদের অন্তরটা জুড়িয়ে গেল। মেহেদী হাসান মামুন, আপনি যেমন একজন মুচির সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, ইতিপূর্বে কিন্তু আমরা এই সাক্ষাৎকার প্রচার করেছি, আপনার অনুরোধে হয়তো আবার আমরা তা প্রচারের চেষ্টা করব। এভাবে অনেক শ্রোতা বন্ধুর অনুরোধ থাকে, এজন্য আমরা প্রচারের চেষ্টা করি, তাই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হচ্ছে। আবারও লিখবেন, ধন্যবাদ।
1: আহমদ ওহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া, আপনি প্রথমেই শুভ সকাল জানিয়েছেন মহানগরকে।
0: বন্ধুকে শুভ সকাল জানাচ্ছি।
1: অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা রইল। প্রিয় ম্যাগাজিন মহানগরের গত 26 জুলাই জীবন ও জীবিকা পর্বে একজন বাসের হেল্পারের কর্মময় জীবন কাহিনী শুনলাম। এছাড়াও ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা বড় কাটরা ও ছোট কাটরা নিয়ে প্রতিবেদন মন ছুঁয়ে গেছে আপনার।
0: বন্ধু আব্দুল হক প্রধান সম্রাট, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রতি আপনার ভালো লাগার কথা জেনে সত্যি আমাদের ভীষণ ভালো লাগলো। আবারও লিখবেন আপনি।
1: ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, 26 জুলাই প্রচারিত জীবন ও জীবিকা পর্বে গাড়ির হেল্পার সেলিম রেজার সাথে আলাপচারিতা ভালো লেগেছে আপনার। বর্তমান কর্মমুখর জীবনে মানুষকে নিরন্তর কোনো না কোনো প্রতিকূল পরিবেশে বসবাস করতে হয়। মানুষকে এ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে একমাত্র শ্রমের সাহায্যেই টিকে থাকতে হবে। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নগর পাঁচালি পর্বে পুরান ঢাকার চকবাজারের বুড়িগঙ্গা নদীর তীরে মুঘল আমলের এক ঐতিহাসিক নিদর্শন বড় কাটরা ও ছোট কাটরা নিয়ে তথ্য সমৃদ্ধ প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় আমাদের এগিয়ে আসা জরুরি। নগর প্রকৃতি পর্বে ছাদ বাগান নিয়ে প্রতিবেদনটি ব্যতিক্রমী ছিল। সময়ের সাথে বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলনমেলায় পরিণত হয়েছে এ ছাদ বাগানগুলো।
0: বন্ধু, আরেকটি ইমেল আছে আমাদের আরো এক বন্ধু রাফিয়া খানম জুলির।
1: আফিয়া খানম জুলি লিখেছেন, 28 জুলাই তারিখে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য শুনলাম। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। প্রকৃতি রক্ষা শুধু একটি দিনের দায়িত্ব নয়, এটি আমাদের প্রতিদিনের অঙ্গীকার হওয়া উচিত। স্বপ্নের আগামী পর্বে তরুণ নারী উদ্যোক্তা নুসরাত জাহান রথির জীবনের গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হবেন বলে তিনি তার লেখনীতে জানিয়েছেন। এভাবেই সমাজের বিভিন্ন বাধা পেরিয়ে সাহসী নারীরা এগিয়ে যাচ্ছেন দুরন্ত গতিতে। এইসব সাহসী নারীরাই অন্যদের জন্য প্রেরণার উৎস। নগর পরিক্রমা পর্বে শব্দ দূষণের কারণ ও ক্ষতিকর প্রভাব বিষয়ে সময়োপযোগী পরিবেশনা শুনলাম। শব্দ দূষণ শুধু অস্বস্তিকর কারণ নয়, এটি জনস্বাস্থ্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সুতরাং ব্যক্তি, সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
0: দুটো ইমেইলই ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধু ফয়সাল আহমেদ শিপন এবং আফিয়া খানম জুলি অনুষ্ঠান সম্পর্কে যেমন মতামত জানিয়েছেন, তেমনি পরিবেশ সচেতনতার অনেক কথাই লিখেছেন। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি বন্ধু, আবারও লিখবেন এমনই প্রত্যাশা রাখছি।
1: মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আরপাড়া আমডালা শিবালয় মানিগঞ্জ থেকে লিখেছেন, আগামী 16ই অক্টোবর প্রিয় মহানগর অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু চলতি বছর দিনটি শুক্রবার হওয়ায় সেদিন প্রিয় অনুষ্ঠানটি প্রচারিত হবে না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই সপ্তাহে রবিবার বিশেষ অনুষ্ঠান প্রচার করার অনুরোধ জানাচ্ছি। বিশেষ অনুষ্ঠানের মধ্যে থাকতে পারে শ্রোতাদের পাঠানো শুভেচ্ছা বার্তা, বাংলাদেশ বেতারের মহাপরিচালকের শুভেচ্ছা বক্তব্য, এই কেন্দ্রের পরিচালকের শুভেচ্ছা বার্তা এবং অনুষ্ঠানের প্রযোজকের শুভেচ্ছা বক্তব্য স্থান পেতে পারে। পাশাপাশি এই অনুষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত উপস্থাপক উপস্থাপিকা ও অন্যান্য কলাকুশলীদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডার আয়োজন করলে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করবেন।
0: বন্ধুকে জানাচ্ছি মোহাম্মদ রাসেল শেখ, অবশ্যই আমরা বিষয়টি গুরুত্ব এবং আন্তরিকতার সাথে বিবেচনা করব। আমাদের সাথে অবশ্যই থাকবেন আর মতামত জানিয়ে আমাদেরকে লিখবেন।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, ডাকঘর চন্দনগাতি উপজেলা, বেলকুচি জেলা সিরাজগঞ্জ থেকে লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা মহানগরকে। আপনারা ভালো আছেন আশা করি। গত 30শে জুলাই মহানগর অনুষ্ঠানে প্রচারিত আজকের ঢাকা প্রিয়মুখ পর্বে কণ্ঠশিল্পী নাসরিনের সাক্ষাৎকার এবং তার জীবনের গল্পগুলো শুনে ভালো লেগেছে আপনার। এই ঢাকা পর্বে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নিয়ে অনেকগুলো তথ্য জানা হলো। বিস্তারিত এত সুন্দর প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরার জন্য আবারও ধন্যবাদ জানিয়েছেন মহানগর কর্তৃপক্ষকে।
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টুকে। আশা করছি এভাবে নিয়মিত আমাদের সঙ্গেই থাকবেন। আর আমরা আয়োজনের শেষের দিকে বাঁধনি বাঁধন পর্বের আমাদের চিঠি লেখার ঠিকানা হচ্ছে বাঁধন ইবাঁধন, প্রযোজক মহানগর, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা ইমেল করতে চান mohanagorbb@gmail.com এই ঠিকানায় ইমেল করতে পারেন। প্রিয় বন্ধুরা, বাঁধন ইবাঁধন পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি কয়েকটি আন্তনগর ট্রেনের সময়সূচি। সুবর্ণ এক্সপ্রেস 701 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল 7টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় বেলা 11টা 55 মিনিটে। অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস 702 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল 4টা 30 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 9টা 25 মিনিটে।
1: পারাবত এক্সপ্রেস 709 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 6টা 30 মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা 1টায়। অন্যদিকে পারাবত এক্সপ্রেস 710 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বিকেল 4টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 10টা 40 মিনিটে।
0: চট্টলা এক্সপ্রেস 801 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল 6টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর 12টা 40 মিনিটে। অন্যদিকে চট্টলা এক্সপ্রেস 802 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন বেলা 2টা 15 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 8টা 30 মিনিটে।
1: কক্সবাজার এক্সপ্রেস 813 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর 12:30 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 9:00। অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস 814 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত 11:00 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল 7:20।
0: সুন্দরবন এক্সপ্রেস 725 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন রাত 9:45 খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় ভোর 5:10। অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস 726 নম্বর ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন সকাল আটটা থেকে ঢাকা খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় বেলা 3:40। প্রিয়শ্রোতা, আপনাদের যাত্রা শুভ হোক এমনই প্রত্যাশা আমাদের আয়োজন থেকে। যানবাহনে ওঠানোর সময় তাড়াহুড়ো করবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে কোনো বাহনে ভ্রমণ করবেন না, আর ভ্রমণ পথে স্বল্প সময়ের পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া কিছু গ্রহণ করবেন না।
1: শ্রোতা বন্ধুরা, মহানগরের নির্ধারিত সময়ের শেষ প্রান্তে এসেছি আমরা আজ, তবে বিদায় নেই। বিদায় নেওয়ার আগে জানিয়ে দেই, আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম ই এলাহি, উপস্থাপনায় ছিলাম আমি শিলি রানী বালা
0: এবং আমি খান নজম ই এলাহি,
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন হাফিজা আক্তার,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।
2: এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এ আইনে যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখার চেষ্টা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকাসহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আবর্জনা বা বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ প্রসঙ্গে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তার সাম্প্রতিক সফরকালে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থনৈতিক অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল পিআইডির এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হচ্ছে। অনুষ্ঠানটি সকাল 9টা থেকে শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এইউএই থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা এবং দেশজুড়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার 5ই আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চায়। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। একই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে ডিএলএস মেথডে 26 রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 47 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 248 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 36 ওভারে 3 উইকেটে 186 রান তুলে নেয়। পরে আলোকস্বল্পতায় ডিএলএস মেথডে বাংলাদেশ 26 রানে এগিয়ে থাকায় জয় পায়। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, গেয়েছেন শবনম মুশতারী।

যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথে আমার বিপদ নয়, বলেছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নজরুল সঙ্গীত শবনম মুশতারির কণ্ঠে। এবারের গান প্রিয় যাই যাই বলো না।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল। গানের কথা এবং সুর করেছেন শাহ আব্দুল করিম।

আপনারা পল্লীগীতি শুনছেন মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে। এবারে গানটির গীতিকার উকিল মুন্সী, সুর করেছেন গীতিকার নিজেই।

0: দোকানে পল্লীগীতি শুনলেন মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন নাইমা আলী।

প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনছেন এই লভিনু সংঘ তবু সুন্দর হে সুন্দর, নাইমা আলীর কণ্ঠে এবারের গান।

0: নাইমা আলীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির। গানের কথা লিখেছেন ফজলুল হক সিদ্দিকী এবং সুর করেছেন আশরাফ বাবু।

প্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গান। এবারের গানটির গীতিকার প্রসেনজিৎ ওজা এবং সুরকার রফিকুল আজিজ, শিল্পী বশিরুজ্জামান সাব্বির।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফুটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজন টালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত। গানশিল্পী প্রিয়াঙ্কা গোপ।

0: প্রিয় বন্ধুরা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার, গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস পারভিনিলজা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এ আইনে যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখার চেষ্টা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ময়লা আবর্জনা যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকালে রাজধানীর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল এক তথ্য বিবরণীতে একথা বলা হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সারদ্দিন আহমেদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একই সাথে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার 5ই আগস্টের সামনে রেখে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে, যা অত্যন্ত দুঃখজনক। খেলার খবর, ক্রিকেট। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে ডিএলএস মেথডে 26 রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 47 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 248 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 36 ওভারে 3 উইকেটে 186 রান তুলে নেয়। পরে আলোক স্বল্পতায় ডিএলএস মেথডে বাংলাদেশ 26 রানে এগিয়ে থাকায় জয় পায়। সবশেষে আবহাওয়া। আজবার একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা অজস্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন লালন গীতি শুনবেন দিলরুবা আক্তার দিনার কণ্ঠে।

0: দোকানে লালন গীতি শুনলেন শিল্পী ছিলেন দিলরুব আক্তার তিনা, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, যন্ত্রসংগীতের অনুষ্ঠানে এখন গিটারে লঘু সুর শুনবেন, বাজিয়েছেন এনামুল কবির।

এতক্ষণ এনামুল কবিরের বাজানো গিটারের লঘু সুর শুনলেন। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পথের শেষ কোথায়, শেষ কোথায় কি আছে শেষে, রবীন্দ্রসঙ্গীত বুলবুল ইসলামের কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন বুলবুল ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন শিল্পী অনিন্দিতা সাহা অথি। প্রথম গানটি রচয়িতা সাজিদ মাহমুদ প্রামাণিক, সুর করেছেন রুহেল খন্দকার।

আধুনিক গান শুনছেন অনিন্দিতা সাহাওয়াতের কণ্ঠে। এবারে গানটি রচয়িতা মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরারোপ করেছেন মিল্টন খন্দকার।

0: আধুনিক গান শুনছিলেন, শিল্পী ছিলেন অনিন্দিতা সাহা অধীর।
1: প্রিয় বন্ধু শ্রোতা, এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আয়োজন ডালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত শিল্পী এ কে এম শহীদ কবির।

0: একেম শহীদ কবিদের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। প্রিয় বন্ধুরা, বর্ষাকাল চলছে। আমরা জানি বর্ষা মানেই বৃষ্টি, বৃষ্টি এবং বৃষ্টি, এবং বর্ষা, এবারের বর্ষা সে কথা কিন্তু রেখেছে। শ্রাবণের শ্রাবণ ধারা অব্যাহত রয়েছে, কোথাও মুষলধারে, কোথাও ঝিরিঝিরি, কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছেই। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশে প্রতি বছরই বৃষ্টির সময় কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেকখানি বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার পেছনে কিন্তু বৃষ্টি দায়ী না, আমরা দায়ী, আমাদের সতর্কতা দায়ী। আমরা যদি সতর্ক হই তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বারবার কোনো সুযোগ নেই। তাই আসুন বাসা বাড়ির চারিধার পরিষ্কার রাখি, ফুলের টব, ডাবের খোসা, পলিথিনের উপর বা প্লাস্টিকের কোনো পাত্রের উপর, টায়ারের উপর মধ্যে পানি যেন এক নাগাড়ি তিন দিনের বেশি জমে না থাকে সেদিকে আমাদের নজর রাখতে হবে। শহরে ফুলের টব এবং বাড়ির আনাজ কানাজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আসুন আমাদের সতর্কতার মধ্য দিয়েই আমরা আমাদের জীবনকে নিরাপদ করে তুলি।
1: প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু প্রতিরোধে বিষয়ক সচেতনতা বিষয়ক গান, শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গানের গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিন লিটা। গুম প্রতিরোধ প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখার চেষ্টা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সহ দেশে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ময়লা আবর্জনা যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক এবং বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রী দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকালে রাজধানীর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, যে কোনো আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের ফসল। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সর্বোচ্চ অধিকার ভিত্তিতে সরকার জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় 3 শিশুসহ 7 জন নিহত এবং 40 জন আহত হয়েছে। রাশিয়ার ট্রাসনোদার অঞ্চলে গভর্নর বেনিয়ামিন ক্রুন্দায়েতের অভিযোগে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা করেছে, তবে কিয়েভ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সহায়তা আলোচনা অব্যাহত রয়েছে। তবে তিনি সতর্ক বলেন, যুদ্ধবন্ধে একটি চুক্তিতে উপনীত হতে তেহরানের জন্য এটাই সর্বশেষ সুযোগ। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধে আলোচনা চলছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনাই হচ্ছে না এবং নিকট ভবিষ্যতে আলোচনা অনুষ্ঠানে কোনো সম্ভব। খেলার খবর। ক্রিকেট। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে DLS মেথডে 26 রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 47 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 248 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 36 ওভারে 3 উইকেটে 186 রান তুলে নেয়। পরে আলেক স্বল্পতার DLS মেথডে বাংলাদেশ 26 রানে এগিয়ে থাকায় জয় পায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ আবু সাইদ, গানের কথা এবং সুর করেছেন কুটি মনসুর।

প্রিয় শ্রোতা, মোহাম্মদ আবু সাইদের কণ্ঠে শুনছেন পল্লীগীতি। এবারের গানের গীতিকার সেলিম মাহমুদ এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ আবু সাইদ।
1: চলছে বর্ষাকাল, বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময়, তাই বাসাবাড়ির পাশে যেখানেই বৃক্ষরোপণের মতো খালি জায়গা রয়েছে সেখানেই আমরা এই সময়ে, এই উপযুক্ত সময়ে বৃক্ষরোপণ করব। গ্রামে যে যাদের একখণ্ড পরিত্যক্ত ভিটা বা জায়গা পড়ে আছে, আমরা অনেকেই ভাবছি যে ওটা কাজে লাগাবো, কাজে লাগাবো, সেটা কিন্তু এই যথেষ্ট সময়। এখন এই শ্রাবণকাল, একটু বর্ষা উদযাপনে গ্রামে বেড়ানো যেতে পারে, সাথে সাথে সেই ভিটাতে বৃক্ষরোপণ করা যেতে পারে। আসুন বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের দেশটাকে সবুজের সমারোহে ভরে তুলি।
0: প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী আঞ্জুমান আরা শিমুল। গানের কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার এবং সুর করেছেন খোয়াম আহমেদ।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন আঞ্জুমান আরা শিমুল, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ও আলাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স। এপালের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, শামীম আহমেদ, ওয়াহিদা রহমান, আমি ফারজানা ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রুহুল আমিন, তাহিদ আফরোজ, শামীম আহমেদ, রাসেল আহমেদ ও হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

প্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। তো আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো লেখার কাছে। প্রথম যে চিঠিটি হাতে তুলে নিলাম সেটি লিখেছেন আব্দুল কাদের ফকির, কালাদহ নিজপাড়া, কালাদহ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে। শুভেচ্ছা জানিয়েছেন শুরুতেই, বলেছেন কথাই কানে সঙ্গীতমালা আমার প্রিয় অনুষ্ঠান, আমি ভীষণ ভালোবাসি, তাই নিয়মিত শুনে থাকি। আপু আপনার পছন্দের একটি গান শুনতে চাই। তাই ঠিক আছে, চলুন শুনে আসি এই গানটি।

বন্ধুরা, গানটি শুনছিলেন শিল্পী ছিলেন কোহিনুর আক্তার পিঙ্কি, কথা লিখেছেন সালমা আক্তার, সুর করেছেন লোকমান হাকিম। এবার চিঠি মোহাম্মদ শামীম শরীফের, পূর্ব ইস্তাইর ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু। আপনি জনসংখ্যা সমস্যা, যৌতুক এবং বাল্যবিবাহ নিয়ে কথা বলেছেন, নির্দিষ্ট বয়সের আগে ছেলে মেয়েকে বিয়ে দিতে মানা করেছেন এবং সবশেষে আমাদের পছন্দের একটি গান আপনি শুনতে চেয়েছেন। তাই ঠিক আছে, চলুন শোনা যাক গান। শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার রফিকুল ইসলাম ইরফান আর সুরকার এস এম আব্দুল।

একটি জাতি শিক্ষিত হলে ভালো থাকে দেশ, হঠাৎ করে বদলে গিয়ে জাগে পরিবেশ। দারুণ চমৎকারী কথাগুলো দিয়ে যিনি লেখা শুরু করেছেন তিনি হলেন শিক্তা রিসাকালী, আড়াইশি ধাসুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু। আপনি নারী জাতির শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন, বলেছেন নারী জাতি শিক্ষিত হলে দেশ ও সমাজের অনেক উন্নতি সম্ভব। আর সবশেষে আপনি একটি গান শুনতে ও শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও খায়রুল কাউসার মিঠুকে। তাহলে চলুন এবারে গান শুনে আসি। শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার মোহাম্মদ আহাদ ভাওয়ালি আর সুরকার বিশ্বজিৎ সরকার।

জুবাইর আল ফাহাদের লেখা, ধামাইল গফরগাঁও ময়মনসিংহের বন্ধু, যার চিঠি আমরা প্রতি সপ্তাহে পেয়ে থাকি। অর্থাৎ সে কিন্তু খুবই নিয়মিত একজন শ্রোতা, ফলে প্রতি সপ্তাহে আমাদেরও কিন্তু তার চিঠির উত্তর দিতেই হয়। আমরা চাই আমাদের সকল শ্রোতাই এভাবে আমাদেরকে প্রতি সপ্তাহে লিখুক। এই যে সে আজ লিখেছে, এই অনুষ্ঠানটি আমার মনের মাঝে মিশে গেছে, তাই কোনো সপ্তাহে শুনতে মিস করি না। সচেতনতামূলক কথা, বিনোদন এবং সেই সাথে নিজের নামটি শুনতে কি যে ভালো লাগে। আর সবশেষে একটি গানও আপনি শুনতে চেয়েছেন এবং শোনাতে চেয়েছেন সকল শ্রোতা বন্ধুকে, আর গানটি হচ্ছে, চলুন শুনে দেখি কি গান।

হ্যাঁ বন্ধুরা, গানটি শুনছিলেন, শিল্পী ছিলেন নাসরিন আক্তার বিউটি ও মোহিন, গীতিকার কল্পনা সরকার, সুরকার দীপক কুমার দে। এবারে সিদ্ধার্থ কুমারের চিঠি। বগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন, আপনি বকুলের শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন আপনার খুব প্রিয় অনুষ্ঠান হল কথায় গানে সঙ্গীতমালা, নিয়মিত যুক্ত আছেন এবং শুনছেন, আর একটি গান শোনাতে চেয়েছেন নকুল কুমার বিশ্বাস, মিলন কুমার মণ্ডল ও লাইভ মল্লিক বেতারকে। আর গানটি রুকসানা মমতাজের কণ্ঠে, যে গানটির কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার আর সুর করেছেন আবু বকর সিদ্দিক।

ইকবাল হোসেন কাঁচিকাটা কাটাবাড়িয়া মনোহরদের নরসিংদীর বন্ধু, সালাম এবং গাঁদা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আপনি বলেছেন ধূমপানে বিষপান, ধূমপান করব না, অকালে মরব না, আসুন আমরা ধূমপান থেকে দূরে থাকি। একটি গান শোনাতে চেয়েছেন জুবাইর আল ফাহাদ, মাহফুজ মুরাদ, ইসমাইল হোসেন এবং মাসুম মাহমুদ পরশকে, আর গানটি আমাদের পছন্দের, তাই ঠিক আছে চলুন শুনে আসি গান। শিল্পী মেরিনা পারভিন, গীতিকার ফজলে খোদা আর সুরকার মোহাম্মদ শওকত হোসেন।

প্রিয় বন্ধুরা, সবশেষে থাকছে আমাদের পছন্দের একটি গান। শিল্পী মোহাম্মদ শহীদুল্লাহ সরকার, গীতিকার মোহাম্মদ আয়েত আলী আর সুরকার মলয় কুমার গাঙ্গুলী।

শুনছিলাম গান, নিশ্চয়ই ভালো লেগেছে। আর সাথে সাথে কিন্তু আমরাও জেনে নিলাম অনেক সচেতনতার কথা। সুতরাং আমরা সবসময় সচেতন থাকব এমনটি কিন্তু প্রত্যাশা রইল, আর সেই সাথে পুষ্টিকর খাবারও বেশি করে খেতে হবে। ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। আসুন আমরা সবাই সচেতন থাকি, তাহলেই থাকতে পারবো নিরাপদ।

0: আমাদের পরবর্তী অনুষ্ঠান এসকরি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব একক কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, যে কোনো আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের ফসল। তিনি গতকাল রাজধানী জাতীয় প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সরকার জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চলতি অর্থবছরের গত ২রা আগস্ট পর্যন্ত দেশে ৩১ কোটি ৩২ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে একই সময় তুলনায় এই পরিমাণ ২৩.৪% বেশি। এর আগে গত অর্থবছরে জুলাই মাসে প্রায় ২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৫২ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল অস্ট্রেলীয় সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই সহায়তার ঘোষণা দেয়। আগামী ২০২৮ সাল পর্যন্ত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনায় এই অর্থ ব্যয় করা হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভায় গতকাল এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ফল সংগ্রহ পরবর্তী ক্ষতি কমাতে আঞ্চলিক সহায়তা উদ্ভাবন এবং নীতিগত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সার্ক কৃষি কেন্দ্র এসএসি। গতকাল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এসএসি এর এক ভার্চুয়াল আঞ্চলিক পরামর্শ সভায় এ বিষয়ে জোরালো আঞ্চলিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। রিডাকশন অব পোস্ট হারভেস্ট লসেস অব ফ্রুটস ইন সার্ক মেম্বার স্টেটস শীর্ষক এই কর্মসূচিতে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশেষজ্ঞ নীতি নির্ধারকরা এই অঞ্চলে ফল সংগ্রহ পরবর্তী ক্ষতির বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে গভর্নর বেনিয়ামিন ক্রোন্দ্রাতাইয়েভের অভিযোগ, ইউক্রেন বেসামরিক নাগরিকদের উপর হামলা করেছে, তবে কিয়েভ অভিযোগ সম্পর্কে কোন মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারীদের সহায়তা আলোচনা অব্যাহত রয়েছে, তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবন্ধে একটি চুক্তিতে উপনীত হতে তেহরানের জন্য এটাই সর্বশেষ সুযোগ। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে অনুরোধে আলোচনা চলছে, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগি বলেন, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সাথে কোন ধরনের আলোচনায় হচ্ছে না এবং নিকট ভবিষ্যতে আলোচনা অনুষ্ঠানে কোন সম্ভাবনাও নেই। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: আপনি কি বিদেশ যেতে চান? তাহলে বৈধ পথে যাবার চেষ্টা করুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। কোনো দালালের মাধ্যমে বিদেশ যাবার চেষ্টা করে অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না। বিদেশ যাবার জন্য সরকার আপনার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ সহজতর পথ সৃষ্টি করে রেখেছেন। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। দালালের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না, এটা বৈধ পথ নয়। অবৈধ পথে বিদেশ যাওয়ার আইনত দণ্ডনীয় অপরাধ। বিদেশ যেতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারী বা কোনো দালালের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। কারো মিথ্যে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশে যাবার চেষ্টা করুন। সরকার আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারীর কিংবা দালালের উৎসাহিত করে, তাই বিদেশ যাবার ক্ষেত্রে সচেতন হন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জ, এফএম 106 মেগাহার্জে এবং এফএম 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স FM, 106 মেগাহার্স FM, 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত এশোগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 শুনবেন লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয়, পর্দা পালনের ক্ষেত্রে পারিবারিক ভূমিকা। সঞ্চালনে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
1: الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما صدق الله العظيم সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের সরাসরি ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আমরা এই অনুষ্ঠানে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হল পর্দা পালনে পরিবারের ভূমিকা। এই বিষয়ের উপরে আলোচনা পেশ করা এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস মুফতি আজম মুনাজারে মিল্লাত ঢাকার ঐতিহ্যবাহী সুবহানবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব হযরতুল আলাম মুফতি শাহ ওলি উল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া।
2: السلام عليكم ورحمة الله وبركاته
1: وعليكم السلام ورحمة الله محترم كمان
2: আছেন الحمد لله رب العالمين
1: শুকরিয়া আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্দা পালনে পরিবারের ভূমিকা। এই বিষয়ের উপরে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা যে নাম্বারটিতে ফোন করবেন, আমি নাম্বারটি বলে দিচ্ছি 01553841500। এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আপনারা জেনে নিতে পারবেন আমাদের প্রখ্যাত আলেমে দ্বীনের কাছ থেকে। সম্মানিত শ্রোতা, প্রশ্নের পূর্বক্ষণে আমরা আজকের যে বিষয়, এই বিষয়ের উপরে আমরা মুখতাসার আলোচনা শুনব আমাদের শায়েখের কাছ থেকে। পর্দা পালনে পরিবারের ভূমিকা, এই বিষয়ের উপরে এখন আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি খতিব সুবহানবাগ কেন্দ্রীয় জামে মসজিদ শাহ ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম।
2: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকের যে বিষয়টি, পর্দা পালনে পরিবারের ভূমিকা, তো প্রথম বোঝা উচিত পর্দা কি, তারপরে বলা উচিত পরিবার কি, তারপরে হ্যাঁ আমরা পর্দা পালনে পরিবারের কি ভূমিকা হওয়া উচিত, এই তিনটি বিষয় আলোচনা করলে সহজ হয়ে যাবে সবার জন্য। এক নম্বর, পর্দা জীবনের জন্য প্রয়োজন, অর্থাৎ জীবন যেমন বাস্তব, পর্দাও বাস্তব। পর্দা ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না। যেমন আমরা যে ফল ফলাদি খাই, আল্লাহ তাআলা যত দামি ফল, এই ফলটাকে তত সুন্দর করে প্যাকেট করে আমাদের সামনে উপহার করেছেন। ঠিক এমনি মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা সাত আকাশের উপর থেকে লেবাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেমন কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআনুল কারীম যেমন সাত আকাশের উপর থেকে নাজিল হয়েছে, লেবাস ও আকাশের শিল্প, জান্নাতের শিল্প আল্লাহ তাআলা সাত আকাশের উপর থেকে নাজিল করেছেন। কেন? ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, পাখির পালকের মতো দৃষ্টিনন্দন করে নিজেদেরকে আবৃত করার জন্য, পোশাক দ্বারা আবৃত করাকেই সাধারণত পর্দা বলে। যদিও এর সাথে শরীর সিদ্ধান্ত জড়িত, আর তা হলো একজন পুরুষ তার শরীর ঢাকা রাখবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, একজন নারী তার সমস্তটা শরীর ঢাকবে, তবে মুখমণ্ডল এবং কবজির পরে দুই হাত ছাড়া, আর এটা ঢাকবে সুন্দর করে যাতে আবার মশারির মতো পাতলা কাপড় না হয়, আবার এত টাইট না হয় যাতে শরীরের কাঠামো বেরিয়ে যায়, আবার যাতে পুরুষের পোশাক নারী গ্রহণ না করে, নারীর পোশাক পুরুষ গ্রহণ না করে। এবং কিছু ধর্মের নির্ধারিত পোশাক রয়েছে, যেমন আমাদের প্রতিবেশী কিছু ধর্ম রয়েছে, তারা নির্দিষ্ট পোশাক পরে, ওই প্রতিবেশীর ধর্ম মুসলিম গ্রহণ করবে না। আর হ্যাঁ, অবশ্যই সততটা ঢাকা কনফার্ম করবে, তাইলে এর নাম হলো পর্দা।
1: জি, আপনারা খুব সুন্দর বলছিলেন, আমরা একটা ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি নাম বলে প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আমাদের নিয়মিত?
3: আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
1: শুক্রিয়া।

0: নম্বর প্রশ্ন হচ্ছে, আমার জানা দরকার যে বেতের নামাতে আপনি যদি কোনো ব্যক্তি দোয়া কুলুক না জানে, তাহলে উনি যদি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে এবং তৃতীয় রাকাতে, প্রথম রাকাতে ধরেন তোরা আসর দিল অথবা আপনার হাতরে পিরায়া দিল, দ্বিতীয় রাকাতে আসর দিল, তৃতীয় রাকাতে যায় যদি উনি কাউসার দেয়, তাহলে আপনার চতুর্থ ইতেজন তাকবীর দিয়ে যে নিয়ে কুলুক যদি না জানে, তাহলে পর উনি যদি তোরা একিলাস তিনবার এবং রব্বানা আফিনা ফিতরে এটা ব্যবহার করে, তাহলে তার নামাজটা পরিপূর্ণ হবে কিনা একটু জানালে খুশি হতাম।
1: জি, আপনি আমাদের সাথে থাকুন। মোহতারাম, আপনি শুনেছেন, দ্বিতীয় প্রশ্নটা থেকে আমরা শুরু করি যে বেতের নামাজের যে নামাজের নিয়ম বলেছেন এটা ঠিক আছে, শুধু কুনুত যদি না জানা থাকে তাহলে কিভাবে পড়বে, যে সূরা ইখলাস তিনবার পড়বে কিনা? জি,
2: বিতিরের সালাত ওয়াজিব, হানাফি স্কুল অফ থট অনুযায়ী কুনুত পড়াটা ওয়াজিব। যিনি কুনুত জানবেন না তাকে সাজদায় সাহু দিতে হবে। আর হ্যাঁ, তিনি যেভাবে বললেন যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, রব্বানা জালামনা আনফুসানা, এগুলা পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। সুতরাং ভিতিরের সালাতের সর্বশেষ রাকাতে কুনুত হিসেবে আমরা যে বিখ্যাত দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক ওয়া নাস্তাগফিরুক, এটা যদি কেউ না পারে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এটাও যদি কেউ না পারে, কেবল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া অথবা রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, যে কোরআনের দোয়া সে পারে,
1: সূরা ইখলাসের কথা
2: সে পারে না, তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতটা আলাদা, কুনুতটা আলাদা। তাই কুনুত হিসেবে দোয়া পড়তে হবে।
1: জি,
2: কোরআন এবং হাদিসের যে কোনো দোয়া পড়লে কুনুতের হক আদায় হয়ে যাবে।
1: জি, শুকরিয়া। আরেকটি প্রশ্ন করেছেন যে মেয়েকে তো তারা বাড়িতে পর্দায় রাখলেন, কিন্তু বিয়ের পর দেখা যাচ্ছে যে অনেক বড় ফ্যামিলি, সেখানে পর্দাটা মেনটেন করতে পারছেন না, সেই ক্ষেত্রে এই পরিবারে বিয়ে দেওয়ার জন্য মেয়ের মা বাবা তারা কোনো গুণাগার হবেন কিনা?
2: না, প্রথম হলো যে মেয়ে বিবাহের আগে বাবা মা দেখবে, আর হা বড় একান্নবর্তী পরিবার তাদেরকে এটা নসিহত করবে, অনুরোধ করবে যে আমার মেয়ে শৈশব থেকে পর্দা মেনে বড় হয়েছে, সুতরাং আপনাদের পরিবারে ব্যবস্থা করে দেবেন। আমরা এটা বলতে চাই, কেউ যাতে এই মানসিকতা মেনটেন না করেন যে একান্নবর্তী পরিবার আর পর্দা মেনটেন করা দুইটা মনে বিপরীতমুখী না, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর এই জন্যে বাবা যখন তার শ্বশুরবাড়ি কর্তৃপক্ষকে একটু নসিহত করবেন, জামাইবাবুকে অথবা বিআই ব্যানকে বলে দেবেন, তাতে তার দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, বিবাহিত অবস্থায় মেয়ে যদি শ্বশুর বাড়ির বাধ্য হয়ে পর্দা না করে, তাহলে দায় শ্বশুর বাড়ির লোকজনের হবে, বাবার হবে না।
1: শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: পর্দার পরিচয় পেলাম, পর্দা হলো আমাদের জীবনের জন্য, জীবন যেমন সত্য পর্দাও সত্য। আর হ্যাঁ, পরিবার কি? পরিবার মানে হলো আপনার আমার বেড়ে ওঠার জায়গা।
1: জি, আসছে। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন।
3: জি, অনেকদিন পর আপনাকে পেলাম, যে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে যে কথা বলছিলাম রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সাহেব ছিল।
1: জি,
3: সাতের বাজার বলমারি ফরিদপুর থেকে। অনুরোধ করবো হলুদদেরকে যে ফোন নাম্বারটা একটু মাঝে মধ্যে নতুন নাম্বার, যেহেতু মাঝে মধ্যে একটু দুটা তিনটা ফোন নিয়ে পরে একটু নাম্বার গুলো বলে দেবেন, তাহলে যারা আগে যে নাম্বার গুলো তো কথা বলতো, নাম্বার সাতটা ফোন ব্যবহার হচ্ছে না এখন, নতুন নাম্বার একটু বলে দেবেন, এগুলো ফোন করতে কি সমস্যা হচ্ছে? তোমার আমার প্রশ্ন ছিল দুইটা প্রশ্ন। প্রথম হচ্ছে যে ফ্যামিলিতে ধরেন যে ছোট বোন আছে কিংবা ধরেন যে ভাবির আছে, এদেরকে বলা হচ্ছে যে তোমরা আসলে পর্দা ছাড়া বেরিয়েও না, কিন্তু তারা বাজার বাজার করতে যাচ্ছে, এগুলো বেরিয়ে যাচ্ছে, পর্দা করছে না। তাহলে আমার তো বলা, আমি করতে বোন বলতেছি, এখন তারা মানতেছে না, এখন দায়িত্ব থাকবে কি? আর একটি প্রশ্ন হচ্ছে, ওই দায়িত্বটা ছিলাম যে আমরা বলি আল্লাহ তালা, এখন সচেতন হবে কি আল্লাহ তালা না আল্লাহ পাক, এই এই বিষয়টা একটু আলোচনা করবেন। আর একটি প্রশ্ন ছিল, এই তিন চার প্রশ্ন উত্তর দেবেন। আর একটি প্রশ্ন হচ্ছে যে আমরা বলি যে,
1: জি, ওনার

0: সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে আমরা বলি যে আল্লাহ তাআলা, এটাই বলা ঠিক হবে নাকি আল্লাহ পাক বলা ঠিক হবে?
1: দুইটাই বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ পাকও বলা যাবে, আল্লাহ তাআলাও বলা যাবে, যখন যেটা আপনার মুখ দিয়ে আন্তরিকতার সাথে তৈরি হয়, দুইটাই বিশুদ্ধ।
0: আর একটি প্রশ্ন ভাই জানতে চেয়েছিলেন আব্দুল সামাদ ভাই, যে মেয়ে বোন ভাবি তাদেরকে তিনি বলেন যে তোমরা পর্দা করো, কিন্তু তারা দেখা যাচ্ছে মানতেছে না, বাজারে যাচ্ছে, বেপর্দায় চলাফেরা করতেছে, তাদের সে তো বলতেছে, তার প্রশ্ন হলো যে তার কোনো গুনাহ হবে কিনা তাদের এই না মানার কারণে?
1: ব্যাপারটা হলো বলাটা এমন হবে যাতে মানে, যদি বললাম মানলো না, গাছ লাগালাম ফল হলো না, তাহলে গাছের লাভটা কি? আমি বললাম মানলো না, তাহলে বোঝা গেল আমার বলাটা ঠিক মতো হয়নি। অবশ্যই তাদেরকে মানার মতো করে বলতে হবে এবং তারাও যাতে মানে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, নারী এবং পুরুষ যে যার দায়িত্বে, বিশেষ করে পর্দার ব্যাপারে, ভাই অথবা স্বামী অথবা সন্তান তার মাকে মেয়েকে বোনকে বলছে, কিন্তু সে পর্দা মেনটেন করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হলো দাইয়ুস, আর দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না, কঠিন শাস্তি। সুতরাং এমন ভাবে বলতে হবে যেভাবে তারা মানে, এবং তারা মানবে তার নিজের কল্যাণের জন্য, আপনি আমাকেও আজাব থেকে মুক্ত করান।
0: আলহামদুলিল্লাহ। যে আমরা একটা প্রশ্ন নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবুল কাসেম বলছি।
0: জি,
2: আমার একটা প্রশ্ন হচ্ছে, চিত্রাঙ্কনকারী জান্নাতে প্রবেশ করবে না কেন?
0: জি, আপনি আমাদের সাথে থাকুন। চিত্রাঙ্কনকারী জান্নাতে প্রবেশ করবেন না কেন?
1: ও, এটা হলো যে বোঝা উচিত, আরবির শব্দটাকে বাংলায় অনুবাদ করতে গিয়ে আমরা যেভাবে বলেছি, জানা উচিত চিত্র দুই ধরনের হয়। একটা হলো একান্তই প্রাণীর চিত্র, প্রাণ আছে, দৃশ্যমান প্রাণ, আর প্রাণের অস্তিত্ব মানে যা নড়াচড়া করতে পারে, হাঁটাচলা করতে পারে। ফুকাহায়ে কেরাম আইম্মা মুস্তাহিদিন ব্যাপারে একমত যে প্রাণের যা অর্থাৎ চলাফেরা, মানুষ চলাফেরা করতে পারি, স্বাভাবিকভাবে জড় বস্তু যেটা কখনো নড়াচড়া করতে পারে না, এক জায়গায় ফিক্স থাকে জন্ম থেকে শেষ পর্যন্ত, এমন জায়গার চিত্র যদি কেউ আঁকে, শরীয়তে এটা হারাম না, নিষেধ না। যেমন কাবাগরের চিত্র আঁকলো, পাহাড়ের চিত্র আঁকলো, জাবালে রহমতের চিত্র আঁকলো, জাবালে নূরের চিত্র আঁকলো, মানে আমাদের বাংলাদেশের নদ নদী খাল বিলের চিত্র আঁকলো, এটাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা তখনই যখন এই
0: প্রাণীর
1: প্রাণ আছে এমন চলমান, যেমন আমরা মানুষ, গরু, ছাগল, ভেড়া, যেগুলোর প্রাণ আছে, এগুলাকে যখন একেবারে দৈর্ঘ্যপ্রস্ত ভেদ সমেত তৈরি করা হয় তিমসাল, তখন আল্লাহ তাআলা এবং তার রাসূলের হারাম করেছেন, কারণ এমন যাদের, যারা প্রাণীর চলমান প্রাণীর চিত্র আঁকে, তাদেরকে বলা হবে কিয়ামতে ওদের প্রাণ দাও, কিন্তু প্রাণ দিয়ে তো কেউ দিতে পারবে
0: না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে নিন।
3: কথা বলছিলাম দৃষ্টি প্রতিবন্ধী শাহাবুদ্দিন আহমেদ, গ্রাম পাতারগান্দা কুড়ে একটা কিছু বলতে।
0: জি,
3: আমি আমার অনুরোধ রইল যে একটা নাম্বার থেকে ফোন করা হলে সেই নাম্বারে ফোন করতে খুব কঠিন হয়ে যায়, নাম্বার করে কয়েকটা বাড়িয়ে দিলে ভালো হবে।
0: জি,
3: থ্যাংক ইউ।
0: যে আপনার প্রশ্ন শেষ। জি জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে নাম্বারে ফোন করতে পারবেন আপনারা, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01553841500 এই নাম্বারে আপনাদের যে পরামর্শ তা আমাদের বেতার কর্তৃপক্ষ শুনেছেন তারা বিবেচনা করবেন। যে আমরা প্রশ্ন নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
3: জি,
0: জি,
3: আমি আর একটা প্রশ্ন করতে চাচ্ছি।
0: জি,
3: প্রশ্নটা হচ্ছে এরকম, পিতামাতা আপনার পদ্মাশীল আছে কিন্তু সন্তান পদ্মাশীল না, একটা পর্যায়ে দেখা যায় যে সন্তানকে পিতামাতা পদ্মাশীল হওয়ার জন্য পদ্মের অনুরোধ করছে, এই পিতা সন্তান কোন রকম পিতামাতার কথা শুনতে চায় না, এই মোতাবেক দেখা যায় কি যে বিশেষ করে মেয়ে সন্তানকে পদ্মাশীল হওয়ার জন্য বারবার অনুরোধ করছে কিন্তু উনি শুনছে না।
0: জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। জি মহাতারাম। পিতামাতা কতটুকু
1: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনার প্রশ্নের জবাব দিয়েছেন, কিয়ামতের কঠিন দিনে যারা এমন দুনিয়াতে আল্লাহর আদেশ পালন করে নাই তারা বলবে রাব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওয়া আল্লাহ তাআলা আমাদের যারা দায়িত্বশীল ছিল আমাদের আদেশ করে নাই, বাধ্য করে নাই, বিভ্রান্ত করতে সহযোগিতা করেছে, তাদেরকে আজকে আমাদের সামনে নিয়ে আস, আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে পিষ্ট করব যাতে তার আযাব আমাদের চেয়ে বেশি অনুভব করে।
0: নাউজুবিল্লাহ।
1: সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম জানিয়ে দিয়েছেন কিয়ামতের ভয়াবহ দিনের কঠিন বাস্তবতাটা, এটা অগ্রিম খেয়াল রাখা উচিত। কেন আল্লাহ অগ্রিম জানিয়ে দিলেন? যাতে করে মা বাবা হিসেবে কিয়ামতে সন্তানের পায়ের নিচে পিষ্ট না হতে হয়, তাই এমন ভাবেই বলতে হবে যাতে বাচ্চা মানে, আর বাচ্চা মেনে মা বাবাকেও মর্যাদাময় করবে দুনিয়াতে, আখেরাতেও আজাব থেকে বাঁচবে।
0: জি, চেষ্টা পরিপূর্ণভাবে রাখবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত মহিলা কণ্ঠে, নারীদের কণ্ঠে।
1: আল কোরআন আল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাখদা'না বিল কওল فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ। নারী তার কণ্ঠকে এত মৃদু করবে না যাতে করে যার অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, দুষ্টামি আছে, সে মজা পায়। এটা হলো কোরআনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, নারীর কণ্ঠটাও আওরা, তবে হা প্রয়োজন যতটুকু ততটুকু বলবে, এর বেশি নয়। এই জন্য কোরআন এবং সুন্নাকে একত্রিত করলে আমাদের ওলামারা বলেন নারী তেলাওয়াত করতেই পারে। হ্যাঁ, কোরআনের তেলাওয়াত অথবা নারী যদি কোনো ইসলামী সঙ্গীত গায় গাইতেই পারে, কিন্তু সীমাটা এমন থাকবে যাতে রোগাক্রান্ত হৃদয়ে কোন ধরনের মজা না পায়। আল্লাহ হেদায়েত নসিব করুন।
0: জি, আমরা প্রশ্ন করছি। আসসালামু আলাইকুম। জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জি, আপনি বলতেছিলেন যে
1: পরিবার, আমরা তো পর্দার কথাটা বুঝলাম, কারণ আমাদের নিজেদের জীবনের সত্তা অস্তিত্ব মর্যাদার জন্যই পর্দা।
0: জি, আরেকটা ফোন আসছে। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত শ্রোতা আপনি নাম বলে প্রশ্ন করুন। জি,
1: তো যা বলছিলাম, তো পরিবার কি? পরিবার মানে হলো আমাদের মূল, যেখান থেকে আমরা বেড়ে উঠি, মা আর বাবা তাদের কোলেই
0: নিয়ে নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি, উনি দৃষ্টি প্রতিবন্ধী, ওনার নামাজের কেবলা নির্ধারণ করার ক্ষেত্রে করণীয় কি, যদি একটু এদিক সেদিক হয় তাহলে সমস্যা হবে কিনা?
1: প্রথম জানা উচিত, কাবাগরের চতুর্দিককে বলা হয় কিবলা, আর চতুর্দিক মিলে হলো 360 ডিগ্রি, আর 360 ডিগ্রিকে যখন চার ভাগ করা হয় তখন হয় 90 ডিগ্রি। তার মানে এক পূর্ব দিক 90 ডিগ্রি, পশ্চিম দিক 90 ডিগ্রি, উত্তর দিক 90 ডিগ্রি, দক্ষিণ দিক 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির মধ্যে যদি 45 ডিগ্রি পর্যন্ত, আমি একবার অঙ্ক কষে বলে দিলাম, আমরা কাবাগরের পূর্ব দিকে, আমরা একবারে ঠিক পূর্ব দিকে দাঁড়াতে পারছি না। এই ক্ষেত্রে সকল এক্সপার্ট আইম্মা মুস্তাহিদিন একমত, কিবলার দিকে 45 ডিগ্রি ঠিক থাকলেই কিবলা আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে যেহেতু তিনি দৃষ্টি প্রতিবন্ধী, বিনীত অনুরোধ করব তিনি কারো না কারো সহযোগিতা নেবেন। আর হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে দৃষ্টি দেন না, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তাকে এত বেশি অনুভূতি দেন অনেক দৃষ্টি শক্তি সম্পন্নের চেয়েও বেশি।
0: সুবহানাল্লাহ।
1: তাই আপনি সচেতন থাকলে কিবলা সঠিক হবে, আর পাশাপাশি আশেপাশে যারা থাকে তাদের
0: সহযোগিতা নেবেন। জি, আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি কি করতে হবে। যে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রেডিওর ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন।
4: জি, আমার প্রশ্ন ছিল যে নামাজে আমরা যখন বৈঠকে বসি তখন আমাদের চোখটা কি মাটির দিকে থাকবে নাকি মানে আমাদের বোতামে মানে বোতাম বরাবর যে আমাদের চোখের ওইখানে পাঞ্জাবিতে ইটা থাকে ওই জায়গায় থাকবে? আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা কোন কোন পাখির মাংস খেতে পারবো, মানে যদি কিছু নাম বলতে না তো কিভাবে চিনবো কোন কোন পাখির মাংস হালাল আছে?
0: জি জি, আপনার বুঝতে পেরেছি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন কোন কোন পাখির গোশত তারা খেতে পারবে।
1: আচ্ছা, বিনীতভাবে বলবো আমরা মানে শব্দ প্রয়োগে সচেতন হব, মাংস না বলে গোশত বলবো, যেটা আপনিও বললেন। তো পাখির গোশত খাবো ওই পাখিগুলোর, যে পাখিগুলো ঠুট দিয়ে আহার করে, যে পাখি হিংস্রতার সাথে তার দুই পায়ের নখ দিয়ে খাবার ধারণ করে এবং মানে শিকার করে, ওইটা খাওয়া যাবে না। ঠুট দিয়ে, ঠুট দিয়ে যে টুকরায় টুকরায় নিজের আধার গ্রহণ করে তার ওই পাখিগুলো জবাই করে খাওয়া যাবে।
0: জি, আরেকটি প্রশ্ন ভাই জানতে চেয়েছিলেন যে নামাজের সময় যখন বৈঠকে বসে আত্মীয়তা শুরুতে তখন নজরটা বা চোখের দৃষ্টিটা কি নামাজ নিজের কোলের দিকে বা জামার দিকে বুতামের দিকে থাকবে নাকি মাটির দিকে থাকবে?
1: দেখুন, সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো ব্যক্তি যখন তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াবে, দৃষ্টি থাকবে সেজদার জায়গায়, যখন রুকুতে যাবে তখন দুই পায়ের আঙ্গুলের দিকে, আর যখন বৈঠকে বসবে বৈঠকে বসলে আঙ্গুলের দিকে থাকবে, এই আঙ্গুলের দিকে,
0: শাহাদাত আঙ্গুল দিকে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
5: আমি
0: আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে অনেক এখন দেখা যাচ্ছে যে ইউটিউবে ফেসবুকে নারীদের ওয়াজ নসিহত সেটা ভিডিও করে ছেড়ে দেয়া হচ্ছে, সেগুলো মানুষ দেখতেছে, এটা আসলে দেখা ঠিক হবে কিনা, বা যারা এটা প্রচার করছেন তাদের প্রচার করাটাও ঠিক হবে কিনা?
1: জানা উচিত প্রত্যেকটা কাজ এর সফলতা ব্যর্থতার জন্য নিয়াত বা মানসিক সিদ্ধান্তটা নিয়তের উপর নির্ভর করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। স্বাভাবিক একজন নারী যখন নারীদের মহলে তার কথা প্রচারের জন্য বলেছেন, আল্লাহ তাআলা এই দৃষ্টি থেকে সফলতা দিতেই পারেন, সওয়াব দিতে পারেন। কিন্তু হ্যাঁ, একজন নারী নারীদেরকে সংশোধনের জন্য ইউটিউবে কোনো কিছু আপলোড করলেন, কিন্তু একটা পুরুষ খারাপ নিয়তে দেখলো, তাহলে যে খারাপ নিয়তে দেখলো অপরাধটা তার হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা মানদণ্ড থাকা উচিত, যে সকল মা বোনেরা ভালোর নিয়তেই ভালো কোনো কথা এই বিশাল ওয়েবে ছেড়ে দিচ্ছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ তারা যাতে নিজের ওই পর্দার চেতনাটা 100% জাগরুক রাখেন, যে আমার কণ্ঠটা আওরা, আমার চেহারার সৌন্দর্য এবং কণ্ঠ যাতে কাউকে প্ররোচিত না করে।
0: জি, শুকরিয়া। আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন। জি জি, আপনি প্রশ্ন বুঝতে পেরেছি। জি, উনি পেশায় রাজমিস্ত্রি, অনেক সময় অনেক বাড়িতে কাজ করতে গেলে তার যে ওয়াশরুমের যে প্যান সেটা বসাইতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা বলেন যে এটাকে পশ্চিম দিকে করেই বসাইতে হবে, তারা বাধ্য করেন। এবং তার জানার বিষয় হলো যে আমি তো মিস্ত্রি, আমাকে যদি মালিক পক্ষ বলে তাহলে আমাকে এই কাজটা করতে হয়, কিন্তু মুসলিম হিসেবে জানি যে এটা পশ্চিম দিকে করে এই যে টয়লেটের এটা বসানোটা এটা ঠিক নয়,
1: এখন
0: নিষিদ্ধ। এখন আমি যদি এটা বসিয়ে দিই তাহলে আমার কোনো গুনাহ হবে কিনা?
1: প্রথম কথা হলো যে মানে আপনি চেষ্টা করবেন তাকে বুঝিয়ে বলতে যে এটা এক ইসলামের কাবাগরের সম্মান, সুতরাং সকল ধর্মের প্রতি এতটুকু সহানুভূতি থাকা উচিত, এক ধর্ম আরেক ধর্মের প্রতি এতটুকু মর্যাদা দেখানো উচিত। আপনি বলার পরেও যদি বাড়িঘর যারা বানাচ্ছে তারা যদি না মানে, আপনার অপছন্দ সত্ত্বেও তাদের আদেশ পালন করে, এটা আপনার পেশা, তাহলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন।
0: জি, আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম।
5: আমি বৃষ্টিপতির মধ্যে সাহায্য করতে আমার কথা জানা কথা।
0: জি জি বলুন।
5: আমার প্রশ্ন, টয়লেট যে বসানো হবে, টয়লেট উত্তর দক্ষিণ তো যদি উত্তর দিকে মুখ করে টয়লেট ইয়া করে তাহলে সমস্যা আছে কিনা?
0: জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে উত্তর দিকে মুখ করে বাত কার্য সারতে পারবে,
1: কোনো সমস্যা নেই। শুধু পূর্ব পশ্চিম হওয়া যাবে না, কেবলার দিকে মুখ করে বসা যাবে না, কেবলাকে পিছন দিয়ে বসা যাবে না। তাই হাদিসে এটা সরাসরি নিষেধ আছে, বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ স্পষ্ট করে বলেছেন কেবলার সম্মান, বাইতুল্লার সম্মান, কাবাগরের সম্মান। আর কাবাগর কেবল আমরা মুসলমান, আমরা কিবলার দিকে মুখ করে সালাত আদায় করি, ব্যাপারটা এতটুকু সীমাবদ্ধ নয়। বরং আল্লাহ তাআলা বলছেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন।
0: সুবহানাল্লাহ।
1: তাবুত সৃষ্টি জগতের জন্য, কাবা হলো মেরুদণ্ডের মত।
0: সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
1: রাব্বুল আলামিন কাবাকে মধ্যমণি করেছেন মাসখানে।
0: সুবহানাল্লাহ।
1: তাই কাবার মর্যাদা তাবুত সৃষ্টির মধ্যেই প্রমাণিত।
0: জি জি, আমরা খুব সুন্দর উত্তর জানলাম সম্মানিত দর্শক শ্রোতা। আমাদের এখানে প্রশ্ন করার জন্য আপনাদের যে নাম্বারগুলো প্রয়োজন হবে তা আমি বলে দিচ্ছি, 01553841500 এই নম্বরে আপনাদের প্রশ্ন করে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। জি মহতারাম, আমরা শুনতেছিলাম যে পর্দা পালনে পরিবারের ভূমিকা।
1: তো পরিবার মানেই হলো মূল, পরিবার থেকেই সবকিছু হয়। আল কোরআন আল কারীমের 71 নম্বর সূরা, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলে ধরে আজ থেকে হাজার হাজার বছর আগে নূহ আলাইহিসসালাম বলেছিলেন, হে আল্লাহ, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। অর্থাৎ বাবা মাই আসল, পরিবারটাই আসল। বাবা মা ভালো, সন্তান ভালো। বাবা মা খারাপ, সন্তান খারাপ। তাই পরিবার থেকে যখন পর্দার কথা শিখে, পরিবারেই যখন পর্দার চর্চা হয়, তখন সারাটা জীবনই তা মানে মেনে চলতে বাধ্য হয়। আর পরিবারে যদি পর্দা না জানে, সত্য না জানে, ভদ্রতা না জানে, আচার আচরণ আখলাক না জানে, তাইলে শিখে আমল করাটা বড় কঠিন,
0: বড় কঠিন। জি, খুব সুন্দর বলতেছিলেন। আসলে যে পোশাকের কথা আপনি বলতেছিলেন যে লিবাসুত তাকওয়া যেটা আছে, আসলে তাকওয়ার পোশাকটা আসলে কিরকম হবে?
1: না, এটা তো বলছি যে পোশাক এমন পোশাক যা খুদাবিতির পরিচায়ক।
0: লাইনটি কেটে গিয়েছে।
1: তো পোশাক হবে এমন যা হবে খুদাবিতির পরিচায়ক, অর্থাৎ আমি পোশাক পরেছি, পোশাকটা অহংকারের পোশাক হবে না, পোশাকটা আমার শরীয়ার বাহিরে যাবে না, পোশাকটা আমার জন্য উপযোগী হবে এবং আমার সৌন্দর্য পাখির পালকের মতো দৃষ্টিনন্দন করে তুলে তুলবে, যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে আমল করে এবং নির্দেশ দিয়ে দেখিয়েছেন। নারীর জন্য কেমন হবে, পুরুষের জন্য কেমন?
0: প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম।
5: আমার একটা প্রশ্ন ছিল।
0: জি,
5: সেটি হচ্ছে যে
1: বদনজর সত্য এমন যে উট রান্নার পাতিলে ঢুকে যায় আর মানুষকে কবরে ঢুকিয়ে দেয়। তো বদনজর থেকে বাঁচার জন্য প্রত্যেক সালাতের পরে সূরাতুল এখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পরে ফু দিতে হবে। মাগরিব এবং ফজরের পরে তিনবার তিনবার করে, আর বিশেষ করে আল কোরআন আল করিমের 68 নম্বর সূরা সূরাতুল কলম, এই কলম নামে একটি সূরা আছে, এই সূরার শেষ দুই আয়াত হলো বদনজরের মহৌষধ। শানে রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন ওহি প্রাপ্ত হয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার দুষ্ট দুরাচারীরা বিভিন্নভাবে বাধা দিতেল, বিরোধিতা করল, শত্রুতা করল, এমনকি সর্বশেষ ইয়ামান থেকে বদনজর চুক লাগাইন না ভাড়া করে আনলো।
0: আল্লাহু আকবার।
1: আল্লাহ তাআলা তখন নাজিল করলেন সূরাতুল কলমের শেষ দুই আয়াত,
0: ওয়া ইয়াকাদুল্লাযীনা
1: কাফারু লায়ুযিলিকুনাকা বিআবসারিহিম, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযিলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন।
0: সুবহানাল্লাহ।
1: এই দুইটি আয়াত হলো বদনজরের মহৌষধ, তাই এই দুইটি আয়াত পরে নিজের গায়ে নিজে ফু দিতে হবে। এটা আবার অনেকে মনে করে হুজুরের কাছে গেলাম হুজুর ফু দিবেন, না, নিজের আমলটা নিজে করতে হবে। এই এই সূরাতুল কলমের শেষ দুই আয়াত পরে ফু দিলে বদনজরের কোনো কার্যকারিতা থাকে।
0: সুবহানাল্লাহ। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম
6: আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম আব্দুল সাহেব, সেখানে একটু প্রশ্ন করতে চাচ্ছি।
0: জি,
6: আমার বেশ কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমরা তো হাতে পায়ের নখ কাটি।
0: জি,
6: আমরা হাতে পায়ের নখ, আমরা হাতের নখ কাটতে গেলে প্রথম কোন নখ দিয়ে শুরু করবো আর কোন পা দিয়ে শেষ করবো? আর একটি প্রশ্ন, আমরা যখন ঘরে প্রবেশ করবো তখন ঘরের দিয়ে প্রবেশ করার যে দোয়াটা, এই দোয়াটা একটু বলবেন, এবং বেরোনোর সময় দোয়াটা এটা একটু বলবেন।
0: জি জি, আমরা তৃতীয় প্রশ্ন দিয়ে শুরু করি যে ঘরে প্রবেশ করা এবং বের হওয়ার দোয়া কি পড়বে?
1: ঘরে প্রবেশের সময়ে প্রথম সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢুকতে হবে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ঘরে প্রবেশ করতে গিয়ে সালাম করে না আর বিসমিল্লাহ বলে না, শয়তান বলে আমি ঘুমানোর জায়গা পেয়ে গেলাম, আর যখন খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করে না, শয়তান বলে খাবারও পেয়ে গেলাম। এই জন্য যে ঘরে, অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত ঘরে ঢুকবো প্রথমে আসসালামু আলাইকুম, তারপরে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে, আর বের হওয়ার সময়ও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, এবং অধিবাসী যারা আছে তাদেরকে সালাম দিয়ে বের হও।
0: জি, উনি আরেকটি প্রশ্ন করতে জানতে চেয়েছেন যে হাতের নখ এবং পায়ের নখ কাটার ক্ষেত্রে কোন জায়গা থেকে শুরু করবেন?
1: প্রথম কথা হলো এই ক্ষেত্রে সুন্নাহ কঠিনভাবে মানতেই হবে এমন নির্দেশনা কম, ব্যক্তির সহজ যেভাবে হয় এভাবেই করবে। তবে হ্যাঁ, কানি আঙ্গুল থেকে শুরু করে আবার ডান হাত থেকে শুরু করে বাম হাত সবশেষে দুই বুড়ি আঙ্গুল, এটার ব্যাপারে বর্ণনা রয়েছে।
0: জি জি, শুকরিয়া। জি, আমাদের আব্দুল সামাদ ভাই, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
7: ওয়া আলাইকুম আসসালাম। আমাদের একটা যে জানা লিখতে হলো যে সম্পর্কিত পরিবারের ভূমিকা, আমাদের দেখা যায় অনেক প্রতিষ্ঠানে সহশিক্ষা চালু আছে, নারী পুরুষ একসাথে পড়ালেখা করে, এই সম্পর্কে আপনারা কি বলবেন?
0: জি জি, আপনি আমাদের সাথে থাকুন। জি, পর্দার ব্যাপারে নারী পুরুষ একসাথে সহশিক্ষার ব্যাপারে উনি জানতে চেয়েছেন, এই ব্যাপারে বিধানটা কেমন হওয়া উচিত?
1: শুনেন, আমি সহশিক্ষার প্রশ্নের জবাবটা একটু কঠিন হবে আমি বলি, দেখুন, আপনি কি প্রশ্নকারীকে বলতে চাই বা এখনো সবাই দেখতে পারেন, মাক্কাতুল মুকাররমার টেলিভিশন লাইভ দেখাচ্ছে কাবাগর তাওয়াফ করছে নারী আর পুরুষেরা, সারা পৃথিবী থেকে মুহরিমিন হজ আর উমরা করতে গিয়ে কাবাগর তাওয়াফ করে, মেয়েদের জন্য আলাদা না, পুরুষের জন্য আলাদা না, বরং নারী পুরুষ একসাথেই করে, কারণ ইসলাম বলে আর রিজাল শাকায়িকুন নিসা ওয়ান নিসাউ শাকায়িকুর রিজাল, পুরুষ নারীর সহোদর, নারী ও পুরুষের সহোদর। কিন্তু সেট আপ, মাইন্ড সেট আপটা হবে নারী সে তো আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার খালা, আমার ফুফু, স্ত্রী একটা দুইটা হতে পারে এটা ফিক্সড, কিন্তু অন্য সবাইকে মা, মেয়ে, বোন, ফুফু, খালার মতো দেখতে হবে। এই মাইন্ড সেট আপটা হলো প্রথম প্রয়োজন। ইসলাম মানুষের মনটাকে পরিচ্ছন্ন করে, এটা হলো এক। দুই নম্বর হলো কাবাগরের কথা বললাম, তাওয়াফের কথা বললাম, মাইন্ড সেট আপের কথা বললাম, এবার বলি সহশিক্ষা আমাদের সমাজে যেটা আছে। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি আমাদের চর্চা ছিল যে স্যারদের সাথে মেয়েরা ঢুকতো, স্যার ক্লাস করে গেলেন বেরিয়ে গেল, অথবা মেয়েরা এক পাশে ছেলেরা এক পাশে, মাঝখানে পর্দা আছে, এখানে যদি হয় শিক্ষক ক্লাস নিচ্ছেন আর মহিলা শিক্ষক ছেলেদের ক্লাস নিচ্ছেন, যদি শিক্ষক শিক্ষকের মতো হয়ে এটা করে, ছাত্র ছাত্রের মতো অবস্থান থেকে, ছাত্রী ছাত্রীর মতো অবস্থান থেকে করে, তাহলে সমস্যা হয় না, শরিয়া এটাকে নিষেধ করে না। হ্যাঁ, যখনই ঝামেলার সুযোগ তৈরি হয়, আর এটা প্রত্যেকের ব্যক্তির শয়তানের ওসওয়াসার কারণে করে। তবে সামগ্রিক বাস্তবতায় আমাদের দেশে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক ক্ষেত্রে সহশিক্ষাকেও দায়ী করা হয়, অনেক বিজ্ঞ মানুষেরা করেন। তাই আমরা বলবো সহশিক্ষাটা পরিচ্ছন্ন করা হোক, যাতে করে ছাত্র ছাত্রীরা শিখতে পারে যথাযথভাবে, এটা আমাদের পর্দার অন্তরায় না হয়, আবার শিক্ষার অন্তরায় না হয়।
0: জি, শুক্রিয়া। আমার মনে হয় আপনি সম্মানিত দর্শক খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পর্দা পালনে পরিবারের ভূমিকা। অনেকেই নতুন নাম্বার হওয়ার কারণে আপনারা ফোন পাচ্ছেন না, আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 01553841500 এই নাম্বারে ফোন করবেন। আমরা একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্নটা আরেকবার করুন। যে প্রথমবার ডিভোর্স দেওয়ার পরে 20 দিন পরে আবার নিয়ে আসছে, এরপর আবার ডিভোর্স দিয়েছে। জি জি জি জি জি জি, ওনাকে দ্বিতীয়বারও ডিভোর্স দেওয়া হয়েছে। প্রথমবার বাইন তালাক সহ তিনবার দিয়েছে, কান্নাকাটি করার পরে নিয়ে এসছে 20 দিন পর আবার দিয়েছেন, এখন কি করবেন?
1: দেখুন, তালাক এমন একটি বিষয়, দিলে শরিয়ার অনুকূলে থাকলে রিটার্ন করা যায়, আনলে বাইন তালাক দিয়ে দিয়েছে, তিন তালাক দিয়ে দিয়েছে, কান্নাকাটির পরে আবার সংশোধন করে ফেলে, না হয় না। আর বিনীতভাবে একটা জিনিস অনুরোধ করি, তালাকের ফতোয়া লাইভে এমন এক পক্ষের কথা শুনে দিতে নাই, আমানতের খেয়ানত হতে পারে। এজন্য শরীয়তের সিদ্ধান্ত হলো তালাকের মাসালা জানতে চাইলে কাগজে লিখে প্রশ্ন করা হবে, দুইজন সাক্ষীর সই সহ উত্তরটাও লিখিত।
0: ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিষয় ছিল পর্দা পালনে পরিবারের ভূমিকা। অত্যন্ত সুন্দর বিচক্ষণতার সাথে এতক্ষণ উত্তর দিলেন সুবহানবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শাইখুল হাদিস হজরত আল্লামা মাওলানা শাহ ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতু মালিয়া। হজরত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।
8: পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহিদ, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফোহাদ হোসেন সরকার।
9: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারাদেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ মানে 300 কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ। তিনি আজ জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এর অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরো বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। চলতি বছরের গত 2ই আগস্ট পর্যন্ত দেশে 31 কোটি 32 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 23.4% বেশি। এর আগে গত অর্থবছরের জুলাই মাসে প্রায় 2 কোটি 86 লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। দক্ষিণ এশিয়ায় ফল সংগ্রহ পরবর্তী ক্ষতি কমাতে আঞ্চলিক সহযোগিতা উদ্ভাবন এবং নীতিগত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সার্ক কৃষি কেন্দ্র এসএসি। গতকাল থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এসএসি এর এক ভার্চুয়াল আঞ্চলিক পরামর্শ সভায় এ বিষয়ে জোরালো আঞ্চলিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। রিডাকশন অব পোস্ট হারভেস্ট লসেস অব ফ্রুটস ইন সার্ক মেম্বার স্টেটস শীর্ষক এক এই কর্মসূচিতে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা এই অঞ্চলে ফল সংগ্রহ পরবর্তী ক্ষতির বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। রাশিয়ার একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ। গভর্নর জানান, নোভো সেলফকি ও শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর একাধিক স্থানে আগুন ধরে যায়। এতে 5 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, অগ্নি নির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন যা একটি গুদামে লেগেছিল। দক্ষিণ কোরিয়ায় দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বয়ে যাওয়ায় চলতি বছর গ্রীষ্মকালীন তাপদাহে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে আজ জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত 15 মে থেকে 2ই আগস্টের মধ্যে মোট 2025 জন লোক তাপদাহ সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে 16 জনের মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar. Stay tuned at this frequency because coming up in world music.

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জে বেলা 2:15 থেকে বেলা 2:19 মোট 4 কোন অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কেয়া হায়দার।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী কেয়া হায়দারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 5ই আগস্ট বুধবার জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বিকেল 4:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং সংশ্লিষ্ট FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্স। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ঢলিতে এখন আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী মাজিদুর রহমান মানিক প্রথম গানটির কথাগুলো সাজিয়েছেন প্রদীপ সাহা, আর গানটিতে সুর করেছেন শেখ সাদী খান।

আধুনিক গান শুনছেন আপনারা মাজেদুর রহমান মানিকের কণ্ঠে। এবারের গানটির কথাগুলো সাজিয়েছেন দেলোয়ার মারজুদা শরীফ, আর গানটিতে সুর করেছেন মাইনুল হাসান।

মাজেদুর রহমান মানিকের কণ্ঠে আধুনিক গান শুনলেন। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন খাল খননের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন খাল খননের গান। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, বর্জ্যপানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারাদেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য সহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ 2025-এর আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ মানে 300 কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ। তিনি আজ জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এর অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। রাশিয়ার একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ। গভর্নর জানান, নোভো সেলোস্কি শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর একাধিক স্থানে আগুন ধরে যায়। এতে 5 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, অগ্নি নির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন যা একটি গুদামে লেগেছিল। দক্ষিণ কোরিয়ায় দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বয়ে যাওয়ায় চলতি বছর গ্রীষ্মকালীন তাপদাহে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে আজ জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত 15 মে থেকে 2 আগস্টের মধ্যে মোট 2,025 জন লোক তাপদাহ সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে 16 জনের মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার রেজাউল আলম খান। আজকে আমরা চমৎকার বিষয়ে কথা বলবো। আমরা জানি যে প্রতিটি মহিলা তারা সচেতন, গর্ভকালীন সময়ে গর্ভবতী মা নিজেও সচেতন, পরিবারের সদস্যরা সচেতন। তারপর লক্ষ্য করা যায় প্রসব কার্যাদি ঘরেই তারা ব্যবস্থা করেন, অথচ বিভিন্নভাবে বলা হয় প্রাতিষ্ঠানিক পরিচর্যা, প্রাতিষ্ঠানিক ডেলিভারি ইত্যাদি বিষয়ে যদি আমরা প্রচারে আনতে পারি তাতে গর্ভবতী মা নিজে সুস্থ থাকবেন, গর্ভস্থ সন্তান সুস্থ থাকবেন। এ নিয়ে আজকে ধারাবাহিকতায় আমরা আলোচনায় বিষয় নির্বাচন করেছি গর্ভ ও প্রসবকালীন পাঁচটি বিপদচিহ্ন, যে ভুলটা আমরা করতেই পারি, কিন্তু পরিচর্যা যদি সঠিক হয় তাহলে ভুলটি হওয়ার কথা নয়। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে তিনজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্বকে। পরিচয় করে দিয়ে রয়েছেন মোহাম্মদ রকনউদ্দিন, যিনি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার FSDP ইউনিট পরিবার পরিকল্পনা দপ্তর। রয়েছেন ডাক্তার হেলেনা জাবিন, যিনি সিনিয়র কনসালটেন্ট MFSTC পরিবার পরিকল্পনা দপ্তর। আর রয়েছেন ইন্দ্রাণী দেবনাথ, যিনি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পরিবার পরিকল্পনা দপ্তর। প্রিয়শ্রোতা, আসুন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকে জানি, তারপরে নতুন তথ্য আজকে জানাতে চেষ্টা করব, যারা জানবেন অন্যকে জানাবেন। শুরুতে আমরা আসি যে পাঁচটি বিপদচিহ্নের কথা বলা হয়, এটা গর্ভকালীন প্রসবকালীন সব দিক থেকেই ভাবতে হবে, বিষয়টা তো গুরুত্বপূর্ণ কেন? ডক্টর হেনারা যাবেন।
3: অনেক ধন্যবাদ। আসলে আমরা যে গর্ভকালীন যে চেক আপটা করি সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কেন সেটাই দরকার, যে আমরা একটা মাকে যখন গর্ভবতী হবেন সেই গর্ভবতী মায়ের পরিচর্যা বলতে যা তার হচ্ছে চেক আপটা করা হবে, কেমন আছেন সেটা জেনে মা এবং শিশু দুজনেই যাতে ভালো থাকে, তার গর্ভকালীন সময়টা স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে কাটে এবং তার প্রতিফল হিসাবে সে একটা সুস্থ সুন্দর শিশু জন্মদান করতে পারে এবং পরিশেষে মা এবং শিশু সুস্থ থাকেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
2: ধন্যবাদ, চমৎকার বলেছেন। আমরা আলোচনা নিয়ে আসি গর্ভবতী মা গর্ভকালীন সময়ে তাকে পরিচর্যায় আনার উদ্বুদ্ধ যদি করা যায় তাতে যে সম্যক ধারণা অর্জন করি আমরা, ঝুঁকি কিন্তু খুব সহজে আনতে পারি, শুধুমাত্র প্রয়োজন সচেতনতা। এই বিষয়টি কিভাবে দেখছেন ইন্দ্রাণী দেবনাথ?
4: ধন্যবাদ। গর্ভবতী মাকে অবশ্যই চেক আপের জন্য নিয়ে আসতে হবে এবং এর জন্য দায়িত্বটা কিন্তু শুধু তার স্বামীর না, পরিবারের অন্যান্য সদস্যদেরও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বলে থাকি গর্ভাবস্থায় কমপক্ষে 4 বার চেক আপের জন্য অবশ্যই আসতে হবে, প্রথমটা 4 মাসে, 6 থেকে 7 মাসে, 8 মাসে এবং 9 মাসে। এছাড়াও উনি যদি মনে করেন না তার কোনো সমস্যা দেখা দিচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে, উনি যতবার খুশি ততবার কিন্তু চেক আপের জন্য অবশ্যই আসতে পারেন, তবে কমপক্ষে 4 বার তাকে আসতেই হবে। উনি যদি 4 বার চেক আপের জন্য আসেন আমাদের কাছে তাহলে কি হবে, তার যদি কোনো সমস্যা থাকে, কোনো জটিলতা থাকে, সে যদি ঝুঁকিপূর্ণ মা হয় সেটা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করাটা সুবিধাজনক হয়। কিন্তু উনি যদি গর্ভকালীন সময়ে চেক আপের জন্য না আসেন, অর্থাৎ প্রসব পূর্ববর্তী যে 4টি চেক আপ, সেই চেক আপ যদি না করেন, দেখা যাচ্ছে প্রসবের সময় জটিলতা হলে তখন ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য এই গর্ভকালীন 4টা চেক আপও খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা দক্ষ সেবাদানকারী দ্বারাই চেক আপটা করাতে হবে।
2: ধন্যবাদ। আমরা আগে খুব সচেতন ছিলাম না, আমরা পরিবার কেন্দ্রিক ভাবনা থেকেই প্রসব কার্যাদি সম্পন্ন করার একটা চিন্তা চেতনা প্রতিটি পরিবারে ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই এবং এই যে নেই, ভুল ভ্রান্তি দূর করতে পেরেছি, বিভ্রান্তি দূর করতে সম্ভব হয়েছে শুধুমাত্র সচেতনতার জন্য, প্রচারের জন্য, প্রচার প্রচারণা কদর এগিয়েছি আমরা জানতে চেষ্টা করি।
5: ধন্যবাদ ডক্টর রেজা ভাই, সুন্দর একটি প্রসঙ্গে আজকে এই আলোচনার সূত্রপাত করার জন্য। আসলে গর্ভকালীন এবং প্রসব সময়ে জটিলতা বাংলাদেশ প্রেক্ষিত যদি আমরা কথা বলতে চাই, এই ব্যাপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেক তৃণমূল পর্যায়ে অনেক কর্মসূচি পরিচালনা করে থাকে। এর ভেতরে আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ আছে, সেখানে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রতে আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকা বসে, তার কাছে আমাদের FWA পরিবার কল্যাণ সহকারী যারা আছে তাদের মাঠ পর্যায়ে ইউনিট ভিত্তিক তাদের গর্ভবতীদের তালিকা সংরক্ষণ করা হয় এবং তারা যে বাড়ি বাড়ি যায়, কোন দম্পতি সন্তান নিতে চাচ্ছে, কারা গর্ভ ধারণ করে ফেলছে, তাদের জন্য যে গর্ভকালীন পরিচর্যার যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকে তাদের মোটিভেশন করা, তাদের ভিতরে সচেতনতা তৈরি করা এবং তাদেরকে FWC-র সাথে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং সহকারী। এবং অনেক ক্ষেত্রেই আমাদের দূরবর্তী যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেখানে আমাদের স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা মাসে একবার তার পাড়াতেই ওই যে গর্ভবতী যেখানে বসবাস করে তার কাছে কোনের কোনো একটা বাড়িতে এই স্যাটেলাইট ক্লিনিকটা অনুষ্ঠিত হয়। সেখানেও তাদেরকে আমরা এই গর্ভকালীন পরিচর্যা ANC যেটা ইন্দ্রাণী দেবনাথ উল্লেখ করলেন গুরুত্বের সাথে, সেটা খুব গুরুত্বের সাথে তাদেরকে দেওয়া হয় এবং আমরা চেষ্টা করি গর্ভবতী হওয়ার সাথে সাথেই তাকে ট্র্যাকিং করার, আমাদের FWA-রা ট্র্যাকিং করার যে তারা যেন 4টা ভিজিট কমপ্লিট করে। কারণ এই 4টা ভিজিটের মধ্যে দিয়েই কে ঝুঁকিপূর্ণ মা এটা চিহ্নিত করা সম্ভব হবে। এই ঝুঁকিপূর্ণ মা যদি চিহ্নিত করা সম্ভব হয় তাহলে কিন্তু তার ব্যবস্থাপনাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র 100টা গর্ভবতী মায়ের মধ্যে 15টা মায়ের গর্ভে প্রসবের ক্ষেত্রে জটিলতা হতে পারে এবং সিজারিয়ান সেকশন লাগতে পারে, কিন্তু এই গবেষণালব্ধ জ্ঞানটা আমরা সামাজিক ক্ষেত্রে খুব একটা প্রয়োগ করতে পারতেছি না সচেতনতার অভাবে। আমরা যদি এটা করতে পারতাম তাহলে আমাদের এই সিজারিয়ান সেকশনের হার এই 60 আপ হতো না আননেসেসারি। এর মাধ্যমে আমাদের জনগণের একটা অর্থনৈতিক এক্সপ্লয়টেশন হচ্ছে এবং তারা শারীরিক একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও পড়তেছে। এবং আমরা তো মর্টালিটি নিয়ে কথা বলি, এটার সাথে ম্যাটারনাল মর্বিডিটিটাও উসরিত হচ্ছে, যে প্রসঙ্গগুলো এখন আলোচনায় আসতেছে ধাপে ধাপে।
6: যে কথাগুলো শুনছিলাম এত গুরুত্বপূর্ণ যে আমাদের ভাবতেই হবে এবং মনে গেঁথে রাখতে হবে। পাশাপাশি একটি তথ্য না বলে পারছি না যে প্রতিটি গর্ভধারণ কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভবতী মার জন্য। এই তথ্যটা বুঝতে হবে এবং বুঝতে পারলেই কিন্তু আমরা ঝুঁকি এড়াতে পারবো। সেখানে বারবার বলা হয় 5টি বিপদ চিহ্ন, নিশ্চয়ই আপনারা শুনেছেন এই যে ঝুঁকির কথা বলা হয় 5টি বিপদ চিহ্ন। এগুলো কেন বলা হয় বারবার? আমরা কিছু কিছু জানি কিন্তু ভালোভাবে স্পষ্ট এই তথ্যটা জানতে হবে। ডক্টর হেলেনা জাবিন,
3: জি আমাদের আসলে আগে জানতে হবে যে ঝুঁকিগুলোকে, এবং সেটা কিন্তু গর্ভবতী যারা আছেন মা তারা কিন্তু জানে না, আসলে আমাদেরকে তাদেরকে জানাতে হবে। তাহলে তারা কোথায় জানবে? এই সেবা দানকারী যখন বলবে তখনই কিন্তু তারা জানবে। তাহলে তাদেরকেও জানতে হবে যে কোনগুলো। তাহলে আমরা প্রথমে যদি বলি, ঋণ অবস্থায় যে প্রচন্ড মাথা ব্যথা, হাত পা ফুলে যাওয়া, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ এখন কিন্তু আশেপাশেই সবাই অনেক সময় শুধু প্রেশারটা দেখে দেন, তো তখনই হয়তো একটু বেশি পেল, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে আসলেন। তাছাড়াও আছে হচ্ছে অতিরিক্ত জ্বর, গর্ভকালীন সময় যদি অতিরিক্ত জ্বর আসে, এবং সময়ের আগেই হচ্ছে আপনার যোনিপথে রক্ত যাওয়া, ব্যথা সহ অথবা ব্যথা ছাড়া। তাছাড়া প্রসবকালীন ব্যথা শুরু হলো প্রসবের, তখন যদি ব্যথার সাথে বাচ্চার অন্য অঙ্গ বের হয়ে আসে সেটাও কিন্তু বিপদচিহ্ন। এবং যদি দীর্ঘায়িত প্রসব অথবা বাধাগ্রস্ত প্রসব হয় সেটাও কিন্তু আপনার একটা বিপদচিহ্ন। এই দীর্ঘায়িত এবং বাধাগ্রস্ত প্রসব যেটা আছে সেটা কিন্তু একমাত্র দক্ষ সেবা দানকারীর উপস্থিতিতে যদি ডেলিভারি প্রসব সম্পাদন পরিচালনা হয় তাহলেই কিন্তু তারা বুঝতে পারেন, না হলে কিন্তু অনেক সময় সেটাও বুঝতে না পেরে অনেক দেরি হয়ে যায়, তখন মা এবং বাচ্চা দুজনেই ঝুঁকির মধ্যে পড়ে যান।
6: চমৎকার বলেছেন, একটি কথা মনে করিয়ে দিয়েছেন ডক্টর হেলেনা জাবিন, যে দেরি আমরা যে সিদ্ধান্ত নিতে, সেবা পেতে এবং বাহন পেতে যেগুলো হয়, ভুল বলবো না, আমাদের সিদ্ধান্ত নিতে, পরিকল্পনা নিতে বা পরিকল্পনা করতে আমাদের দ্বিধা কোথায় আমরা ঠিক জানি না, কিন্তু প্রতিটি প্রসবকালীন সময়ে একটা পরিকল্পনার মধ্যে এটা আনতে হবে, দেরি যে পর্যায়টি যেন মুখোমুখি হতে না হয়, বিষয়টা যদি বুঝিয়ে বলেন ইন্দ্রাণী দেবনাথ।
4: আমাদের সন্তান জন্ম দিতে গিয়ে যে মাতৃমৃত্যু ঘটে বা শিশু মৃত্যু ঘটে, একটা বড় কারণ হচ্ছে, তিনটি কারণ আছে এর পেছনে, সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে দেরি, সেবা কেন্দ্রে পৌঁছতে দেরি এবং সেবা পেতে দেরি। অর্থাৎ এই তিনটি ডিলের জন্যই কিন্তু ঝামেলাগুলো হচ্ছে। তো এই তিনটা ডিলে আমাদেরকে যদি অ্যাড্রেস করতে হয় কি করতে হবে, আমাদেরকে আগে থেকে সুন্দরভাবে একটা প্রসব পরিকল্পনা করতে হবে। কিরকম? আমি ডেলিভারিটা কোন সেবা কেন্দ্রে গিয়ে করাবো সেটা আগে থেকে আমার সিদ্ধান্ত নিতে হবে। সেই সেবা কেন্দ্রে পৌঁছানোর জন্য আমার যানবাহনের ব্যবস্থা থাকতে হবে, আমার প্রয়োজনীয় কিছু অর্থের জোগাড় করে রাখতে হবে। আপনারা জানেন আমাদের সেবা কেন্দ্রগুলোতে এই ডেলিভারি সেবা সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হয়, তার যে আত্মীয় স্বজন তার সাথে থাকবে, তাদের যাতায়াত, তাদের খাওয়া দাওয়া, আনুষঙ্গিক কিছু খরচ কিন্তু থেকেই যায়। তো সেজন্য তাদের কিছু প্রিপারেশন থাকতে হবে, কিছু টাকা পয়সা জমিয়ে রাখতে হবে, এবং দুজন রক্তদাতা ঠিক করে রাখতে হবে। যে ওই প্রসবের সময় যদি জরুরি অবস্থায় রক্তের দরকার হয় তাহলে যারা রক্ত দিবেন তাদের সাথে আগে কথা বলে রাখতে হবে। তো এই পরিকল্পনাগুলো যদি আমাদের করা থাকে তাহলে কিন্তু আমাদের মায়েরা খুব সহজেই একেবারে সেন্টারে সময় মতো পৌঁছে সময় মতো সেবাটা পেতে পারেন এবং আমরা মাতৃমৃত্যু শিশু মৃত্যু রোধ করতে পারবো এবং একটা সুস্থ সুন্দর পৃথিবী করতে পারবো, সুস্থ সুন্দর বাচ্চা জন্ম হবে। সেবা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার জন্য কি হয়, আমরা বাসায় অনেক সময় ধাত্রী দ্বারা ডেলিভারি করাতে যাই, তারা অনেক সময় অদক্ষ হয়, ফলে কি হয় বাচ্চাটা টেনে হিঁচড়ে বের করে, মায়ের অনেক ক্ষতি হয়, প্রতিবন্ধী বাচ্চা জন্ম হয়। একটা বাচ্চা জন্ম নিল কিন্তু একটা অসুস্থ বাচ্চা, বা সেই বাচ্চা জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মা মারা গেল, এগুলো তো কারোরই কাম্য না। একটা সুস্থ সুন্দর বাচ্চা পৃথিবীতে আনতে গেলে অবশ্যই আমাদের আগে থেকে একটা সুন্দর পরিকল্পনা করতে হবে।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এসবেরই ছোট পরিবার অনুষ্ঠান। আমাদের লক্ষ্য সুন্দর একটা পরিবার, সুন্দর সন্তান, অর্থাৎ স্বাস্থ্যসম্মত জীবনযাপন একটা বড় ধরনের বিনিয়োগ, ভাবতেই হবে আমাদের এবং আমাদের বিশ্বাস করতে হবে, এটাই হলো বাস্তবতা। পরিবার পরিকল্পনা দপ্তর আগেও কাজ করছিল, এখনো কাজ করছে, আগামী দিনেও কাজ করবে, কিন্তু একটা বিপ্লব ঘটেছে শুধুমাত্র যোগাযোগের মাধ্যমটি উন্নত করবার জন্য। চমৎকারভাবে যে কোনো মুহূর্তে তারা যোগাযোগ করতে পারেন, অথচ আপনি ব্যক্তিগতভাবে কতটুকু সচেতন একবারও ভেবেছেন কি? আসুন এই যোগাযোগ নিয়ে একটু আমরা কথা শুনতে চেষ্টা করি। বর্তমানে কতটুকু উন্নতি হয়েছে পরিবার পরিকল্পনা দপ্তর?
5: বর্তমান যুগটাকে বলা হয় যোগাযোগের যুগ। যোগাযোগের যে অভূতপূর্ব একটা পরিবর্তন সাধিত হয়েছে সেটার সুবিধা একদম সবাই আমরা পেয়েছি, পাচ্ছি, এবং ভবিষ্যতে এটা যে আরো কত রূপ আমাদের সামনে দেখাবে সেটা আমরা জানি না। যোগাযোগের ক্ষেত্রে বর্তমান যুগে যে ধরনের ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে সেই সুবিধাটা আমাদের প্রোগ্রামেও আমরা প্র্যাকটিস করার একটা সুযোগ পাচ্ছি। যেমন আমরা যোগাযোগ বলতে আগে যেটা বুঝতাম শুধুমাত্র আমাদের প্রিন্ট মিডিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হতো, এর মধ্যে বিলবোর্ড, পেপার পত্রিকায় বিজ্ঞাপন এবং টিভি শর্টস, বিভিন্ন রকম বিজ্ঞাপন, ছোট ছোট বিজ্ঞাপন। পাশাপাশি এখন আমরা কিন্তু ডিজিটাল সাইটগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমেও, ফেসবুক পেজ, ইউটিউবেও বিভিন্ন রকম প্রচারের যে বিষয়গুলো আছে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করছি এবং এটা চালু আছে। পাশাপাশি নিকটতম স্বাস্থ্যকেন্দ্রের তথ্য এবং সেবা দাতাদের তথ্য সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট ইউনিয়ন কিংবা FWC যে পরিবার কল্যাণ পরিদর্শিকা আছে, যে মেডিকেল অফিসার সেটার দায়িত্বে আছেন, এবং MCWC জেলা পর্যায়ে যেগুলো আছে সেইখানকার মেমো ক্লিনিক, অ্যানেস্থেসিস্ট, ডক্টর, এবং সবার সাথে একটা নেটওয়ার্কিং করতে হবে, পারা সম্ভব। এবং এটা আমাদের একটা পরামর্শ স্যাটেলাইট ক্লিনিকে এবং আমাদের এবং নেক্সট সেক্টর প্রোগ্রামে আমরা একটা মা সমাবেশ রাখার চিন্তা করছি, যে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যদি আমরা মাসে একটা গর্ভবতী মায়েদের নিয়ে একটা মোটিভেশনাল একটা হাফ ডে একটা প্রোগ্রাম করি তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়ার জন্য, তাদের করণীয় এবং তাদের স্বজনরাও সেই প্রোগ্রামে থাকবে। কারণ আমরা জানি যে আমাদের যে সামাজিক পরিপ্রেক্ষিত সেখানে গর্ভবতী অন্য দিকে তাকিয়ে থাকে, স্বামীর দিকে তাকিয়ে থাকে, শ্বশুরের দিকে তাকিয়ে থাকে একটা সিদ্ধান্তের জন্য, অসহায় ফেলফেল করার দুটি চোখ, ভালো একটা ব্যবস্থাপনার জন্য। সেই ভালো ব্যবস্থাপনাটা আমরা কিন্তু ওই পরিবার থেকেই করতে হবে, এবং পরিবারকে, পরিবারের যারা কর্তা ব্যক্তি আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী নিজেও স্বয়ংসম্পূর্ণ না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তার সাথে যোগাযোগ করতে হয় তার বাবার সাথে অথবা তার বড় ভাইয়ের সাথে অথবা তার মায়ের সাথে। এই যে একটা সমন্বিত উদ্যোগ, এইটা যেন পরিবারের ভেতরে যেন কোনো গ্যাপ না হয়, এর জন্য আমাদের যে আন্তঃব্যক্তিক যোগাযোগ যেটা করতেছে আমাদের পরিবার কল্যাণ সহকারীরা এবং আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকারা, সেটাকে আরো বেগবান করতে হবে। এবং আমাদের যারা আছে আপামর জনসাধারণ এবং ইউনিয়ন পর্যায়ে যে আমাদের স্থানীয় সরকারের অধীনে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদেরকেও সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে হবে। তাদের ভোটারদেরই আমরা এই সেবা দিচ্ছি, যার জন্য এই সেবাটা বেশি প্রয়োজন তাকে আইডেন্টিফাই করে, যেহেতু আমাদের এখানে বিনামূল্যে সবকিছুর ব্যবস্থা আছে, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের 24 ঘন্টা নর্মাল ডেলিভারির একটা সুন্দর ব্যবস্থাপনা আমাদের আছে, এবং যদি জটিলতার ঝুঁকি পরিলক্ষিত হয় এই গর্ভকালীন পরিচর্যার সময়, তখন থেকেই কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের MCWC জেলা পর্যায়ে যেটা আছে তাদের সাথে ওই গর্ভবতী মায়ের ওই পরিবারকে আমরা লিঙ্ক করে দিতে পারি, যে এই মাটা ঝুঁকিপূর্ণ, আমরা দেখেছি, আপনারা একটু ব্যবস্থাপনার মধ্যে রাখেন, স্পেশাল কেয়ারে রাখেন। তো এই সুযোগগুলো কিন্তু আমাদের কর্মী বাহিনীরা মাঠ পর্যায়ে করতে পারে, এবং এই বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বস্তরের যারা
7: কর্মী আছে, যারা জনপ্রতিনিধি আছে, বিভিন্ন রকম কমিটির মেম্বার, স্যাটেলাইট পরিচালনা কমিটি, FWC পরিচালনা কমিটি, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির যারা সম্মানিত সদস্য আছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউএনও মহোদয়, এবং সবার সাথে একটা নেটওয়ার্কিং, এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো বিলম্ব হলে কোথায় তাদের অভিযোগ করতে হবে, সেই জিনিসগুলো যেন সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে যদি আমরা আনতে পারি। আমরা এখানে এখন 163-164 ঘোরাঘুরি করতেছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে আমাদের মাদেরকে ভালো রাখার জন্য। এই যেমন আজকের যে বেতারের যে উদ্যোগটা, যে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা সভা, সেটাও একটা যোগাযোগের একটা মাধ্যম, যেটা বেতার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
2: কথাগুলো শুনে মনে হচ্ছে যে অসহায়ত্ব আর কাউকে খুঁজে পাবে না, সবাই কিন্তু খুব কাছের, বিচ্ছিন্ন হয়েছেন এমন ভাবনা যেন কারো মনে না আসে। বিশেষ করে গর্ভবতী মা, তিনি ভাবেন এরপর কি হবে, হাতিয়ে খুঁজে পান না, সুন্দর জীবন কিভাবে থাকবে, সুস্থ কিভাবে হব। এই যে ভাবনাগুলো পেয়ে বসে, আমরা বলবো ভাবনা নয় দুর্ভাবনা, এটা দূর করতে হবে। এবং আপনারা চেষ্টা করবেন, যে কথাগুলো শুনছিলেন এতক্ষণ মোহাম্মদ রুকনউদ্দিন, যিনি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, কথাগুলো বলছিলেন, প্রতিটি কথা শুনতে ইচ্ছে করছিল, কথাগুলো থামাতে ইচ্ছে করছিল না আমার। মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, আমাদের সঙ্গে থাকুন, আরো তথ্য জানতে চেষ্টা করব। এই যে কথাগুলো বলা হলো, গর্ভবতী মা অসহায় মনে করবেন কেন, যদি বিজ্ঞানভিত্তিক ভাবে বাকি দিনগুলোর পরিকল্পনা সঠিক হয়, অথবা স্বামী জানতে পারেন উদ্যোগগুলো কি কি হতে পারে, কি কি নেওয়া উচিত, যদি সেগুলো সঠিক হয় তাহলে গর্ভ এবং প্রসবকালীন পাঁচটি বিপদচিহ্ন কখনো তাকে পেয়ে বসবে না। আবার আমরা ফিরে আসি, গর্ভকালীন সময়ের প্রতিটা মুহূর্ত ঝুঁকিপূর্ণ, এবং সেটা এড়াবার জন্য মন গড়া কোনো বিষয়, অর্থাৎ পরিবারে আগে দাদি নানি কি করেছিল এবং কোনো কুসংস্কার যেন পেয়ে না বসে, বারবার এটা জানাতে চাই। প্রাতিষ্ঠানিক প্রসবকালীন পরিচর্যা, এমনকি গর্ভকালীন পরিচর্যা, পাশাপাশি নবজাতকের পরিচর্যা বা যত্ন, এ বিষয়ে উদ্দীপিত করা হয়েছে, আপনার কাছে এনে দেওয়া হয়েছে। আরেকটু জানতে চেষ্টা করি, ইন্দ্রাণী দেবনাথ, আপনার কাছে।
4: আসলে গর্ভকালীন সময়টা একজন মায়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, গর্ভের সন্তান প্রসবের পরেও কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। আমরা ভাবি যে সন্তান প্রসব হয়ে গেছে, ঠিক আছে, মায়ের বোধহয় আর যত্ন নেওয়ার দরকার নাই। প্রসব কালীন সময় যেমন আমরা 4টা চেকআপের কথা বলি, প্রসবের পরেও কিন্তু তার আরো 4টা চেকআপের দরকার আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখতে পাই যে সংখ্যক মা আমাদের কাছে ANC-র জন্য আসে, তার শতকরা 1/4 মা PNC-র জন্য আসেন। অর্থাৎ এই যে 4/3 মা কিন্তু PNC নিচ্ছেন না, এটা ভবিষ্যতে তাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি হয়ে যাচ্ছে। এবং সন্তান প্রসবের পরে 24 ঘন্টা সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখনো আমাদের বাড়িতে বিপুল সংখ্যক ডেলিভারি হয়, ফলে কি হয়, বাড়িতে ডেলিভারি হলে কিন্তু আমরা PNC-গুলো এনশিওর করতে পারি না। আমরা জানি যে প্রথম PNC-টা নিতে হয় সন্তান প্রসবের 24 ঘন্টার মধ্যে, দ্বিতীয়টি 2-3 দিনের মধ্যে, তৃতীয়টি 7-14 দিনে, এবং সর্বশেষ যে চেকআপ সেটা 42 দিনে। এই 4টা চেকআপ কিন্তু আমরা অনেকাংশে এনশিওর করতে পারি না। বাড়িতে ডেলিভারি করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হ্যাঁ, আমি বাড়িতে একজন দক্ষ ধাত্রী এনে প্রসব করিয়েছি, আমার বাচ্চা ঠিকঠাক মতো ডেলিভারি হয়েছে, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে, কিন্তু পরে মায়ের অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে, খুব বেশি ব্লিডিং হচ্ছে। তো তখন অনেকে বাচ্চা হওয়ার পরে কিন্তু বাচ্চাটাকে নিয়েই বেশি সবাই ব্যস্ত থাকে, মায়ের দিকে কিন্তু তখন নজরটা কম দেওয়া হয়। তো দেখা যাচ্ছে তার অনেক বেশি ব্লিডিং হচ্ছে কিন্তু সেটা কারো নজরে আসেনি, এবং এতে করে মা মারাও যেতে পারে। এবং প্রসবের পরে রক্তক্ষরণে মা মারা গেছেন এরকম কিন্তু অনেক নজিরই আছে। এজন্য সরকারের বিভিন্ন কার্যক্রম আছে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করার জন্য। তো যেটা বলছিলাম যে গর্ভকালীন সময়ে তার মায়ের যত্ন যেমন দরকার, প্রসবটা যেমন সেবা কেন্দ্রে হওয়া দরকার, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা তার যেমন দরকার, তেমন প্রসবের পরেও কিন্তু 4টা চেকআপ এনশিওর করা মায়ের জন্য খুব জরুরি।
2: প্রসবকালীন বিপদচিহ্ন সম্পর্কে তথ্য জানা প্রয়োজন। আমাদের মারা কতটুকু সচেতন, মুখোমুখি হচ্ছেন প্রায় প্রতিটা দিনই, ডাক্তার হেলেনা যাবেন, কিভাবে আপনারা মোকাবেলা করছেন, তারা কতটুকু সচেতন, কতটুকু জানাতে পারছেন?
3: এখন হচ্ছে আমি যেটা বলবো যে এখন কিন্তু গর্ভকালীন যারা আছেন তারা কিন্তু অনেক সচেতন হয়েছেন, এটা একদম স্বীকার করতেই হবে। তারা চেক আপ করতে আসেন, আগে যেরকম দেখতো শুধুমাত্র যেটা টিকা দেওয়া সেটা কিন্তু করতো, এখন শুধুমাত্র 4টা চেক আপের মধ্যেই তারা নাই। তারা যখনই হচ্ছে গর্ভবতী হন প্রথমে যখন জানতে পারলো, এবং বেশিরভাগই দেখা যায় যে কাঙ্ক্ষিত গর্ভবতী, হ্যাঁ এটা খুশির খবর যে তারা যখন গর্ভবতী হয়েছেন, এবং তখনই একটা তারা চেক আপ করতে আসেন, সেটা যখনই মাসিকটা বন্ধ থাকে থাকে, মাসিক বন্ধ থেকে ১৫ দিন ডেট পার হয়ে যায়, তারা উৎকণ্ঠার মধ্যে থাকেন যে আমি কি গর্ভবতী হয়েছি কিনা, এইটুকু জানার জন্য কিন্তু আসেন। এবং আমরাও সেই সেবাটা দেই যে তখন ওই মুহূর্তে তাকে রেজিস্ট্রেশন করে নিই, তার নিবন্ধন করা হয় এবং তারপরে তাকে কিছু উপদেশ দেওয়া হয়। কনফার্ম হয়ে গেল যখন যখন তার গর্ভবতী হয়েছেন, তখনই তাকে একটা চেক আপ দেওয়া হয়, যেটা তার হাইট, ওয়েট, উচ্চতা, তারপরে তার ওজন এবং তার রক্তচাপ দেখা, তার শারীরিক চেক আপ করা এবং কিছু পরীক্ষা করা, যেরকম রক্তের গ্রুপ, রক্তের সুগার এবং রক্তের রক্তশূন্যতা আছে কিনা, তাছাড়া যে জন্ডিসের রোগটা আছে কিনা, তার যৌন রোগ বাদী কোনো রোগ আছে কিনা, এই প্রথমেই কিন্তু এই বুকিংয়ে এই চেক আপ গুলো দেওয়া হয়। তারপরে তারাই উৎকণ্ঠ হয়ে যায় যে আমি আবার কবে আসবো, আমার ডেটটা কি ঠিক আছে, এই তারিখেই আসবো। চারটা চেক আপ কিন্তু গর্ভকালীন সময় আমাদের খুবই সুন্দরভাবে দিচ্ছে। কিছু কিছু অবশ্য যে পারিবারিক যে সহযোগিতা পায় না, তখন হয়তো তারা আসেন না, এবং তারা নিজেরাই কিন্তু এখন বেশ সচেতন হয়ে গেছেন যে একটু গায়ে পানি আসলেই বলে যে আমার তো এখন পানি চলে আসছে। তো এই যে ওরা নিজেরাই যে এত সচেতন হয়েছেন, এটা কিন্তু শুধু একদিনের না, বাংলাদেশে একদিনে এগুলো আসে নাই, দিনে দিনে এগুলো ধরেন মাঠ পর্যায়ে সবাই কাউন্সিলিং করতে, আমাদের প্রচার ভালোভাবে হওয়াতে তারা উদ্বুদ্ধ হয়েছেন এবং এইভাবে তারা স্বাস্থ্য কেন্দ্রে আছেন। কিন্তু আমাদের এখন বেশি যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং বাচ্চার পরে যে একটা চেক আপ আছে সেইটা হচ্ছে আমাদের পিছিয়ে আসি। আমাদের এই দিকে বেশি নজর দিতে হবে।
2: ডক্টর হেলেনা জাবেদ, আপনার কাছে আবারও আসি, যেহেতু আপনি সিনিয়র কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ, আসতে হয় এই কারণে যে আজকে আলোচনায় প্রসবকালীন পাঁচটি বিপদ চিহ্ন নিয়ে কথা বলতে চাই। রক্তচাপ বেড়েছে শেষ দিকে এসে, রক্তক্ষরণ হচ্ছে, হাত বা পা কোনো একটা অঙ্গ বেরিয়ে গেছে, খিচুনি, মাথা ব্যথা ইত্যাদি যেকোনো একটিকে বিপদ চিহ্ন বলছি আমরা। তো বিপদ চিহ্ন যদি আমরা খবরটি পাই অথবা একটা পরিবার কেউ জানতে পারে, সবাই মনে আকাশ ভেঙে পড়েছে, অর্থাৎ এই বুঝি বাচ্চা নষ্ট হয়ে যাবে, মাকে বাঁচানো যাবে না, এই যে একটা বিপদ। এই বিপদ চিহ্ন সাথে সাথেই যদি ব্যবস্থা নেওয়া যায়, তাতে কি আমরা ঝুঁকি মুক্ত হওয়ার একটা পথ খুঁজে পাবো?
3: অবশ্যই। যেরকম এখন যেটা খিচুনি বলেন, এখন সুন্দর খিচুড়ি নাশক ওষুধ পাওয়া গেছে, যে যখন প্রেশার অনেক বেশি থাকে, ধরেন আপনার অতিরিক্ত প্রেশার হলো, মাথা ব্যথা আছে, খিচুড়ি শুরু হয় নাই,

0: তাৎক্ষণিক যে ব্যবস্থাপনা দেওয়া হয় তাতে কিন্তু হয়ে যায়। এবং আরো একটা ভালো সংবাদ যে এখান থেকে যদি আমাদের উচ্চতর কেন্দ্রে পাঠান এবং কোচ নিয়ে পাঠাবে, যেরকম যদি বাচ্চা পূর্ণ না হয়ে থাকে, যেমন 36 সপ্তাহের বাচ্চা, এক মাস এখনো বাকি আছে, এটা কিন্তু এরকম জায়গায় দিল যেখানে বাচ্চারও ভালো পরিচর্যা হয়। এবং সুখের বিষয় যে আমাদের দেশে এখন ভালো মতন প্রতিষ্ঠানগুলোতেই 34 সপ্তাহের বাচ্চাগুলোকে ইজিলি কিন্তু বাঁচানো যায়, এটা নিয়ে আমরা এখন আর কোনো চিন্তাই করছি না। যেরকম অতিরিক্ত পেশা নিয়ে আসলো তখন হচ্ছে আমাদের এই ব্যবস্থাটা দিল। যদি আপনি রক্তক্ষরণ নিয়ে আসে এবং বেশিরভাগই সেন্টারগুলোতে দেখা যায় যে যেগুলো আরো উচ্চতর সেন্টার, যে রক্তক্ষরণ যদি হয় তাহলে তো অবশ্যই তারা জানে যে আমি কোথায় পাঠাতে হবে। এমন ক্ষেত্রে পাঠানো যাবে না যে যেখানে রক্ত সঞ্চালনের ব্যবস্থা নাই, যেখানে রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে ওখানেই পাঠাতে হবে। এবং সরকারিভাবে সবগুলোতেই দেখা যায় যে রিজার্ভ ব্লাড কিছু থাকেই, তখন যদি তারা ডোনার নাও নিয়ে আসতে পারে, ডোনার যে আসতেই পারবেন তা তো না, রিজার্ভ ব্লাড দিয়ে কিন্তু অনেকখানি কভার হয়ে যায়। এবং তাৎক্ষণিকভাবে আমরা এই যে ব্যবস্থাপনাগুলো দিয়ে থাকি সেই ক্ষেত্রে মা এবং বাচ্চা মৃত্যুর সংখ্যাটা কিন্তু আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি।
1: সেটা যে ধরনের বিপদচিহ্ন আপনার কাছে আসবে সাথে সাথে কিন্তু ব্যবস্থা নিতে পারলে বড় বড় ঝড়কেও আমরা মোকাবিলা করতে পারি। ঘরে আর্থিক সংকট যদি লক্ষ্য করতে পারেন, একটু প্রস্তুতি নিলে সেটাও মোকাবেলা করা যায়। আর এখানে গর্ভবতী মায়ের বিপদচিহ্নগুলো পাওয়ার সাথে সাথে আপনাকে সচেতন হতে হবে। তাতে করে একটু আগে বলছিলেন ইন্দ্রাণী দেবনাথ যে দেরি, অর্থাৎ বাহন পেতে দেরি, সেবা পেতে দেরি, আপনি সিদ্ধান্ত নিয়ে দেরি, এগুলো হবে কেন? অর্থাৎ এই ভুল সিদ্ধান্তগুলো হয় ভুল পরিকল্পনার জন্য। আমরা পরিকল্পনার কথাই বারবার জানাতে চেষ্টা করি, সচেতন হওয়ার কথাই বারবার জানাতে চেষ্টা করি। আর একটা বিষয় একটু সচেতন করতে যাই, সেটা হচ্ছে একটা প্রস্তুতির একটা পর্ব যে আর্থিক সংকট যেন মুখোমুখি হতে না হয়। যারা বুদ্ধিমান তারাই তো এই বিষয়টা ভাবেন, ভাবতে হবে আজকে এই দিনে এই মুহূর্ত থেকে। আসুন জানতে চেষ্টা করি মোহাম্মদ রকমউদ্দিন আপনার কাছে।
2: বিপদের দিনে সঞ্চয়টা যে কত বড় গুরুত্বপূর্ণ এক বিষয় হয়ে ওঠে, যারা বিপদে পড়েছে তারাই জানে। এবং মূলত সঞ্চয় করার যে একটা মানুষের সহজাত প্রবৃত্তি, সেটার উদ্দেশ্য হলো বিপদের সময় আমি এটা দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখব। যেহেতু এই প্রসবকালীন সময়টা হলো একটা পরিবারের, একটা মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ এই জন্যই যে এর ভেতর দিয়ে আরেকটা জীবন এই পরিবারের সাথে যোগ হচ্ছে। আমরা সবাই কামনা করি সুন্দর সুষ্ঠু মেধাবী একটা বাচ্চা, একটা শিশু আমাদের পরিবারে আসবে। আবার আমাদের ভুলের কারণেই এই সন্তানটা হয়ে যেতে পারে দায়। তো আমাদের পরিবার থেকে যেমন একটা উদ্যোগ থাকতে হবে যে এই সময়ের জন্য যে আমার কি পরিমাণ অর্থের দরকার হবে, সেটা হুট করে কিন্তু ম্যানেজ করা অনেক পরিবারের জন্য সম্ভব নাও হতে পারে। এটা প্রসব পরিকল্পনা শুরুর থেকে যে আমাদের একটা চিন্তা করতে হবে, প্রতিদিন একটু একটু করে একটা সঞ্চয়, একটা মাটির ব্যাংক কিংবা মায়ের ব্যাংক, আমরা অনেক উপজেলাতেই আমরা এটা শুরু করেছি, অনেক উদ্যোগী ডাক্তার সাহেব এবং ম্যানেজাররা এটা শুরু করেছে। পাশাপাশি যে সমস্ত দরিদ্র মায়েরা, দরিদ্র জনগোষ্ঠীর মায়েরা গর্ভবতী হচ্ছে, তারা যেন অপুষ্টির শিকার না হয় তাদের একটা মাসিক ভাতার ব্যবস্থা করেছে। এটা স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাধ্যমে এই সমস্ত মায়েদেরকে চিহ্নিত করে সেখানে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মরত ভাই বোনেরা আছে, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, তারাও এটার সাথে সম্পৃক্ত এই বাছাইকরণ প্রক্রিয়ার ভেতরে। কারণ এই মায়েদের যে প্রাথমিক তালিকাটা আমাদের ডিপার্টমেন্টেই সংরক্ষিত হয় আমাদের মাঠকর্মী এবং ভাইদের মাধ্যমে। আরেকটা বিষয় একটু আমি বলতে চাই যে আসলে এই বিপদ চিহ্নগুলো তো আসলে আমাদের কাম্য, এটার ভয়াবহতার জন্য আমরা প্রচারটা করি, এটা হলে এই ধরনের বিপদ হতে পারে, এটা যাতে না হয় আমরা প্রমোট করি গর্ভকালীন পরিচর্যাগুলো যেন সঠিকভাবে হয়। এবং এর সাথে আরেকটা বিষয় যোগ করতেই হয় যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, একটা গর্ভবতীর একটা পরিকল্পনা একটা বড় অংশ থাকে, আমি এইবার গর্ভবতী হলাম আবার পরে কখন গর্ভবতী হব, মিনিমাম 2 বছর গর্ভটা ফাঁকা রাখতে হবে। তো এর জন্য আমাদের প্রসব পরবর্তী যে পরিবার পরিকল্পনার কথা খুব গুরুত্বের সাথে বলা হয়েছে, 2টা কারণ, একটা মা তার ক্ষতিটা পুষিয়ে নেওয়ার একটা সময় পাবে এবং তার যে নবজাতক তার কোলে আসলো তাকে 2 বছর বুকের দুধ পান করানোর একটা সময় পাবে। এর ভেতরে সে যদি প্রেগনেন্ট হয়ে যায় আবার ভুলক্রমে অনিচ্ছাকৃত ভাবে না বোঝা অসচেতন কারণে, তাহলে কিন্তু তার বুকের দুধ আর থাকবে না, এই এর জন্য নবজাতক বুকের দুধ থেকে বঞ্চিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর জন্য আমরা আমাদের মাঠকর্মীরা আপন যেটা আছে, যারা বুকের দুধ পান করাবে যে সমস্ত মায়েরা বাচ্চাকে, তাদের জন্য আপন খাবার বড়ি, খুবই সুন্দর একটা স্বল্প মাত্রার খাবার বড়ি, এটা নিয়মিত সে খেতে পারে। পাশাপাশি অন্যান্য পদ্ধতি যেমন আছে

0: ছয় মাস হয়ে গেলে সে অন্যান্য পদ্ধতিতেও যেতে পারে, এবং সে যদি চিন্তা করে আমি লং টার্ম আর বাচ্চা নিতে চাই না, আয়োডিও নিতে পারে প্রসবকালীন, খুব আয়োডি জরায়ু রাস্তা প্রশস্ত থাকে, আয়োডি স্থাপন খুবই সহজ একটা ব্যাপার হয়ে যায়। তো এই বিষয়গুলো আগে থেকে যদি গর্ভকালীন পরিচর্যার যেটা এনসি বলি আমরা, সেখানে যদি আমাদের মাঠকর্মীরা আমাদের দম্পতিকে বোঝায় পরবর্তী দুই বছরের জন্য আপনার কি পরিকল্পনা, এটা খুব গুরুত্বপূর্ণ।
1: প্রিয় শ্রোতা, এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এসো গরি ছোট পরিবার আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন, অসাধারণ চমৎকার তথ্য আমরা আজকে জেনেছি, যেগুলো ভাবনা প্রসূত কথা কিন্তু মন গড়া কোনো কিছু সুযোগ নেই। বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি এগোতে পারি তাহলে গর্ভ এবং প্রসবকালীন যে পাঁচটি বিপদচিহ্ন এবং তার জটিলতা, এ থেকে আমরা গর্ভবতী মাকে মুক্ত রাখতে পারব, গর্ভস্থ সন্তান সুস্থ থাকবে, এটি আমাদের প্রত্যয় এবং প্রত্যাশা। আজকে এই আলোচনায় মোহাম্মদ রোকনউদ্দিন, ডাক্তার হেলেনা জেবিন, ইন্দ্রাণী দেবনাথ সময় দিয়েছেন, অনেক মূল্যবান তথ্য জানিয়েছেন। তিনজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন স্বাস্থ্য বিষয়ক গান, শিল্পী এস এম শফি মণ্ডল।

0: এবার রয়েছে একটি বেতার কার্টুন।
1: তুমি বেশি চালাক হইছো।
2: আপনি তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
1: কিন্তু যদি আবার ভাগে?
2: ভাগবো, আরে ভাগবো কোন কাম দিয়া,
1: মাফের কোন কারবার নাই।
2: আপনার মাথা শুয়ে কইতাছে, সাসার মাথা কিনে, সাসার মাথা কিনে, সাসার মাথার দাম আছে।
1: ছুটনের
2: কোন কায়দা নাই, ধরো ধরো ধরো, ওরে অহনি লইয়া চলো জায়গা মতো।
3: আব্বা, আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান, আপনি এই সামসিকা গুলার কিছু কন।
1: বাঘ আর সামসিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করনের আইজি করামু।
3: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
2: ফুলিয়াপার কাছে।
3: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজেই যাবো ফুলিয়াপার কাছে। আমার আর দুইটা দিন সময় দেওয়া যায় না,
1: কেন?
3: আমার পরম প্রিয়তমা স্ত্রীর শেষ।
1: শেষ কি রে, শেষ কি, শেষ মানে কি? তোমারে কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে যে শেষ?
4: ব্যাপার কি, ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
1: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
4: কথা হবে, কাজ হবে মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
2: আর কথা বলার অধিকার তো সবার আছে, সত্য। তবে এই রকম আকাই মা ঘরজামাইয়ের কথা শুনতে শুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হইয়া গেছে। তাই সমাজের মাতব্য হিসাবে আমরাই ডিসিশন লইছি।
1: আমরা ডিসিশন লইছি
2: যে ওরে ধইরা নিয়া আপনা গো ক্লিনিকে ইয়া করাই দিই, সারা জীবনের লাগা বাচ্চা হওয়া বন্ধ।
3: ফুলিয়াফা, এটা একটা বিচার হইল কন, বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবারও মাইয়া। আমার দোষ কি? এখন পুরা চেষ্টা তো আমি করতেই পারি।
2: এইটা কি কইয়া বইলা হওয়ানো যায়? ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আবার সাইন নাম্বার।
4: আহা হা, লস্কর ভাই শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
2: আর সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
1: ক্লিয়ার কাট।
4: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
2: হ্যাঁ, যাই না বুঝাই রাই হইলো আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
1: নাই।
4: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি, এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরে যাওন যায় না।
3: আফা, আমার দরকার হলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা সিরা এইসব।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শোনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট ছিদ্রের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়, এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, 2 দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়েই NSV করানো হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
1: বাস, তাইলে আর ভেজাল কি? চলেন।
4: ভেজাল কিছুই নাই, তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
2: সেইটাই হইব, ভ্যাসেকটমি।
4: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু এনজিও ক্লিনিক থেকেই এনএসভি বা ভ্যাসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
0: আজ এই অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ নুরুল আমিন
5: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
0: সাহিদা মঞ্জুরি।
6: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 5ই আগস্ট বুধবার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শেরে বাংলা নগর ঢাকায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 9টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। এখন পবিত্র আসর নামাজের আজান শুনতে পাবেন।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: তোমরা যখন জানাজা পড়ো তখন মৃত ব্যক্তির প্রশংসা করো এবং তার ভালো কাজের আলোচনা করো, কেননা আল্লাহ বলেন, তারা সজ্ঞানে যে কাজের সাক্ষ্য দেয় আমি তাদের সে সাক্ষ্য গ্রহণ করি, আর যা তারা অবগত নয় তার জন্য তাকে ক্ষমা করে দিই। আল হাদিস। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী ইসমত আরা ও খুরশিদ হাসান খান। গীতিকার আল কামাল আব্দুল ওহাব। সুরকার কাদের জামিরি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 5ই আগস্ট বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt তে এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্সে ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করব আমরা সকলে। এবারে আপনাদের জন্য রয়েছে দেশের গান। শিল্পী এন্ড্রু কিশোর, গানের কথা লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

0: প্রিয় শ্রোতা, দেশের গানটি শুনলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে। এদেশ আমার আপনার সকলের, দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করব।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, একটু পরে খবর শুনতে পাবেন।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Prime Minister Tariq Rahman has assured experts and representatives of relevant organizations of government's cooperation in ensuring safe and sustainable water management as part of his commitment for environmental protection and sustainable development. He made the assurance while exchanging views with experts and representatives of organizations working in the water, environment and engineering sectors and the country's water management challenges and possible long-term solutions. The meeting was held in the Prime Minister's office at Secretariat in the capital. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu informed that the discussion focused on restoring canals, ensuring the stability of rivers and embankments, improving urban drainage systems, wastewater treatment and rainwater management. The experts and representatives also stressed the need for integrated and effective urban planning to address the challenges posed by rapid urbanization. Led by Footsteps Bangladesh, experts from the environment, water and engineering sectors, along with representatives of several organizations working in the field, attended the meeting. They shared their experiences and recommendations on the country's water management challenges, existing limitations and possible solutions. The experts recommended adopting short, medium and long-term plans, expanding the use of modern technologies, strengthening coordination among relevant agencies and taking effective measures in view of the impacts of climate change. After hearing the experts' view and recommendations, the Prime Minister assured them of the government's support to ensure safe and effective water management for citizens in line with its commitment to sustainable development and environmental protection. Prime Minister Tariq Rahman will attend the inauguration ceremony of the July Mass Uprising Memorial Museum. A press information department handout informed this yesterday. The inauguration is scheduled to take place tomorrow morning, marking the second anniversary of the July Mass Uprising. Vice Minister for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Engineer Walid Al-Kharaji, today met Foreign Minister Dr. Khalilur Rahman and discussed issues of mutual interest. The meeting was held at the State Guest House, Poddah, in the capital. Home Minister Salahuddin Ahmed, State Minister for Foreign Affairs Shama Ubaid Islam and Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kabir, among others, attended the meeting. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman has said the Malaysian labour market will reopen for Bangladeshi workers in the last week of August following a bilateral understanding between the two countries. He said this while speaking at a press conference at the Secretariat today. Dr. Jahidur Rahman said the reopening would create fresh employment opportunities for Bangladeshi workers in Malaysia. He said the opportunity for employment has been created for all Bangladeshi workers following a consensus reached between Bangladesh and Malaysia at a bilateral meeting. He further said the government is committed to ensuring that workers are sent to Malaysia through a transparent and accountable process. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has urged the Japanese investors to invest in Bangladesh as a strategic geographical location at the crossroads of South Asia and ASEAN has created a unique opportunity for them. He said, while addressing the Bangladesh Investment Promotion Seminar in Osaka at Japan today, State Minister said by investing in Bangladesh, Japan can gain access to a large regional market of over 300 crore consumers. Bobby Hajjaj said Bangladesh is not only a potential investment destination but also a strategic economic bridge between South Asia and the ASEAN. He said the progress of the economic partnership agreement between Bangladesh and Japan and the establishment of a special economic zone for Japan will take the economic relations of the two countries to a new height. 14 people have been killed and 5 others injured in a landslide that buried worshippers at a monastery in Ethiopia's northern Amhara region. The head of the diocese said this today. Ethiopia is experiencing heavy rainfall during the longer of its rainy seasons. Finally, weather and focus valid till Wantana says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুল হুদা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 18 আগস্ট রাজধানীর বাংলাদেশ চিরমতি সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আয়কর, ভ্যাট ও কাস্টমস এই তিনটি রাজস্ব শাখাকে একই প্ল্যাটফর্মে এনে রাজস্ব ব্যবস্থার দুর্বলতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রূপরেখা তৈরি করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। চলতি অর্থবছরের শুরুতেই দেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। গত মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় 12.49% বেড়েছে। একই সঙ্গে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ রপ্তানি তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 4.73 বিলিয়ন মার্কিন ডলারে। তৈরি পোশাক খাত থেকে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে। এ সময় তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে 3.89 বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের গত 2 আগস্ট পর্যন্ত দেশে 31 কোটি 32 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময় তুলনায় এই পরিমাণ 23.4% বেশি। এর আগে গত অর্থ বছরের জুলাই মাসে প্রায় 2.86 কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। সাতক্ষীরার বোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 90 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই বন্দর দিয়ে প্রথম চালানে 10 ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। এভাবে আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভোমরা কাস্টমস কমিশনার জানান, শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 170টির, কমেছে 176টির এবং অপরিবর্তিত ছিল 45টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5894 পয়েন্টে। ডিএসইতে আজ 1111.49 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1210.51 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা, ইউরো বিক্রয় 144.08 টাকা, ক্রয় 141.49 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.10 টাকা, ক্রয় 165.07 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.24 টাকা, ক্রয় 32.57 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.91 টাকা, ক্রয় 397.52 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.12 টাকা, ক্রয় 95.36 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.44 টাকা, ক্রয় 29.86 টাকা এবং থাই বাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, চেঞ্জিং সেন্টেন্সেস। সেটা আজকে আমরা আলোচনা করব, রোলস অব চেঞ্জিং সেন্টেন্সেস। শুরুতে পরিচয় পর্ব।
1: আমি মোহাম্মদ সিফাত খান দীপ্ত।
2: আমি মোহাম্মদ জাওয়াদ হালিম।
0: ধন্যবাদ দীপ্ত এবং জাওয়াদকে আজকে আমাদের সাথে থাকার জন্য। চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা সাধারণত দুই ধরনের পরিবর্তনকে বুঝি, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, আরটা হচ্ছে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স হচ্ছে যেটা গঠন অর্থ উভয়ের পরিবর্তন ঘটে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা হয়, যেমন অ্যাফার্মেটিভ হি ইজ অনেস্ট, নেগেটিভ হি ইজ নট অনেস্ট। এবার ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স, এখানে বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে একরূপ থেকে অন্য পরিবর্তন করার যে পদ্ধতিটা, যেমন অ্যাফার্মেটিভ হি ইজ অনেস্ট, নেগেটিভ হি ইজ নট ডিজ অনেস্ট। তো আমরা আজকে আলোচনা করব ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের এই অংশ থেকে। তো শুরুতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, খেয়াল করো শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বিশেষিত করে, সেক্ষেত্রে আমরা যেটা ফলো করব নান বার্ড দিয়ে শুরু করব অনলির জায়গায়। যেমন যদি বলে অ্যাফার্মেটিভ অনলি দীপ্ত ক্যান সলভ ইট, নেগেটিভ নান বাট দীপ্ত ক্যান সলভ ইট। আবার যদি বলি অ্যাফার্মেটিভে দ্য ওল্ড ম্যান অ্যালোন ক্যান লিভ দেয়ার, নেগেটিভ নান বাট দ্য ওল্ড ম্যান ক্যান লিভ দেয়ার। শিক্ষাতে তোমার বুঝতে পারছো দীপ্ত জাওয়াত?
2: জি স্যার, বুঝতে পেরেছি।
0: এরপর যদি অ্যাফার্মেটিভ বলি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নেগেটিভ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এবার দীপ্ত একটি খেয়াল করো, রিতু অ্যালোন নোজ দ্য ট্রুথ, দীপ্ত বলে নেগেটিভ কি হবে?
1: None but Ritu knows the truth.
0: Thank you. Jawad, তুমি বলো, I saw only Reza sitting in the classroom. Can be negative?
2: The negative would be I saw none but Reza sitting in the classroom.
0: Thank you. বেশ ভালো বলেছো। এবং আরেকটু শুনি, যদি only দিয়ে কোনো বস্তুকে বিশেষিত করে, যেমন affirmative, children prefers toys only. Negative, children prefer nothing but toys. দীপ্ত একটা বলো, দ্য শপকিপার সেলস অনলি ভেজিটেবলস, কি হবে নেগেটিভ দীপ্ত?
1: দ্য শপকিপার সেলস নাথিং বাট ভেজিটেবলস।
0: গুড। এবার যাও একটা বলো, আই ক্যান প্লে অনলি ক্রিকেট, নেগেটিভ কি হবে?
2: আই স নথিং বাট সাম ফ্লাওয়ার্স ইন দ্য বাস্কেট।
0: ওকে, এটা অনলি সাম ফ্লাওয়ার্স। ওকে, বলো যে অনলি সাম ফ্লাওয়ার্স হলে নাথিং বাট সাম ফ্লাওয়ার্স হবে এটা। এবার দীপ্ত, রিনি বট অনলি সাম বুকস, নেগেটিভ কি হবে?
1: রিনি ব্রট নাথিং বাট সাম বুকস।
0: থ্যাংক ইউ। এবার যদি বয়স বা সংখ্যা এদের বিশেষিত করে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় নট মোর দেন বা নট লেস দেন এটা দিয়ে ব্যবহার করব। যেমন যদি অ্যাফার্মেটিভ বলি দ্য ম্যান ইজ অনলি 54, নেগেটিভ The man is not more than, অথবা not less than 54. যাও একটা বলো, affirmative, My younger brother is only 2, negative কি হবে?
2: My younger brother isn't more than or not less than 2.
0: Okay. দীপ্ত একটা বলো, The book costs me only taka 20, negative কি হবে?
1: The book costs me on not more than taka 22.
0: 20 যেটা, okay. এবার আরেকটা দেখি আমরা, মাস্টের ক্ষেত্রে, মাস্ট হলে আমরা যেটা করব ক্যানট বাট, মাস্ট ক্যানট বাট, সেটা দীপ্ত বলো, অ্যাফার্মেটিভ উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, নেগেটিভ কি হবে?
1: উই ক্যানট বাট রেসপেক্ট আওয়ার টিচার্স, অথবা উই ক্যানট হেল্প রেসপেক্টিং আওয়ার টিচার্স।
0: ভেরি গুড দীপ্ত, চমৎকার বলেছ। আমরা ক্যানট হেল্প দিয়ে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ক্যানট হেল্পের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যারা দূরে বসে শুনছ অবশ্যই এগুলো নোট ডাউন করবে। ইউ মাস্ট গো দেয়ার, যাওয়াত বলে নেগেটিভ কি হবে?
2: ইউ ক্যানট বাট গো দেয়ার।
0: আচ্ছা দীপ্ত, তুমি একটা বলো, উই হ্যাড টু ওয়াক ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, নেগেটিভ কি হবে?
1: উই কুড নট বাট ওয়াক টু ক্যাচ দ্য ট্রেন, অথবা উই কুড নট হেল্প ওয়াকিং ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন।
0: থ্যাংক ইউ। এবং আরেকটা জানবো, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বাক্যের শুরুতে যেটা করবো আমরা, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তারপর হচ্ছে আমরা যেটা করবো, এরপর প্লাস্টার যে সাবজেক্ট, এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লাস্টার বাকি অংশ। তাই আমি বলছি যেটা অ্যাফার্মেটিভ, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য বার্ড হি শট ইট ডাউন। দ্বিতীয় বলে নেগেটিভ কি হবে?
1: No sooner had he seen the bird than he shot it down.
0: Okay. এবার আমি একটা বলছি, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। শিক্ষার্থীরা খেয়াল করে যে নো সুনার হ্যাড দ্য ম্যান রিচড বললাম, এখানে খেয়াল করতে হবে যেহেতু নো সুনার পর আমরা হ্যাড ব্যবহার করছি, তাহলে হ্যাডের পরে সাবজেক্ট দ্য ম্যান, তারপর যেহেতু বললাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেক্ষেত্রে এটা হচ্ছে রিচড হবে। এরপরে অংশ যখন শুরু হবে তার আগে দেন দিতে হবে, টি এইচ এ এন, স্পেলিংটা খেয়াল করবে। তাহলে নো সুনার হ্যাড দ্য ম্যান রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা হচ্ছে, দীপ্ত খেয়াল করো, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ, কি হবে নেগেটিভ দীপ্ত?
1: অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড,
0: অ্যাজ সুন অ্যাজ যেটা আমরা বললাম যে টিচারের ক্ষেত্রে, তাই না, যে টিচার যখন ক্লাসরুম প্রবেশ করলো স্টুডেন্টরা দাঁড়ালো, আগেরটা আনসার বললাম নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা বললে যে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটা বলো তো, কি বলো অ্যাফার্মেটিভ? অ্যাজ সুন অ্যাজ,
1: অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড উই স্টার্টেড ফর কলেজ।
0: ওকে, এটা নেগেটিভ বলো তাহলে কি হবে?
1: নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড দ্যান উই স্টার্টেড ফর কলেজ।
0: ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটা জানবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি নাউন মানে এভরি সাথে নাউন যুক্ত থাকে, সেক্ষেত্রে এভরি পরিবর্তে বাক্যের শুরুতে দেয়ার ইজ নো, তারপর এভরি সাথে যুক্ত হবে নাউন প্রোনাউন, তারপরে বাট, তারপর মেইন ভার্ব সহ বাকি অংশ। যেমন অ্যাফার্মেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড, খেয়াল করে এখানে নেগেটিভটা, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, এই যে দেয়ার ইজ নো বলছি আমরা, তারপর দেখো বার্ড দিয়ে, ওই যে আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটা ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে বাটের পর আমরা লাভস হার চাইল্ডটা ইউজ করব। এটা অন্য একটা আনসার হতে পারে, নো মাদার হেটস আর চাইল্ড, চাইলে আমরা আরেকটা করতে পারি, দেয়ার ইজ নো দিয়ে করতে পারি, দ্যাট ইজ দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ আর চাইল্ড। আচ্ছা, এবার দীপ্ত এটা খেয়াল করো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এক্ষেত্রে নেগেটিভ কি হবে?
1: দেয়ার ইজ নোবডি বাট উইশেস টু বি হ্যাপি।
0: ওকে, যাও একটা বলো অ্যাফার্মেটিভ, এভরি ওয়ান ওয়ান্টস পিস অ্যান্ড প্রসপারিটি, নেগেটিভ কি হবে?
2: There is no one but one's peace and prosperity.
0: Thank you, বেশ ভালো বলেছ। আর যেটা বলতে যাচ্ছিল বলো।
2: There is no one who does not want peace and prosperity.
0: Thank you. আরেকটা বিষয় খেয়াল করবে, affirmative sentence এ superlative degree থাকলে সেক্ষেত্রে আমরা no other দিয়ে শুরু করতে পারি, অর্থাৎ positive যে degree নিয়ম সেটা দিয়ে। যেমন একটা affirmative শোনো, He is the best man in the village. Negative হচ্ছে, No other man in the village is as good as he. Aritta dipto shono, affirmative. Tuhin is the most meritorious student in the class. Negative kya hobe?
1: No other student in the class is so meritorious as Tuhin.
0: Okay, ebar Jawad, tumi eta negative bolo. Lina is the best girl in the class. Eta negative ki hobe?
2: The negative shall be, no other girl in the class is as good as Lina.
0: Thank you. যারা দূরে বসে শুনছে অবশ্যই খেয়াল করবে, যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে, ঠিক আছে, তখন অবশ্যই যেটা শুরু হবে নো আদার দিয়ে। এরপর যদি এমন হয় যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেন ইন দ্য ভিলেজ, সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর, এখানে আর দিতে হবে যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল আছে মেন, অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, এবার আমরা কিছু দেখব বিপরীত শব্দ দিয়ে, যেমন অ্যাফার্মেটিভে দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট, নেগেটিভ আমরা অলওয়েজ এর জন্য আনব নেভার, তাহলে দ্য বয় ইজ নেভার ডিজ অনেস্ট। দীপ্ত একটা বলো তো অ্যাফার্মেটিভ, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, নেগেটিভ কি হবে?
1: হি নেভার টেলস এ লাই।
0: ওকে, তারপর যদি এমন হয় দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত দেখা যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে, সেক্ষেত্রে আমরা নো আদার দিয়ে শুরু করতে পারি। অ্যাফার্মেটিভ হচ্ছে, হি ইজ বেটার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, আর সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি অ্যাফার্মেটিভে। হি ইজ বেটার দেন মোস্ট আদার মেন ইন দ্য ভিলেজ। এটা নেগেটিভ কি হবে দীপ্ত?
1: Very few men in the village are so othoba as good as he.
0: Jao dekhta bolo. Dhaka is more overpopulated than most of the cities in the world. Eta negative bolo.
2: The negative would be very few cities in the world are so or as overpopulated as Dhaka.
0: Okay. Ekhon jodi amra shudhu then jukto ache, shei khetre amra affirmative shuni. He is better than you. Negative ki hobe Jawad?
2: The negative should be you aren't as good as he.
0: Okay. Ebar Dipto, Rakib is more industrious than you. Negative ki hobe?
1: You are not as othoba so industrious as Rakib.
0: Thank you very much. Jodi mone hoy as jukto, jemon affirmative, he is as ferocious as a lion. Dipto bolo negative ki hobe?
1: He is not less ferocious than a lion.
0: Right. এবার যদি less বা then যুক্ত থাকে, যেমন affirmative, he is less ugly than you said. দ্বিতীয় বলো negative কি হবে?
1: He is not ugly as you said.
0: Okay, is not as ugly as you said. Okay. এরপর 2.2 যুক্ত affirmative অনেক বেশি important আসতে পারে, সেক্ষেত্রে আমরা দেখা যায় বেশিরভাগ এক্সামে আসে। He is too poor to buy food. এখানে negative হচ্ছে he is so poor that he cannot buy food. যাও দেখটা বলো। affirmative বলো he is too weak to work. Negative বলো।
2: The negative would be he is so weak that he can't work.
0: He can't work. ঠিক আছে। এরপর দীপ্ত, Tanha is too dull to do this sum. এটার negative কি হবে?
1: Tanha is so dull that she cannot do this sum.
0: Okay. Eppor both by and thakle jeta amra dekhi both dot dot and ki not only dot dot but also de amra korbo. Jemon he is both a poet and a novelist. Shekhetre negative hocche he is not only a poet but also a novelist. Jodi hoy affirmative sentence e many much a few a little thake shekhetre negative amra word ante pari. Thik ache, jemon not a little বা যদি লিটল থাকে নট মাচ, যেমন আই হ্যাভ মাচ মানি। দেখতে বলো নেগেটিভ কি হবে?
1: আই হ্যাভ নট আ লিটল মানি অথবা আই ডু নট হ্যাভ আ লিটল মানি।
0: ওকে, তো আমরা এখন কিছু অপোজিট ওয়ার্ড দেখে নিতে পারি, যেমন অ্যাবসেন্ট, অপোজিট ওয়ার্ড প্রেজেন্ট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অলওয়েজ, নেভার, তারপর ফ্রেন্ড, ফো, গুড, ব্যাড, জাস্ট, আনজাস্ট, লিটারেট, ইলিটারেট, তারপর মরাল, ইমোরাল, মর্টাল, ইমর্টাল। অবিডিয়েন্ট কি হবে দীপ্ত?
1: ডিসঅবিডিয়েন্ট।
0: তারপর বলো পসিবল,
1: ইম্পসিবল।
0: ওকে, তারপর ওয়াইজ,
1: ডাল।
0: ওয়াইজ, ওয়াইজের ক্ষেত্রে কি আসবে? ডাল প্রথমে খেয়াল করো এক্সক্লামেটরি শুরুতে হোয়াট এ বা হোয়াট এন যদি থাকে, যেমন হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। দীপ্ত,
1: ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন।
0: ওকে, থ্যাংক ইউ। এরপর বলো জাওয়াদ, হোয়াট এন এক্সাইটিং গেম ইট ওয়াজ। এটার অ্যাসার্টিভ কি হবে?
2: দ্য অ্যাসার্টিভ উড বি ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম।
0: ওকে, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। এরপর দীপ্ত বলো তো হোয়াট এ ফুল হি ইজ, এটা অ্যাসার্টিভ কি হবে?
1: হি ইজ আ গ্রেট ফুল।
0: হি ইজ আ গ্রেট ফুল, রাইট। এরপর আরেকটা যদি বলি হাও যুক্ত, রাইট, যেমন How beautiful she was. এক্ষেত্রে খেয়াল করতে হবে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হাউ থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে ভেরি, তারপরে হাওয়ার পরে যে অ্যাজেটিভ অ্যাডভার্ব থাকবে, তারপর শব্দগুলো যদি থাকে আমরা ব্যবহার করব। যদি বললাম হাওয়ার ক্ষেত্রে ভেরি আনতে পারবে, তো হাউ বিউটিফুল শি ওয়াজ অ্যাসার্টিভ হবে, শি ওয়াজ ভেরি বিউটিফুল। আরটা শুনি আমরা, দীপ্ত খেয়াল করো, হাউ প্যাথেটিক দ্য সাইট ইজ, কি হবে অ্যাসার্টিভ?
1: The sight is very pathetic.
0: আচ্ছা, আরেকটা বলো তুমি, How beautifully she sang in the function. কি হবে অ্যাসার্টিভ?
1: She sang very beautifully in the function.
0: Good. এরপর আরেকটা তুমি বলো দেখি. Hurrah, we have done our job. এটার assertive কি হবে?
1: It is a matter of joy that we have done our job.
0: Good. এবার যাও এটা চেষ্টা করো. Bravo, he has won the prize. Assertive কি হবে?
2: The assertive would be, it is delightful that he has won the prize.
0: He has won the prize, right. তো হুরার ক্ষেত্রে আমরা দিলাম ইট ইজ এ ম্যাটার অফ জয়। এবার যদি দেখা যাচ্ছে যে অ্যালাস বা হোয়াট এ পিটি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু দেব উই রিগ্রেট বা ইট ইজ আ ম্যাটার অফ সরো এরকম। যেমন অ্যালাস হিজ ফাদার ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট, অ্যাসার্টিভ হবে উই রিগ্রেট দ্যাট হিজ ফাদার ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট। আর যদি এমন হয় যে আমরা হোয়াট এ পিটি বলছি, যেমন হোয়াট এ পিটি হি হ্যাজ লস্ট হিজ জব, অ্যাসার্টিভ হচ্ছে ইট ইজ সরফুল দ্যাট He has lost his job. Example sentence shuru jodi if, would that, or that thake, shekhetre amra if shuru korte pari. To if jeta ashole thakle assertive I wish I had. Jemon exclamatory, if I had the wings of a bird, I wish I had the wings of a bird. Abar jodi emon hoy je assertive ache erokom, it is a matter of joy that we have done our job, shekhetre amra exclamatory bolbo hurrah, we have done our job. Thik ache? যদি আমাদের এরকম হয় যে অ্যাসারটিভ দিল এক্সামে আমরা এক্সপ্লামেন্টারি করব, তখন আমরা এইভাবে চিন্তা করি যেভাবে প্র্যাকটিস করছি আমরা। আবার যদি অ্যাসারটিভ এরকম আসে যে উই রিগ্রেট দ্যাট, দীপ্ত খেয়াল করো হিজ ফাদার ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করবো দীপ্ত?
1: অ্যালাস দিয়ে,
0: রাইট। কি হবে আনসারটা? অ্যালাস হিজ ফাদার ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, রাইট। আচ্ছা যদি এমন হয় অ্যাসারটিভে ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর এ ফুল, সেক্ষেত্রে এক্সপ্লামেন্টারি কি হবে?
1: ফাই, ইউ আর এ ফুল,
0: রাইট। জাওয়াদ তুমি একটা বলো দেখি, যদি অ্যাসার্টিভ এরকম থাকে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর ফুল, তাহলে কি হবে এটা? ফাই, ইউ আর এ
2: ফাই, ইউ আর এ ফুল,
0: রাইট। দীপ্ত একটা বলো, অ্যাসার্টিভ আছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, কি হবে এক্সপ্লানেটরি?
1: ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড,
0: রাইট।

চেঞ্জিং সেন্টেন্সের, দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট থেকে। খেয়াল করে আমরা আলোচনা করেছি কিভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হয়, আবার একই সাথে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা এক্সক্লামেটরি প্র্যাকটিস করব, আবার এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আশা করছি যারা দূরে বসে আমাদের আলোচনা শুনছে এতক্ষণ, তোমরা বেশ ভালো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে রাবিয়া সুলতানা শিওলি, ফাতেমা আফরোজ সোহিলি, সালমা সুলতানা এবং আমি শামসি মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, সোলেমান হোসেন খান, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাসেল আহমেদ এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ইংরেজি শিক্ষার আসর, লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।
3: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am your presenter Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation between two friends about their dream countries to visit. Today we will hear how they discuss the countries they dream of visiting, the reasons behind their choice, the places they want to explore and their future travel plan. Through their conversation, we'll learn useful English expression related to travel and tourism. Today, I'm joined by two wonderful guests. First, we have Zumaina Mahanira Rahman and alongside her, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Dear listener, stay with us until the end of the program, because after the conversation, we'll discuss some important English grammar rules, including different tense and sentence types used in today's discussion.
4: Hello, Mukta. How are you today?
5: Hello, Zumaina. I'm fine. Thank you. How are you?
4: I'm doing well. I was watching a travel program yesterday, and it made me think about my dream country.
5: Really? Which country do you want to visit?
4: My dream country is Japan because of its beautiful culture, modern technology and cherry blossoms.
5: That's great choice. My dream country is Switzerland.
4: Why do you want to visit Switzerland?
5: Because it has beautiful mountains, peaceful lakes and clean cities. I also visit to taste real Swiss chocolate.
4: That sounds wonderful. If I visit Japan, I will go to Tokyo, Kyoto and Mount Fuji.
5: I would like to visit the Swiss Alps and Interlaken. I think they are very beautiful.
4: Have you ever traveled abroad?
5: No, I haven't. I hope to travel after completing my studies. What about you?
4: Neither have I, but I believe one day our dreams will come true.
5: Traveling helps us learn about different cultures and meet new people.
4: Yes, and it also improves our English communication skills.
5: We should save money and learn about the local culture before visiting another country.
4: I completely agree. Respecting local customs is very important.
5: Please remember to take lots of photographs when you travel.
4: Of course, it will help me keep wonderful memories.
5: How exciting international travel is.
4: Indeed. Let's continue learning English and work hard to make our dreams come true.
5: Thank you, Zumaina. It was nice talking with you.
4: Thank you too, Mukta.
3: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation regarding the dream country to visit. So, আজকে আমাদের দুজন স্টুডেন্ট তাদের স্বপ্নের দেশে ভ্রমণ নিয়ে একটি কনভারসেশন করলো। ডিয়ার লিসেনার, আজকে আমাদের এই কনভারসেশন থেকে আমরা কিছু ইংলিশ গ্রামারের রুলস জানবো, অর্থাৎ আমরা আজকে ইংলিশ গ্রামারের সেন্টেন্সের টাইপসগুলো সম্পর্কে জানবো এবং সেই টাইপসের কিছু এক্সাম্পল যা আমাদের কনভারসেশন ইউজ করা হয়েছে সেই এক্সাম্পলগুলো দেখবো। একই সাথে আমরা আজকে টাইপস অফ সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে বা পারপাসগুলো কি, কেন আমরা হচ্ছে কনভারসেশনের সময় এই টাইপের সেন্টেন্সগুলো ইউজ করে থাকি, তার রিজনগুলোও জানবো।

0: আজকে আমরা প্রথমে আলোচনা করব টাইপস অফ সেন্টেন্স নিয়ে। বেসিক্যালি আমরা যদি সেন্টেন্সের টাইপস বলে থাকি তাহলে বেসিক্যালি আমাদের কয় টাইপের সেন্টেন্স আছে? বেসিক্যালি আমরা চার টাইপের সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসবে ডিক্লারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ডিক্লারেটিভ সেন্টেন্সটা নর্মালি যে কোনো স্টেটমেন্ট প্রকাশের জন্য আমরা ব্যবহার করে থাকি। ডিক্লারেটিভ সেন্টেন্সের যদি পারপাস বলি দেন আমরা বলতে পারি টু প্রোভাইড ইনফরমেশন। সো আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স আজকে আমাদের কনভারসেশন ইউজ করেছি। সেন্টেন্স দুটি কি ছিল জুমাইনা?
1: ট্রাভেলিং হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচারস, এবং দ্বিতীয় সেন্টেন্সটি ছিল ইংলিশ হেল্পস আস কমিউনিকেট।
0: ওকে, সো এখানে আমরা যে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করছি, যেমন ট্রাভেলিং হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচার, অর্থাৎ আমরা যদি ভ্রমণ করি তাহলে সেটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালচার সম্পর্কে শিখতে বা জানতে সাহায্য করে। ঠিক একইভাবে আমরা পরের সেন্টেন্সটিতে বলেছি ইংলিশ হেল্পস আস কমিউনিকেট, অর্থাৎ যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের কমিউনিকেট করতে বা যোগাযোগের মাধ্যম হিসেবে সাহায্য করে। তাহলে এখানে দুইটি সেন্টেন্সই এখানে ডিক্লারেশন দিল বা একটা স্টেটমেন্ট প্রকাশ করলো, কোন একটা ইনফরমেশন দিল। ফার্স্টেতে আমরা ইনফরমেশন পেলাম যে কোনো ট্রাভেলিং হচ্ছে ডিফারেন্ট কালচার সম্পর্কে আমাদেরকে অবহিত করে, এবং পরবর্তী সেন্টেন্সটাতে আমরা জানলাম যে ইংলিশ সব ইংলিশের কথা বলা সেটা হচ্ছে যে কোনো কমিউনিকেশন বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এরপরে আমরা সেন্টেন্সের টাইপস হিসেবে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নর্মালি আমরা কোয়েশ্চেন করা বোঝাই, এবং এটার পারপাস যদি বলি দেন আমরা বলতে পারি টু আস্ক কোয়েশ্চেন, অর্থাৎ যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেই আমরা নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। সো মুক্তার কাছে আমি জানতে চাইবো আজকের কনভারসেশনে তারা তিনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করেছে, সেন্টেন্সগুলো কি কি ছিল?
2: সেন্টেন্সগুলো ছিল হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হ্যাভ ইউ ইভার ট্রাভেলড আউটসাইড বাংলাদেশ, অ্যান্ড ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ এক্সপেন্সিভ।
0: ওকে, সো আমরা কনভারসেশনে তিনটা এক্সাম্পল পেয়েছি, তিনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি। ফার্স্ট ওয়ান ছিল হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, অর্থাৎ তুমি কোন দেশে ভিজিট করতে চাও। সেকেন্ডটাতে ছিল হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড বাংলাদেশ, অর্থাৎ তুমি বাংলাদেশের বাইরে কি কখনো ট্রাভেল করেছো। এছাড়াও তিন নম্বর কোয়েশ্চেনটি ছিল ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ এক্সপেন্সিভ। এটার অর্থ কি জুমাইনা?
1: এটার অর্থ হচ্ছে তুমি কি মনে করো ট্রাভেলিং হচ্ছে অনেক ব্যয়বহুল।
0: আচ্ছা, এখানে এক্সপেন্সিভ শব্দটি এসেছে, এক্সপেন্সিভ এর বাংলাটা আমরা বলতে পারি ব্যয়বহুল, এবং এক্সপেন্সিভ এর যদি আমরা স্পেলিংটা বলি তাহলে স্পেলিংটা কি আছে?
1: এক্সপেন্সিভ এর স্পেলিংটা হবে EXPEN SIVE।
0: ওকে, সো এক্সপেন্সিভ এর স্পেলিংটা আমরা এটা বললাম, এবং এক্সপেন্সিভ এর অর্থ হচ্ছে ব্যয়বহুল। এছাড়াও আমরা কনভারসেশনের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। সো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা নর্মালি যে কোনো রিকোয়েস্ট করা অথবা কোনো সাজেশন প্রোভাইড করা সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। সো বেসিক্যালি যদি এটা পারপাসটা বলে থাকি তাহলে কি হবে জুমাইনা?
1: এটার পারপাসটা হবে টু গিভ অ্যাডভাইস, রিকোয়েস্ট অর সাজেশনস।
0: ওকে, সো যে কোনো উপদেশ অর্থাৎ অ্যাডভাইস, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ, অথবা সাজেশন অর্থাৎ যদি কোনো হচ্ছে পরামর্শ থাকে সে ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ক্যামেরা, এবং আরেকটি সেন্টেন্সে বলা হয়েছে লেট আস কন্টিনিউ লার্নিং ইংলিশ। সো আমরা দুইটা সেন্টেন্সই দেখতে পাচ্ছি যে এখানে কিছু সাজেশন প্রোভাইড করা হয়েছে অথবা কিছু রিকোয়েস্ট করা হয়েছে। যেমন প্রথম সেন্টেন্সটিতে ছিল প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ক্যামেরা, সো এক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি রিকোয়েস্ট বলতে পারি। ঠিক একইভাবে লেট আস কন্টিনিউ লার্নিং ইংলিশ, সো এটাকে আমরা কি বলতে পারি?
1: এটাকে আমরা সাজেশন বলতে পারি,
0: সাজেশন বলতে পারি। সো আমরা এইভাবে হচ্ছে কনভারসেশনে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সুন্দরভাবে যে কোনো রিকোয়েস্ট বা যে কোনো অ্যাডভাইস বা যে কোনো সাজেশনের জন্য ইউজ করতে পারি। এছাড়াও আমরা সেন্টেন্সে আজকে দেখলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ইউজ করেছি।

0: সেন্টেন্স আমরা ইউজ করে থাকি জন্য মুক্ত
1: উৎসাহ প্রকাশ করার জন্য বা আবেগ প্রকাশ
0: করার জন্য ভেরি গুড সো টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস অর এক্সাইটমেন্ট সো আমরা যে কোনো ধরনের আমাদের খুব গভীর কোন ফিলিংস বোঝানোর জন্য বা খুব এক্সাইটমেন্ট অর্থাৎ খুব উচ্ছ্বসিত এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে থাকি সো সেন্টেন্স এর এক্সাম্পল গুলো কি হতে পারে
1: সেন্টেন্স এর এক্সাম্পল গুলো হতে পারে দ্যাটস ওয়ান্ডারফুল হাউ এক্সাইটিং ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ
0: ওকে সো আমরা যদি কোনো কিছু দেখে খুব বিমোহিত হই সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাটস ওয়ান্ডারফুল অর্থাৎ খুবই সুন্দর অথবা আমরা বলতে পারি হাউ এক্সাইটিং ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ অর্থাৎ কোন ইন্টারন্যাশনাল ট্রাভেল কতটা এক্সাইটিং বা কতটা আনন্দের সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি সো আমরা আজকে সেন্টেন্সের যে জিনিসগুলো দেখলাম বা যে টাইপস গুলো দেখলাম তার মধ্যে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স দেখলাম তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স এবং সবশেষে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানলাম আজকে আমরা আমাদের কনভারসেশনে কিছু ভোকাবুলারি দেখেছি কিছু নতুন নতুন শব্দ যেমন এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে ডেস্টিনেশন সো ডেস্টিনেশন এর যদি মিনিংটা বলি মিনিংটা কিরকম হবে জুমাইনা
2: ডেস্টিনেশন এর মিনিংটা হবে দ্য প্লেস ওয়ার সামওয়ান প্ল্যানস টু ট্রাভেল
0: ওকে সো কোন জায়গায় যেতে চাই ডেস্টিনেশন অর্থাৎ আমার প্রস্থান কোথায় বা আমার কোথায় যেতে চাচ্ছি সেই শব্দগুলো বোঝানোর জন্য আমরা হচ্ছে এই ডেস্টিনেশন ইউজ করে থাকি ডেস্টিনেশনের যদি আমরা স্পেলিংটা বলি স্পেলিংটা এরকম DESTINATION থ্যাংক ইউ ফর লিসেনিং টু টুডেস এপিসোড অফ লেটস স্পিক ইন ইংলিশ উই হোপ ইউ এনজয় টুডেস কনভারসেশন অ্যান্ড লার্ন সামথিং নিউ আনটিল আওয়ার নেক্সট প্রোগ্রাম থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে

0: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে। কিন্তু
1: কিন্তু আবার কি?
2: হাসপাতালে দেখছি

0: ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
3: বাংলাদেশ বেতার ছাক্কা, অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে 2 বালতি পানি ও 1 বালতি বালি রাখুন এবং আগুন লাগলে শুরুতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন। তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন দেশের গান, গেয়েছেন সুস্মিতা দেবনাথ সূচি, গীতিকার ফরিদা ফারহানা, সুরকার আব্দুল্লাহ খান।

0: লাল সবুজের পতাকার নিচে আমার বসবাস, সুস্মিতা দেবনাথ সূচির কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী ইস্তিয়াক হাসান, গীতিকার ও সুরকার কালু শাফকের।

0: পরপর দুখানি পল্লিগীতি শুনলেন ইস্তিয়াক হাসানের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরা গাছের জীবন রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হওয়ার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, শুনতে ছয়টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য সহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এখন ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কেআবি মিলনায়তন থেকে এখন তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
2: বছরের অপ্রতিরোধ সংগ্রামের রক্তধারা জুলাই শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সংগ্রামী বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল সৈনিকবৃন্দ, আসসালাম আলাইকুম। আমার মনে হয় আমরা আজকের এই অনুষ্ঠানটিকে ঘিরে যে আলোচনা করছি এখানে, আমার পূর্বে যে সকল বক্তা এখানে তাদের বক্তব্য উপস্থাপন করে গিয়েছেন, খুব সম্ভবত সকল কিছুই কম বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। বিশেষ করে মান্না ভাই লাস্টে যে সকল কথাগুলো বলে গিয়েছেন আমার আগে দিয়ে, সকল কথাগুলোই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, যা আমরা চেয়েছিলাম বা যা চাইছি সকল কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি সেই কথাগুলোতে পেছন দিকে খুব একটা যেতে চাইছি না। খুব সংক্ষেপে সকল কথার ভেতর থেকে যদি খুব সংক্ষেপে বলতে হয়, এতটুকুই বুঝি সেটি হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল রাজনৈতিক দলের যে সকল রাজনৈতিক কর্মী রাজপথে আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং পরবর্তীতে শেষে জুলাই আন্দোলনে যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যারা শহীদ হয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে, বিগত 17 বছরই হোক, দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মীবৃন্দ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য একটিই ছিল। কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য? এক, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। অর্থাৎ মানুষ রাজনৈতিক অধিকার বলতে খুব সংক্ষেপে যদি আমরা বুঝে থাকি, তার কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এবং বহির্বিশ্বে বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেটি প্রতিষ্ঠিত যে তার মতামত প্রকাশ করার অধিকার। অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে সেটি প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকারটি বাধাগ্রস্ত হয়েছিল, এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার। অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী, তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী, সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলির অন্যতম বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল এই অধিকারগুলোকে অর্জন করার। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে সহকর্মীবৃন্দ, জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এখন বিগত, বিশেষ করে বিগত 17 বছর এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, সাথে গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল, যাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চে বসে আছেন, আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃতিও একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এবং জনগণ স্বাভাবিকভাবে, পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসেছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সবচেয়ে প্রথম মরুমা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণের সামনে এটি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যখন আমরা দিয়েছিলাম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দলের অবস্থান থেকে, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি পরবর্তীতে যারা বিভিন্ন সংস্কার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলেছেন, বা যেই দলগুলো, অনেকগুলো দল বলেছে, তারা তখন কেউই সংস্কারের কথা বলেনি। পরবর্তীতে এই ঘটনাগুলো সাকি সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। পর্যায়ক্রমিকভাবে সেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আমাদের রাজপথের সঙ্গী যারা ছিলেন বহু রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমিকভাবে সেটি 31 দফায় পরিণত হয়েছে এবং সে 31 দফা আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি। বিশেষ করে এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আমাদের বিগত নির্বাচনের সময়। রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয় আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে থেকে 2 বছর আগে ঠিক এই দিনে এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ সহ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল সেটি নিশ্চয়ই 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কি আলাপ করেছি, আলোচনা করেছি এই মঞ্চে সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো, সেই দিনটি নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এখন আসুন, জুলাই জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমরা আমাদের 31 দফায় বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা একই সাথে এটাও বলেছিলাম যে আমাদের 31 দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা দেখেছি, যদিও আমাদের ধারণা ছিল একটি আমরা কম বেশি জানতাম, তারপরে স্বাভাবিকভাবেই যখন সরকারের ভিতরে এসেছি তখন পরিষ্কারভাবে দেখতে পেলাম আমরা যে আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি, আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি এবং এই বিভাজন শুধু সিভিল প্রশাসন নয়, সিভিল প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তার প্রতিফলন আমরা দেখেছি। আমরা দেখেছি একটি ডিজাস্টার্স একটি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। সরকার 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম, 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এখানে মান্না ভাই ওনার বক্তব্যে বলেছেন, আরো কয়েকজন খুব সম্মত বলেছেন যে সেই পরিস্থিতি আমরা কিভাবে চেষ্টা করেছি আমরা ম্যানেজ করার জন্য। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমি জানি সামগ্রিক সকল পরিস্থিতি নিয়ে যে অর্থনীতিকে আমরা দেখেছি যে স্বৈরাচার, ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য কৃষি সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ পরিস্থিতি শুরু হলো তখন আসলে আমরা একটু ওয়ারি ছিলাম যে কি করে সকল পরিস্থিতি আমরা ম্যানেজ করব। আমরা জানি এই সকল বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। এর ভিতরেই আমরা জানি যে বিশেষ করে জ্বালানি খেতে খাতে তেল বা গ্যাস এইসব বিষয়ে বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে জ্বালানিটা দিয়ে আমি শুরু করলাম, কারণ এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি ভুগছেন, পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই কথাটাও তো সত্য, এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করারও চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে পেপারে এসেছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। সেই কোম্পানি একটি কাজ করে থাকে, ওটার টেকনিক্যাল নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তারা যেটি করে পেট্রোনাস কোম্পানি, এটি তারা পুরো ইন্দোনেশিয়াতে তারা করছে এবং জাপানের সাথেও তারা এটি চুক্তি করেছে, আগামী 20 বছর তারা জাপানকে সহযোগিতাটি দেবে। সেটি হচ্ছে কন্টেনারের মধ্যে করে তারা গ্যাস নিয়ে যায়, এলএনজি গ্যাস তারা নিয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলেছি এবং একটু সময় লাগার কারণে গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। গতকাল সন্ধ্যার সময় পেট্রোনাস কোম্পানি, এখানে তো টুকু সাহেব আছেন বোধ হয়, গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিং এ তারা মোটামুটি ভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে এবং তারা চেষ্টা করছে, যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছর একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরি গুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে আমরা চেষ্টা করছি যে একইভাবে আরো কিছু এইভাবে নিয়ে এসে আমাদের প্রায় 8টার মতন আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, যেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি সাথে সাথে, তাহলে আগামী 3-4 ঘন্টার মধ্যে এইগুলোতে যদি গ্যাস কানেকশন দেওয়া যায়, 3-4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। এটাও কিভাবে করা যায় সেটিরও আমরা চেষ্টায় আছি। তো এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা একটা একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে সমস্যা পোহাতে হতো না। দেখুন, গ্যাসের কথায় আমি আবার ফিরে আসি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্রাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখন আসুন, এইটা এই যে মানুষের এই সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে যাতে বের করে আনতে পারি, দেশের মানুষ যাতে এই সমস্যা ভোগ না করে, অবশ্যই আমি মনে করি এটা জুলাই শহীদ বলেন, জুলাই যোদ্ধা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা রাজপথে নেমে এসেছিলেন, এমনকি ১৯৭১ সালে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, নিশ্চয়ই একদম নির্দিষ্ট এইভাবে না হলে এই মানুষগুলোতেও এরকমই একটা প্রত্যাশা ছিল, এই মানুষগুলো যে বাংলাদেশের মানুষ যাতে এইভাবে ভালোভাবে বিদ্যুৎ গ্যাস সকল সুবিধা তারা পেতে পারে, নিশ্চয়ই এটি অন্যতম তাদের একটা চিন্তা ভাবনা ছিল। এখন আসুন, শুধু তো বিদ্যুৎ গ্যাস দিলেই হবে না, নিশ্চয়ই আমাদের দেশের গণতান্ত্রিক সোলজার যারা ছিল, সৈন্য যারা ছিল, তাদের নিশ্চয়ই অন্যতম একটি লক্ষ্য ছিল গণতন্ত্র যেমন অধিকার করা তাদের লক্ষ্য ছিল, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা যেমন তাদের লক্ষ্য ছিল, একই সাথে নিশ্চয়ই তাদের একটি লক্ষ্য ছিল যে এই দেশের মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারে। দেখুন আমাদের দেশে বলে ২৭ লক্ষ লোক বেকার, ২৭ লক্ষ বেকার আছে, কিন্তু আমি মনে করি যে ২৭ লক্ষ না, এর থেকে অনেক অনেক বেশি হবে এই সংখ্যাটি, বেকারের সংখ্যা। এখন এই বেকার সংখ্যাদেরকে আপনারা, আমরা চাইলেই কি আমরা সকলকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো? বিদেশে পাঠাতে পারবো না, এখন কম্পিটিশন অনেক বেশি। আমি আপনারা দেখেছেন এর মধ্যে নিউজগুলো এসছে, আমি এখনই স্পেসিফিক করে বলতে চাই না, তবে আমি অত্যন্ত আশাবাদী। একটু আগে যেটা বললাম যে মালয়েশিয়া যখন গিয়েছিলাম সেই সরকারের সাথে কথা হয়েছে, গত সপ্তাহে আমাদের আরিফ সাহেব, আমাদের প্রবাসী বিষয়ক মন্ত্রী, উনি গিয়েছেন এবং সরকারের সাথে কথা হয়েছে, তাদের সরকার থেকে বলেছে যে যেই ব্যানটা ছিল সেই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের শ্রমিক ওখানে যেতে পারবে না, এই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ তারা এখন এগ্রি করেছে যে বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে কাজ করতে পারবে। আমরা কাজ করছি, আমরা কাজ করছি যে যত দ্রুত সম্ভব মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করতে, অর্থাৎ এইটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে মানুষের কর্মসংস্থানের, সেটি বিদেশি হোক দেশি হোক, এখন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা কথা বলছি, বিভিন্ন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমরা কথা বলছি, দেশি বিনিয়োগকারীদের সাথে এই জন্য কথা বলছি, তাদেরকে আশ্বস্ত করছি, তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পলিসির মাধ্যমে, এমন না যে আলাদা লোন করে দেওয়া তাদেরকে, ইন্টারেস্ট কমে যায় না, পলিসি সাপোর্ট দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আবার যেহেতু আমি প্রথমে ইনিশিয়ালি এই দুটো দেশেই গিয়েছি, চায়নায় গিয়েছি এবং সেখানে তাদের সাথে কথা হয়েছে, বিভিন্ন তাদের যারা ইনভেস্টর আছে কথা হয়েছে, এবং চায়না যাবার আগে আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব দ্রুততার সাথে আমরা চট্টগ্রামে ওটা কোচুবে আনোয়ারাতে, তাই না, ওই যে চাইনিজ ইপিজেড যেটা হবে, আপনারা গেলেন যে হ্যাঁ, গত সপ্তাহে অর্থমন্ত্রী এবং হোম মিনিস্টার দুজনেই আপনারা দেখেছেন ওখানে গিয়েছিলেন, ওখানে চাইনিজদেরকে একটা জায়গা আমরা দিয়েছি যেখানে কয়েকশত চাইনিজ ইনভেস্টর আসবে, যেখানে তারা মিল কারখানা তৈরি করবে, এবং আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে কথা ছিল, আমি ওদের জিজ্ঞেসলাম কতদিন লাগবে তোমাদের, ওরা বললো যে আমাদের ৪ বছরের মতন সময় লাগবে, আমার ৪ বছর হলে হবে না, তোমাদেরকে আগামী ১৮ মাসের মধ্যে শুরু করতে, প্রথমটা আমি ১৮ মাসের মধ্যে ওপেন করতে চাই। তো তখন তারা বল, আমি বললাম যে আমি শুনেছি তোমরা বলে টাইমের অনেক আগে কাজ শেষ করতে পারো, দুইটা ফ্যাক্টরি জয়েন করেছে অলরেডি ওই দিন দুইটা ফ্যাক্টরি। তো আমি কথার প্রসঙ্গে ওটা যারা কাজ করছে ওদেরকে আমি বললাম যে দেখো, আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে চাইনিজরা যখন কোনো কাজ শুরু করে, আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং তোমাদের দেশেও অনেক সময় আমরা দেখেছি যে ব্রিজ কমপ্লিট করার কথা ৩ বছর, ওটা তোমরা ২ বছরে কমপ্লিট করে ফেলেছো। তো তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি ১৮ মাসের মধ্যে এখানে ফ্যাক্টরি ওপেন করতে চাই, তোমরা যে নতুন ফ্যাক্টরি করবো আমি সেটা উদ্বোধন করতে চাই, ওরা বললো যে তোমাদের এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, ওরা বললো। তো আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই ব্যবস্থাটা হবে। এবার আসুন, এবার আমরা একটি বিষয়ে চিন্তা করছি, প্রায় আমরা শুনি, অর্থাৎ এই বিষয়টা কি, এই দেশে বিষয়টা হচ্ছে যে দেশের অর্থনৈতিক পুরা বিষয়টাকে চেঞ্জ করা, সেটা কি, যেখানে মানুষের কর্মসংস্থান হবে, যেখানে দেশে মিল ফ্যাক্টরি তৈরি হবে, এই দেশের দ্রব্য বিদেশে যাবে, বেকারের সংখ্যা ২ কোটির বেশি, ইয়াস আমি তো বললাম ২৭ লক্ষ না, দুই কোথায় একটা লেখা ছিল শিক্ষিত বেকারের সংখ্যা ২৭ কোটি, ২৭ লক্ষ, বাট অনেক বেশি, এটা অ্যানুয়ালি ২৭ লক্ষ করে অ্যাড হচ্ছে প্রতি বছর, ২৭ লক্ষ করে অ্যাড হচ্ছে অ্যানুয়ালি, এখন ৪ কোটি আনএমপ্লয়মেন্ট, ৪ কোটি, হ্যাঁ বিভিন্ন ৪ কোটি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে স্টার্ট আপ ফান্ড নামে যে প্রজেক্ট আছে সেটা আমরা চালু করেছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের দেশের যারা ইয়াংদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে, এদেরকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি, কারণ আমরা যদি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে সহযোগিতা করতে পারি, আজকে যে এন্টারপ্রেনার সে আগামী দিনে অনেকগুলো কর্মসংস্থানে সে ব্যবস্থা তৈরি করতে পারবে। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি। গতকাল আপনারা আজকে নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন যে গতকাল কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এসেছে, বাংলাদেশ এসেছে, খুব সময় আজকে বোধহয় চলে গেছে বদলো। তার সাথে আমি কথা, সে আমার সাথে দেখা করতে এসেছিল, তাদের সাথে নতুন একটা এমই হয়েছে, তার ফলে এখানে এখন তারাও ইনভেস্ট করতে পারবে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতিকূলতা ফেস করছে, তারা বিভিন্ন জায়গায় তারা গিয়েছে, তো সেই জন্য তারা এখন বাংলাদেশে আসতে চাইছে, কিন্তু আইন কানুনের কতগুলো বিষয় আছে যে জন্য তারা বাংলাদেশে আসতে পারছে না। আমি বললাম যে কি কি আইন কানুন ঠিক করতে হবে বলো, আমরা দ্রুততার সাথে আইন কানুন ঠিক করছি। আজকে কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী আজকে এমইউটা সই করেছে, তার ফলে যেটা হবে এখন অনেক ইজি হবে তাদের বিনিয়োগকারীদের এখানে আসতে। এবং একটি আছে, একটি আছে তাদের একটি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, আমি বলেছি যে তোমরা যদি ঠিক করো আসবা, আমরা এর মধ্যেই আমরা এই যে নারায়ণগঞ্জ ওখানে শীতলক্ষার পাশে ওই মিল ফ্যাক্টরি কতগুলো বন্ধ হয়ে গেছে, 52 জুট মিল, আরেকটা কোনটা আছে, হ্যাঁ ওই যে বিরাট পাশাপাশি দুটো আছে, তো আমি ওদেরকে, হ্যাঁ দুটো বা তিনটা আছে, ওই জায়গাটা আমরা ঠিক করে রেখেছি, ওই জায়গাটা ঠিক করে রেখেছি যে যারা সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যারা করবে তাদের জন্য আমরা ওই জায়গাটা ঠিক করে রেখেছি। আমি কোরিয়ানকে বললাম যে তোমরা এখানে আসো, তোমাদের জন্য জায়গা ঠিক করা হচ্ছে, বিকজ কোরিয়ানরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিকে তারা খুব ফেমাস, তারা খুব এটাতে এক্সপার্ট, তো আসো স্যামসাং বা এই জাতীয় কোম্পানি যারা আসো আমরা তোমাদেরকে জায়গার ব্যবস্থা করে দেবো, এবং তোমাদের যে সকল পলিসি সাপোর্ট লাগবে আমরা সবকিছু তাদেরকে দেবো। আজকে এখানে আসার এক দেড় ঘন্টা আগে দিয়ে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে এসছে, ওই ভদ্রলোক এসেছিলেন আমার সাথে দেখা করতে, উনিও আমাকে বললেন, আমি বললাম যে উনি সোলারের কথা বললেন যে আমরা সোলারে ইনভেস্ট করতে চাই, আমি যে তুমি কে করবে পাঠায় দাও, বাকি ব্যবস্থা আমরা করছি যত দ্রুত সম্ভব আমরা করছি। তো আমরা এখন এইভাবে আমরা দেশের ভিতরে হোক, আমাদের দেশীয় ইনভেস্টর যারা আছে, আপনারা দেখেছেন পত্রিকা নিশ্চয়ের মধ্যে দেখেছে যে আমাদের দেশীয় যারা শিল্পপতি আছে আমরা তাদেরকেও বিভিন্ন ভাবে তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, তাদের সাথে আমরা কথা বলছি, তাদের বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। এখানে একজন বক্তা বলেছেন যে বন্ধ মিল ফ্যাক্টরি কারখানা আছে সরকারের কাছে, বিটিএমসি এবং বিটিএ আরেকটা জুট যেটা আছে তাদের কাছে সব মিলিয়ে এবার 50টার মতন মিল ফ্যাক্টরি আছে যেগুলো বন্ধ হয়ে পড়েছে, বিরাট বিরাট জায়গা নিয়ে বিল্ডিং টিল্ডিং হয়ে পড়ে আছে কিন্তু সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, বছরের পর বছর ধরে সরকার এগুলোর পিছনে টাকা গুনছে, টাকা দিয়ে যাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না, এগুলা নিয়ে অনেকবার বসা হয়েছে এবং আমরা আমাদের দেশীয় ব্যবসায়ী যারা আছে, বিদেশি যারা আছে তাদের সামনে কথা বলছি, এবং আমরা আশা করছি আগামী 6-7 মাসের মধ্যে এর মধ্যে অনেকগুলো আমরা চালু করতে সক্ষম হবো, অর্থাৎ প্রাইভেট সেক্টর আমাদের, যার ফলে কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এই যে কাজগুলো আমরা করছি, আসুন এবার গেল, আমি তো কর্মসংস্থানের কথা বললাম, আমরা এনার্জির কথা বললাম, আমরা কি যার ফলে কয়েক হাজার কর্মসংস্থানের ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এই যে কাজগুলো আমরা করছি, আসুন এবার গেল, আমি তো কর্মসংস্থানের কথা বললাম, আমরা এনার্জির কথা বললাম, আমরা কি

এত বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, উপজেলায় পর্যন্ত উপজেলায় লেভেলে যে হাসপাতালগুলো আমাদের আছে, এই হাসপাতালগুলোর একটি কাহিনী আছে আমি আপনাদেরকে বলি। এই যে উপজেলায় যে 51 বেডের হাসপাতাল আছে, আপনারা কি জানেন এই 51 বেড হাসপাতাল কবে হয়েছিল? এই 51 বেডের 50 বেড বা 51 বেডের হাসপাতাল 30 বেড হয়েছিল জিয়াউর রহমানের সময়। তারপরে বহু বছর জিয়াউর রহমান করে গেছে, তারপরে বহু বছর গ্যাপ ছিল, পরবর্তী যে 20 বেড এটি করেছে খালেদা জিয়া। আচ্ছা, এবার আপনাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলার এই যে 51 সদস্যের যে 50 সদস্যের যে 51 সদস্য সরি 51 সদস্য তো না 51 বেডের যে হসপিটাল, এটাকে আমরা ইনশাল্লাহ 101 বেডের হসপিটালে আমরা নিয়ে যাব। এখন আসেন একটা হতাশার কথা বলি, এই যে 51 বেডের যে হসপিটাল, একটা হসপিটালও কি আপনারা জানেন যে ডায়ালিসিস করার মেশিন নেই? উপজেলা হাসপাতালে ডায়ালিসিস হয় না? একটা মানে ফ্রাস্ট্রেটিং কথা, আজকে 56 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা উপজেলা হাসপাতালে আমরা কিডনি ডায়ালিসিস করার মেশিন আমরা স্থাপিত করতে পারি নাই। জানলে খুশি হবেন আপনাদের, হ্যাঁ না না জেলা পর্যায়ে নয়, আপনারা জানলে খুশি হবেন যে জেলা পর্যায়ে আগামী 3-6 মাসের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম জেলা পর্যায়ে আমরা মিনিমাম যেখানে আপনার মেডিকেল কলেজ সেখানে আমরা 10 বেডের করছি, এবং যেখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ 50 বেডের, জেনারেল হাসপাতালে 10 বেডের, মেডিকেল কলেজে 50টা ডায়ালিসিস মেশিন, 50 বেড ডায়ালিসিস মেশিন, এবং যেটা হাসপাতাল জেনারেল হাসপাতাল সেখানে 10 বেডের ডায়ালিসিস মেশিন, এবং আগামী দুই বছরের মধ্যে 2-3 বছরের মধ্যে আমরা উপজেলায় নিয়ে যাব। এটা 2-3 বছরের মধ্যে সবগুলো উপজেলায় আমরা ইনশাল্লাহ 10 বেড করে, মিনিমাম 10 বেডের করে এই ডায়ালিসিস পেশেন্টরা যেটা ডায়ালিসিস সেখানেই করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটা জিনিস, এই যে বাজেটটা আমরা তো বলি জনবান্ধব বাজেট, কিন্তু এবার আমরা জনগণের জন্য বাজেট করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে স্বাস্থ্যের ব্যাপারে অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু গভর্নমেন্ট বলা যায় যে ট্যাক্স উঠিয়ে নিয়েছে বা 50% করেছে। তার ফলে যেটা হবে, এখানে এসে কার্ডিয়াক ডক্টর আছেন, যারা কার্ডিয়াক ডক্টর বিটু কোথায় গেল, কার্ডিয়াক ডক্টর আছে, যেমন আমাদের একটা ডাক্তার আছে জানেন ছেলে আমার সাথে আছে, ও বিটু নাম, ও কার্ডিয়াক চার্জন কার্ডিয়াক স্পেশালিস্ট। ও আগে যেখানে 1,20,000 মতন কারো যদি স্টেন্টিং হতো 1,20,000-30,000 মতন খরচ পড়তো, এই খরচটা গত বাজেটে আমরা সেই স্টেন্টিং এর উপর থেকে ডিউটিটা অর্ধেক করে দেওয়ার ফলে এই খরচটা কমে এখন 50,000-60,000 টাকার মধ্যে এটা চলে এসেছে। এর বাইরেও যে এই যে ডায়ালিসিস এর কথা বললাম, ট্যাক্সটা রিডিউস করার ফলে প্রায় 800-1,000 টাকার মতন কম খরচ হবে প্রত্যেকটা মানুষের। আগে যেখানে প্রায় 2,000 টাকার মতন লাগতো, সেটা এখন প্রায় 1,000-1,200 টাকার মধ্যে চলে আসবে তাদের ডায়ালিসিস করার খরচটা। এর বাইরেও চোখের যে লেন্সটা ছিল, যেটা বহু মানুষের প্রয়োজন হয়, লেন্সটা মানে এটা ওই যে সুন্দর দেখানোর জন্য, নট দ্যাট লেন্স, চোখের পাওয়ারের জন্য যে লেন্স, যেটা মানুষের আসলেই প্রয়োজন, সেই লেন্সটার উপরেও ট্যাক্স বলা যায় প্রায় জিরোর কাছাকাছি, অর্থাৎ কমিয়ে ফেলা হয়েছে। তার ফলে গরিব মানুষের জন্য এটাও একটা উপকার হবে। ঠিক একইভাবে সবাই বলে ইয়াং জেনারেশনের কথা, তরুণদের কথা বলে, সেই তরুণরা যাতে উৎসাহ ফিল করে, সেই তরুণরা যাতে আইটিতে ভালো করে কাজ করতে পারে, সেজন্য আইটি সংক্রান্ত যতগুলো প্রোডাক্ট আছে এগুলোর উপর ট্যাক্স অলমোস্ট জিরো করে ফেলা হয়েছে, যাতে করে এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়। হার্টের ওটাই তো, স্টেন্টিং এর কথাই বললাম। তো এখন উপস্থিতিবৃন্দ, শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করতে চাই। শিক্ষাটা নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে বলি, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, অনেকক্ষণ আপনারা 4-4.5 ঘন্টা বসে আছেন, ধৈর্য দিচ্ছে, কিন্তু কেন আমি এই কথাগুলো বলছি, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে জুলাই আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সাথে আমার এই বক্তব্য কিভাবে রিলেট করছে। আমার বক্তব্যটা এই জন্যই রিলেট করছে, দেখেন আমরা যেই কথাগুলো বলছি এটা আমি একটু গর্ব করেই বলি, আমরা আপনার সরকার যেই কথাগুলো বলছে, যেই কাজগুলো করছে, আপনার সরকারের বাইরে আর যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথা বলছে, আপনি একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো তাদের

0: কথার মধ্যে কতটুকু সাবস্টেন্স আছে, তাদের কথার মধ্যে কতটুকু প্ল্যানিং, প্রোগ্রামিং, পরিকল্পনা, চিন্তা ভাবনা আছে, কথা বলে দেখেন তো? নেই কিন্তু। আপনাকে 31 দফা, এই দেশের জনগণকে 31 দফা, অর্থাৎ বিএনপি শিক্ষা খাতে কি করবে, বিএনপি স্বাস্থ্য খাতে কি করবে, বিএনপি ইন্ডাস্ট্রির জন্য কি করবে, বিএনপি ব্যাংকিং খাতে কি করবে, বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা, প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? রাজনীতি তো করি আমরা জনগণের জন্য, রাজনীতি। আরে ভাই দাঁড়ান, স্লোগান দেন, এই এই জিনিসটাই বিরক্ত লাগে, স্লোগান দেন, আগে শোনেন বোঝেন, আগে শোনেন কথা, শোনেন বোঝেন, বোঝে জিনিসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। তো আর কোন রাজনৈতিক দল কিন্তু কাজগুলো করেনি, আর কোন রাজনৈতিক দল, আমরা শুধু গাল ভরা কথা শুনেছি, আমরা গলা ভরা কথা শুনেছি, গাল ভরা কথা আমরা শুনেছি, আমরা কতগুলো কথা শুনেছি যেগুলো শুধু তর্ক বিতর্ক, আমরা শুনেছি সমালোচনা, আমরা বিভিন্ন ভাবে মানুষকে খারাপ, অর্থাৎ এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল বা এমন একটা অবস্থা এখনো ক্ষেত্র বিশেষে দেখতে পাচ্ছি আমরা, যে আমি ভালো আর সব খারাপ, আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। আমাদের রাজনীতিতে যে জনগণকে নিই, আমাদের রাজনীতিতে যে দেশকে নিই, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন, সে খালকাটা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত কিভাবে দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়া কিভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশনেত্রী খালেদা জিয়া চেষ্টা করেছেন, কাজ করেছেন কিভাবে এই দেশের কৃষকদের স্বাধীনতা দেওয়া যায়, কৃষকদেরকে স্বাবলম্বী করা যায়। আমরা দেখেছি শহীদ জিয়া কাজ করেছেন কিভাবে এই দেশের সন্তানদেরকে শিক্ষিত করা যায়। আমরা দেখেছি ১৯৯৬ সালে এই যে স্বৈরাচার্য তখন ক্ষমতায় ছিল, ১৯৯৬ সালে তাদের শিল্পমন্ত্রী বলতে বাধ্য হয়েছিল যে 91 থেকে 96 পর্যন্ত খালেদা জিয়ার সময় প্রায় 80,000 শিল্প কলকারখানা এই দেশে তৈরি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি তাদের কাজেই তাদের সেই দল তাদের সেই পথকেই ধরে রাখতে চায়। এই জন্যই আমরা এমন কাজগুলো করতে চাই যেই কাজগুলোর ফল জনগণ পাবে, জনগণ যেই কাজগুলোর ফল পাবে, শুধু কথা শুনবে না, জনগণ দেখবে যে ইয়াস বিএনপি এই কাজগুলো করেছে, সেজন্য আমি, আমার পরিবার, আমার সন্তান একটি সেফ পজিশনে আছে, সেই জন্য বিএনপি এই কাজগুলো করেছে বলেই আমি, আমার পরিবার, আমার সন্তান, আমরা একটি নিশ্চিত সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। উপস্থিতিবৃন্দ, আমাদের রাজনীতি এটাই হওয়া উচিত। অনেকে অনেক কথা বলবে, সবার সব কথা এত কান দেবার দরকার নেই। আসুন আমরা শপথ করেছি এই দেশের মানুষের জন্য ডেলিভারি করার, এই দেশের মানুষকে ডেলিভার করব আমরা, কাজ ডেলিভার করব আমরা। আমরা আজকে কি পেলাম? হ্যাঁ আমি জানি এখানে আপনারা যারা আজকে ঘরে উপস্থিত আছেন, এমনকি এই মঞ্চে উপস্থিত যারা আছেন, বিভিন্ন জন বিভিন্ন অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে আপনারা গিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু হারিয়েছেন জীবনে। আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়ে ফেলেছি, আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়ে ফেলেছি, যেই যেই বাড়ি রেখে আমি চলে গিয়েছিলাম, এসে তো ফিরে এসে তো আমি সেই বাড়ি দেখিনি। তো আমরা সকলেই বহু মানুষ বহু কিছু হারিয়েছি আমরা, কিন্তু আসুন এখন বোধহয় আমাদের মাইন্ডসেট করার একটি, মাইন্ডসেট চেঞ্জ করার একটি সময় চলে এসেছে, পরিস্থিতি চলে এসেছে। আমরা এখন নিজে কি পাবো, দিয়েছি তো, আমরা তো গত 17 বছর বিএনপি জাতীয়তাবাদী শক্তি এবং তার সাথে আমাদের যারা সহকর্মী, আমাদের অন্যান্য রাজনৈতিক সহকর্মী ছিল, প্রত্যেককে তো আমরা দিয়েছি তো, আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য, আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ সম্পদ সময় সবকিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি, দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছে। কাজেই আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা, সঠিকভাবে সিনসিয়ার ভাবে আমাদের পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য সেটিই হোক আজকের এই জুলাই, জুলাইয়ের আমাদের যে রক্তঝরা জুলাইয়ের যে জাগরণ, এই যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা যে আমরা আমরা কি দিতে পারবো, কম্পিটিশন দিয়ে আমাদেরকে দিতে হবে কি দিতে পারবো। এই যে দেখেন কয়েকদিন আগে আপনার বাচ্চাদের এই যে খেলা হলো প্রাইমারি স্কুলের, প্রাইমারি স্কুলের বাচ্চাদের ফুটবল খেলা হলো ছেলেদের এবং মেয়েদের, 22 লক্ষ ছেলে মেয়েরা এটাতে পার্টিসিপেট করেছে। তারপরে 14 বছর বয়স পর্যন্ত, 12 থেকে 14 নতুন কোটি স্পোর্টস প্রতিযোগিতা হলো, যে 8টি বিষয় স্পোর্টস প্রতিযোগিতা হলো। দেখেন আমরা যখন এখানে আলোচনায় বসি, আমরা যখন বক্তব্য দিই, অনেকে অনেক সমস্যার কথা বলে, একটি সমস্যার কথা সবাই বলে। বিভিন্ন সময় যখন নির্বাচনের সময় গিয়েছি, তারপরেও যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় গিয়েছি, একটি সমস্যার কথা সবাই বলে। কি সেটা? হ্যাঁ, আমাদের তরুণ সমাজ ড্রাগে জড়িয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আসক্তিতে তারা জড়িয়ে যাচ্ছে। এখন আপনি কতজনকে চিকিৎসা দেবেন আর কতজনকে আপনি ধরে ধরে জেলে পুরবেন, সম্ভব এটা? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জেলে ভরা বা চিকিৎসা দেওয়া সম্ভব না। তাহলে আপনাকে উপায় বের করতে কি করতে হবে? তাহলে এই যে ইয়াং জেনারেশন, আমরা সবাই কিন্তু ওই বয়সটা পার হয়ে এসেছি, সেটি 15, 16, 17, 18, 20, 22 বছর বয়সটা কিন্তু আমরা পার হয়ে এসেছি, কাজে সেটির এক্সপিরিয়েন্স আমাদের আছে। প্রত্যেকটা মানুষ এই ঘরে আমরা ওই বয়সটা, ওই বয়সে কি হয়, ওই বয়সে মানসিক এবং শরীর শারীরিক একটা এনার্জি থাকে, এই এনার্জিটাতে আপনাকে বার্ন করার জন্য একটা ভেনু দিতে হবে, এভিনিউ দিতে হবে। তো কোথায় আপনি বার্ন করবেন? কাজে আপনি যদি বাচ্চা ছেলে বা মেয়েটাকে আপনি যদি স্পোর্টসের আয়োজন করে দেন, সেখানে সে তার এই এনার্জিটা বার্ন করবে। আপনি যদি তাকে সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করে দেন, সেখানে তার সেই এনার্জিটা বার্ন করবে। আমার ছোটবেলায় গিটার বাজানোর ইচ্ছা ছিল, পিয়ানো বাজানোর ইচ্ছা ছিল, যে কোনো কারণে আমি পারিনি। আপনাদের অনেকেরই বিভিন্ন ভাবে ছিল, আপনার কারো ছবি আঁকার ইচ্ছা ছিল, আপনি হয়তো শিখতে পারেননি। এরকম লক্ষ কোটি বাচ্চা যাদের মধ্যে যে ইচ্ছাটা আছে, আমাদেরকে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে, তাহলেই সে খারাপ রাস্তায় না গিয়ে সে ভালো রাস্তায় চলে আসবে। আপনারা এখানে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, আপনারা সবাই একটি নামের সাথে পরিচিত, নামটা হচ্ছে ফাতেমা। নিশ্চয়ই আপনারা চেনেন সবাইকে, আম্মার সাথে ফাতেমা ছিল, সে আম্মার সাথে জেলও খেটেছে। ফাতেমার এক ছেলে আছে, ওই দিন জায়মা আমাকে কথাটা বলছিল। বিষয়টা কি, ঘটনা শুধু বলি, ফাতেমার ছেলে এখন ফাতেমার সাথে থাকে, আম্মার সাথে যখন ফাতেমা ছিল তখনও দেশের বাড়িতে থাকতো, এখন বড় হয়েছে, এখন ওর ছেলে মেয়ে ওর সাথে থাকে, একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে ওরা ঢাকাতেই থাকে, আমাদের বাসা থেকে একটু দূরে। তো ওর ছেলে একদিন ওকে বলছে যে মা আমাকে অমুক ফুটবল ক্লাবে, কি একটা ফুটবল ক্লাবের নাম বলছে, ওখানে আমাকে ভর্তি করে দাও, তো 1500 টাকা বোধহয় লাগবে। তো তুমি 1500 টাকা দিয়ে ফুটবল ক্লাবে ফুটবল খেলবো? তুমি বলে হ্যাঁ, ফুটবল আমি এই জন্য খেলবো কারণ আমি যদি ফুটবল খেলি পড়ালেখার পাশাপাশি যদি আমি এখানে ফুটবল কোর্সটা করি, তাহলে যেটা হবে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে আমার ভালো লাগে না, কিন্তু আমি যদি ওখানে না যাই, ওরা আমাকে জোর করে টেনে ওদের সাথে নিয়ে যাবে, আমি ভালো থাকতে পারবো না। কাজে আমাকে তুমি যদি ওখানে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো, পড়ালেখার পাশাপাশি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে দেখেন নেতৃবৃন্দ, যে বাচ্চাটা নিজেই চিন্তা করছে, তো বাচ্চাটা যখন তার নিজের জন্য ভাই চিন্তা করছে, আমরা তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের সন্তানদের জন্য কেন ভালো কিছু চিন্তা করব না, কেন ভালো কিছু করার চেষ্টা করব না? আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানরা কি চায়, তাদের জন্য সেই পথটা তৈরি করতে হবে, তাদেরকে সেই পথটা দেখাতে হবে। আসুন, দেশের মানুষ আমাদেরকে সেই দায়িত্বটা দিয়েছে, আমরা চেষ্টা করি সেই দায়িত্বটা পালন করার জন্য। নেতৃবৃন্দ, সেজন্যই আমরা এই বিষয়গুলো আয়োজন করছি, সেজন্যই আমরা বলতে চাচ্ছি যে লার্নিং উইথ হ্যাপিনেস, আমরা শিক্ষা কার্যক্রমটাকে সেভাবেই চালাতে, সেভাবে ঢেলে সাজাতে চাচ্ছি। এটিই হচ্ছে আমাদের জুলাইয়ের চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, বা যেটাই বলেন, আমরা এটাতেই বিশ্বাস করি। কারণ আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যেটা সেটা হচ্ছে যে শহীদ জিয়া এভাবেই চিন্তা করতেন দেশ দেশের মানুষের জন্য, খালেদা জিয়া এভাবেই চিন্তা করতেন দেশ দেশের মানুষের জন্য, স্বাভাবিক আমিও এভাবেই চিন্তা করব আমার দেশ এবং দেশের মানুষের জন্য। সকল উপস্থিতবৃন্দ, আমার মনে হয় বক্তব্য আমরা অনেক লম্বা দিয়ে ফেলেছি, অনেক কথা হয়েছে, আসুন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হয়েছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হয়েছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জনগণ এখন চায় যে আমরা আমাদের বলা কথাগুলো বাস্তবায়ন করি। জনগণ চায় রাস্তায় শান্তি, জনগণ চায় তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, জনগণ চায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা, জনগণ চায় একটি নিরাপত্তা, জনগণ চায় যে তার কর্মসংস্থানের ব্যবস্থা অথবা যার যেটা যোগ্যতা সে অনুযায়ী ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবে, এটাই হচ্ছে জনগণের চাওয়া। এবং জনগণ একই সাথে চায় তার যে রাজনৈতিক অধিকার সেটি যাতে সে তার সময় মতন সেটি যাতে সে প্রয়োগ করতে পারে। জনগণ এসব যেসব বিষয় আমরা কত কয়েকদিন যাবৎ রাজনীতিতে দেখছি, পত্র পত্রিকায় দেখছি, আমার মনে হয় না কোনো গণতন্ত্রে বিশ্বাসী জনগণের কোনো সদস্য এইরকম কোনো কিছু দেশের মধ্যে চায়। আমার মনে হয় আপনারাও আমার সাথে কম বেশি একমতই হবেন। কাজে আসুন, জনগণ যেটি চায় আমরা সেই কাজে নিজেদেরকে নিয়োজিত করি। আজকে যেহেতু এইটি জুলাই আন্দোলনকে ঘিরে আলোচনা, একটি আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, দেখুন জুলাইতে আমার নিজের দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিলেন তারা সহ নাম জানা না জানা অরাজনৈতিক বহু মানুষ জুলাই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, সরকারের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে এবং সামনের দিনে সকলের সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য অনুযায়ী সম্ভব হবে, পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি, আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকব, আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব, যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। পরিশেষে আর বক্তব্য লম্বা করব না, পরিশেষে আবারও স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, পরিশেষে জুলাই আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যে সকল মানুষ আহত হয়েছেন, যে সকল জানা নাম যারা না জানা রাজনৈতিক কর্মী নেতা যারা আহত হয়েছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: এতক্ষণ জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।

0: আবু বকর সিদ্দিকের গীত রচনা ও সুরে সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ডের গান শুনলেন। বাংলাদেশ বেতার আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল ৯টায় ৯২%, সন্ধ্যে ৬টায় ৭৯%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা বেজে ২৯ মিনিটে, সূর্য অস্ত যাবে ৬টা বেজে ৪৯ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শেহনাজ পারভীন। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর ইনল্যান্ড রিভারপার্স ওয়ার্নিং ভ্যালিড টিল ১ AM। দেয়ার ইজ নো ইনল্যান্ড রিভারপার্স ওয়ার্নিং এন্ড নো সিগন্যাল ইজ টু বি হোস্টেড। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেন এফেক্ট টিল ৬ PM। It may expected temporary gusty wind with light to medium rain or thunder shower in many places of Rongpur, Rajshahi, Moymonsingh, Borishal, Chattogram and Sylhet divisions and a few places of Dhaka and Khulna division. And it also may expected medium to heavy to very heavy rainfall as elsewhere over the country. Day and night temperature may nearly decrease all over the country. Today, the maximum temperature was recorded in Tetulia 34.1 degrees Celsius and minimum was in Narayanganj 23.2 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka 31 degrees Celsius, minimum was 26.5 degrees Celsius. Humidity recorded in air at 9 AM 92%, at 6 PM 79%. Tomorrow the sun rises over Dhaka at 5:29 AM and sets at 6:49 PM. That's all for weather in time.
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আগামীকাল ৫ই আগস্ট বুধবার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শেরে বাংলা নগর ঢাকায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ৯টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, FM ৯০ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM ১০২ মেগাহার্জ ও FM ১০৬ মেগাহার্জে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল ৫ই আগস্ট বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ১২টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক ৬৯৩ কিলোহার্স, FM ৯০ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM ১০২ মেগাহার্জে, FM ১০৬ মেগাহার্জে।
0: শুনছেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কিত আরেকটি ঘোষণা। আগামীকাল
3: 5ই আগস্ট বুধবার জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাগুলো শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজ 4 আগস্ট 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন ফসল উইং খামারবাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132 থেকে 70 পর্যন্ত এবং 02448132 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারবেন। ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময় ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 থাকছে বেতার ম্যাগাজিন উত্তরণ, ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বাধিকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগলহরী শুনবেন রাত 10:30, FM 92 মেগাহার্জের অনুষ্ঠান সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় বাংলা খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ফাতেমা জেবুন্নেসা। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ রাজবাড়িতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দলীয় এবং একক সঙ্গীত পরিবেশন করেন। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাইবার নিরাপত্তা জোরদারে আজ সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম নামক দুইটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। আজ রাজধানীর আইসিটি টাওয়ারে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এই সময় মন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম নাগরিকদের সঙ্গে সরকারের যোগাযোগের সেতুবন্ধন। এটি বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা জোরদারে সহায়ক হবে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের আজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল প্রধান অতিথি হিসেবে এসব ভবনের উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ এবং মনোরম পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে আগামী 20-29 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রথম জাতীয় নৌযান শুমারি 2026 সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে শুমারির কার্যক্রম, উদ্দেশ্য এবং প্রস্তুতি তুলে ধরা হয়। সভায় জানানো হয়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিন চালিত নৌযানের পাশাপাশি ডাম্বার্জ সহ নির্ধারিত অন্যান্য নৌযান শুমারির আওতায় আসবে। কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা সম্পর্কিত প্রশাসনের বিশেষ এক মত বিনিময় সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জেলা পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাংরোধ এবং জনগণের নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মাদকমুক্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজ নারায়ণগঞ্জে গণসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গ্রাহকদের উদ্বুদ্ধ করার অংশ হিসেবে সোনালী ব্যাংকের উদ্যোগে আজ নরসিংদী অঞ্চলে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সোনালী ব্যাংক ভবন থেকে শুরু হয়ে নরসিংদী পৌরসভা মোড়, জেলার পুরাতন বাসস্ট্যান্ড, সদর হাসপাতাল, পায়রা চত্বর সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সর্বস্তরের গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান। সবশেষে আবহাওয়া। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২% এবং সন্ধ্যে ৬টায় ৭৯%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা বেজে ২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা বেজে ৩৯ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮টা বেজে ৫ মিনিটে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি। মাস্টার ভাই তুমি কেমন আছো?
4: ভালোই তো আছি। বিশেষ করে আজও কিন্তু আমরা অনেকগুলো বৃক্ষরোপণ করেছি, আর এই বর্ষার সময়টা তো বৃক্ষরোপণ করার উপযুক্ত সময় না, তো সেই হিসাবে এই সময়টা কিন্তু আমাদের বৃক্ষরোপণটা খুবই
5: জরুরি
4: জরুরি এবং যে যেখানে যতটুকু জায়গা পায় সে এখানে হোক ওখানে হোক, বাড়ির ডানে বায়ে সামনে
5: এমনকি
4: প্রয়োজন হলে ছাদে, হ্যাঁ প্রয়োজন হলে ছাদে, যদি আমাদের ইয়া হয়, যদি আমাদের সুযোগ হয় তাহলে কিন্তু আমরা পুঁতবো।
3: এবার সব ধরনের গাছই লাগাইছি মাস্টার ভাই।
4: হ্যাঁ খুব ভালো হয়েছে, বিশেষ করে তিন রকমের
3: ফলজ, ঔষধি, আবার ওই যে কাঠের
4: বনজ, হ্যাঁ
3: বনজ।
4: যাই হোক, আজকে তো জানোই আজকে কিন্তু আমাদের কৃষি বিষয়ক কার্যক্রমের দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানের রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে, এটা কয়েকদিন থেকেই বলা হচ্ছিল, মনে আছে না? তো আজকে তাই আমাদের আপা এসে গেছেন, ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপ সুইং খামার বাড়ি। তো তিনি আমাদেরকে আজকে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে পরামর্শ দেবেন। শ্রোতা বন্ধুরা জানিয়ে রাখি যে আজকের ফসল উইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু যে বিষয়টি নিয়ে কথা বলবেন, আমি আবারও বলছি, সেটা হচ্ছে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে কথা বলবেন। আর আপনারা আমাদের টেলিফোন করতে পারেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো জানার জন্যে, ০২৪৪৮১৩২৬৮-৭০ পর্যন্ত এবং ০২৪৪৮১৩২৭৭-৭৯ নম্বর পর্যন্ত আপনারা টেলিফোন করতে পারেন। আমি আবার বলছি, 02448132684-70 পর্যন্ত এবং 02448132777-79 নম্বর পর্যন্ত সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি আপনারা এটি উপভোগ করতে পারছেন। তো আমরা এখন শুরু করি, আপা আপনি শুরু করতে পারেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সালমা লাইজু।
6: ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে। আমাদের এখন কিন্তু রোপণ ধান রোপণ চলছে, মাটি পুরো দস্তুর চলছে এবং দেশের বিভিন্ন জায়গাতে কৃষকরা অনেক জায়গায় এগিয়ে আছে, আবার অনেক জায়গায় একটু দেরিতে রোপণ করবে। এর জন্য জলাবদ্ধতা এবং শ্রমিকের প্রাপ্যতাও অনেকাংশে দায়ী। তো আমরা হলো রোপামনের বিভিন্ন রকম পর্যায়ে আছে, প্রথমে জমি তৈরি, সার প্রয়োগ, রোগ পোকামালো দমন এবং যথাসময়ে ধান কর্তন। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের রোপা আমন ধানের কিন্তু সার্থকভাবে আমরা ঘরে তুলতে পারি।
4: মানে মূল এই চারটি বিষয়।
6: জি জি, মূল চারটি বিষয়। তো প্রথমেই আমি জমি তৈরি করে ফেলেছেন তারা তো ফেলেছেন, যারা তৈরি করেননি তাদের জন্য আমার কিছু পরামর্শ। জমিতে আমরা সাধারণত রাসায়নিক সার দিয়ে থাকি, তো আমার পরামর্শ হলো দয়া করে রাসায়নিক সারের সঙ্গে প্রয়োজন মতো জৈব সার প্রয়োগ করুন। এটা যদি না করি তাহলে রোগ এবং পোকাবে বেশি আক্রমণ করবে।
4: খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভাবি, এটা কিন্তু
3: জৈব সার মিশে দিতে হবে।
4: এরপর
6: কাজে আমাদের কিন্তু এটা করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, আমরা অনেক সময় মনে করি যে এখানে পানি আছে বীজ ফেলে দিই, যারা হয়ে থাকুক এবং যখন ইচ্ছা দরকার হয় তখন লাগাবো, এটা কিন্তু আরেকটা সমস্যা। এটা হচ্ছে আমরা যদি কম বয়সে চারা রোপণ না করি তাহলে কিন্তু ধানের জীবনকাল সঠিকভাবে বিকশিত হতে পারবে না, যার ফলে ফলন কম হবে। এই বিষয়টাকে আমি নজর দেওয়ার জন্য কৃষক ভাইদের জন্য
5: বীজ বপন করতে হবে, তার আগেও না পরেও না।
6: এখানে একটা বিষয় আছে, সেটা হলো কিছু ধান আগাম, কিছু ধান মধ্যম মেয়াদী, কিছু ধান লেট। যেগুলো আগাম সেগুলোর জীবনকাল খুব কম, মানে 100-115 দিন। তা যেখানে এর জীবনকাল কম, এখানে যদি আপনি দেরি করে বুড়া চারা লাগান তাহলে কি ভালো ফলন পাবেন?
5: না,
6: কখনই সম্ভব না। সেজন্য এটাকে অবশ্যই 20 দিনের চারা লাগাতে হবে। আর যেটার জীবনকাল 150 দিনের মতো, এখানে আপনি 30 দিন লাগাতে পারেন। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বলবো যে রোগ এবং পোকা দমন বিষয়টা, এটা গুরুত্ব সাথে দিতে হবে। অনেক সময় একটা বিশাল ভুল হয় মাঠে, সেটা হচ্ছে যে একটা পোকার কিন্তু একটা সাইকেল আছে, প্রথমে একটা পোকা আসে ওটা চলে গেলে আরেকটা আসে। কিন্তু আমাদের কৃষকরা কি করেন, প্রথম পোকা আসার সাথে সব পোকার ওষুধ দিয়ে দেয়, যে ধরেন ভবিষ্যতে আমার এই রোগ হতে পারে, আজকেই সব ওষুধ খেয়ে নেই, বিষয়টি এরকম। এতে তাদের অনেক অনেক টাকা নষ্ট হয় এবং আমাদের পরিবেশ নষ্ট হয়, মাঝখান থেকে কেউই কিন্তু
4: লাভবান হতে পারে।
6: এখানে আমাদেরকে সচেতনতা দরকার। আমাদের অনেক কৃষক ভাই এটা বোঝে না, এবং ওনারা কিন্তু নর্মালি যায় ডিলারদের কাছে, আর ডিলাররা কখনো বলবে যে আপনি এটা দিয়ে না, সে বলবে এটা না ওটা না,
4: বিক্রি
6: করা দরকার, যার ফলে এখানেও আমাদের কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তা আর আরেকটা বিষয় লাস্ট টাইম বলবো, যে অনেকে আছেন মনে করেন যে জমিতে পানি দিলেই বেশি ফলন হবে, এই জন্য দেখা যাচ্ছে ধান কালার হয়ে গেছে এরপরেও তারা পানি দিচ্ছেই দিচ্ছেই। কাজেই এটা ধান যেই কালার হবে অমনি কিন্তু পানি স্টপ, পালে জমি থেকে পানি যদি সরিয়ে দেই তাহলে আমাদের সুন্দরভাবে পাকবে।
4: গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিলেন আপা, অনেক টেলিফোন আসছে,
3: অনেক ফোন আসছে
4: দেখা যাচ্ছে, তা আমরা এক এক করে টেলিফোন নিতে থাকি। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? স্বাগত জানাচ্ছি ভাইয়া, বলুন আপনার কোন সমস্যা থাকলে পরামর্শের জন্য বলুন।
7: সমস্যা হলো ভাই, আমার জানার বিষয় হলো যে এখন যে রোপা আমন, কোন জাতটা করলে আমরা ফসল বেশি পাবো এবং কীড়ার আক্রমণটা কমবে?
4: আচ্ছা, রোপা আমনের কোন জাতটা আপনি ব্যবহার করবেন, একটা গেলে, এক যাতে ফসল কম হয়, আপনি এটা ব্যবহার করুন। হ্যালো, আচ্ছা তারপরে আর কে আছেন আমাদের সাথে? আচ্ছা, পাংশা রাজবাড়ি থেকে বলছেন। আচ্ছা খোকন, খোকন চন্দ্র বলেন, আপনার কোন রকমের সমস্যা আছে থাকলে বলেন আমাদেরকে।
8: আমি জানতে চাই, আমরা তো দানা ছাড়া দিছি, দানি গোল দেখি, ঠিক আছে
4: জি,
8: এখন কানে আছে কেঁচো লাগেছে, আমি কেঁচোর জন্য কি ওষুধ দিতে পারি? এই যে একটু গোল দিবার,
4: ও দানে কেঁচো লেগেছে, তাই কেঁচো তাড়া, মানে কেঁচোর জন্য কি ওষুধ দিতে পারেন তাই জিজ্ঞেস করেছেন। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপাতত আছেন ডক্টর সালমা লাইজু, তিনি এই বিষয় নিয়ে।
9: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন?
9: হারুন ভাই, ভালো আছেন আপনারা সবাই? সাথী আপু, মাস্টার ভাই, সবাই ভালো আছে?
4: জি ভালো আছি, বলেন।
9: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
4: জি বলেন, আপনার কোন সমস্যা?
9: আমার সাথে শুনছে খোকন সরকার, আমরা সবাই সাগর, আমরা সবাই শুনতেছি।
4: আচ্ছা,
9: আজি মোহাম্মদ মিন্টু, আমি জানতে চাচ্ছি আপুর কাছে বসছেন,
4: সকলকে শুভেচ্ছা।
9: আমরা এখনো ধানের জমি হলে তৈরি করি নাই, ধানটা লাগাবো কিছুদিন, এক সপ্তাহ পরে জমিটা কি তৈরি করে থব, আর কি সার দিলে ধানের ফলন পাওয়া যায়, এইটা একটু দিন আপু বলে নাম ধরে করছেন।
4: আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনারা সবাই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, আপনারা সবাই এই প্রশ্ন উত্তর পাবেন, একটু আমাদের সাথে থাকেন, আপু বলবেন একটু পরে। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
10: মানিকগঞ্জ থেকে রুবেল,
4: আপনাকে স্বাগত জানাচ্ছি ভাইয়া, বলেন আপনার কোন
10: ভালো আছেন আপনারা?
4: জি ভালো আছি
10: ভাই। আমন ধান তো বুনছে বুঝছেন, পানিতে নষ্ট হয়ে গেছে,
4: মানে পানি এখন পানি উঠে গেছে না, বর্ষার পানিতে নষ্ট হয়ে গেছে, এরকম একটা কিছু সমস্যা হয়েছে?
10: দুইটা আছে ধান।
4: আচ্ছা, এখন কি করবেন তাই ভাবছেন? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার সহ ব্যথী, আপনি আপনি যে সমস্যার যে ক্ষতির মধ্যে পড়েছেন। আচ্ছা, আর কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
11: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি কে বলছেন, কোথেকে বলছেন?
11: সোহেল রানা বলছিলাম, টাঙ্গাইল থেকে।
4: হ্যাঁ সোহেল রানা, টাঙ্গাইল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন।
11: আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার একটা প্রশ্ন হচ্ছে ম্যাডামের কাছে, যে আমরা যে রূপা মন্টার লাগাই, সেটা হচ্ছে 51 জাতের একটা ধান, সেটা লাগাই
4: 51 জাতের, বেশ।
11: কিন্তু আমাদের এদিকে একটা ই হচ্ছে যে আমরা জমি তৈরির সময় সারটা একেবারেই দিই না, যখন 20-22 দিন বয়স হয় তখন সার দিই, তবে ওই সময় বিঘাপতি কি কি সার দেব এই জাতের জন্য। আর একটা প্রশ্ন করি, যে ধানটা যখন 50-55 দিন বয়স হয় কাইস্থ, তখন আমি বিঘাপতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করি, যেটার জন্য অনেক কৃষক আমাকে বলে থাকে হাই হাই এই সময় আর ধানে সার দিবে না, ক্ষতি হবে, সেটা আপনার মতে কি বলে?
4: খুব সুন্দর, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপা, সবই লিখে রাখছেন, আপনাদের সকলের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পাবেন আপনারা। আচ্ছা, আর কে অনেক দেখা যাচ্ছে লাইনে।
12: হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
12: আঙ্কেল, আমি সাগর বলছিলাম, দিগলাত পাংশাজ ভাই থেকে।
4: হ্যাঁ সাগর, স্বাগত জানাচ্ছি।
12: হ্যাঁ আঙ্কেল, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে ধানের চারায় আছে লাল হয়ে যাচ্ছে,
4: ধানের
12: লাল হয়ে যাচ্ছে, ধানের চারা আমরা কত, হ্যাঁ হ্যাঁ, ধানের চারা লাল হয়ে যাচ্ছে, ধানের গোলটা আমরা কত ইঞ্চি পর পর লাগাবো একটু বলবেন।
4: আচ্ছা, কত ইঞ্চি পরপর লাগানো প্রয়োজন না? আচ্ছা বেশ, আর কে রয়েছেন আমাদের সাথে?
13: আপনার কলটি এই মুহূর্তে হোল্ডে আছে।
4: হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো,
14: হ্যালো,
4: কে বলছেন?
14: ওয়ালাইকুম
4: আসসালাম।
14: হ্যালো,
4: হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন কে বলছেন?
14: আমি শেরপুর নকলা থেকে বলছি।
4: শেরপুর নকলা থেকে কে বলছেন ভাইয়া?
14: ফাহিম।
4: ফাহিম বলছেন, আচ্ছা বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন, আজকের বিষয় হচ্ছে।
14: আমাদের এখানে বৃষ্টিতে ক্ষেত, মানে ক্ষেত জমিতে অনেক পানি জমে গেছে,
4: পানি জমে গেছে,
14: প্রায় ধান ডুবে যাচ্ছে।
4: জি,
14: মানে যদি বৃষ্টি কম না তাহলে কি সমস্যা? যদি বৃষ্টি কমে যায়, ক্ষেতের পানি যদি কমে, তাহলে ক্ষেতে কি ধরনের রোগ দেখা দিতে পারে একটু বলেন।
4: আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনি আমাদের সঙ্গে থাকেন, জবাব দেবেন আপা, ডক্টর সালমা লাইজু। আচ্ছা, আর কে রয়েছেন?
15: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
15: জি, আমি ফাহিম পূর্বধলা থেকে বলছি।
4: ফাহিম পূর্বধলা থেকে বলছেন, বলেন।
15: জি,
4: একটু দ্রুত বলতে হবে, অনেকে আছেন লাইনে, আপনার জন্য হয়তো অনেকে ব্যাঘাত হচ্ছে ঢুকতে।
15: জি জি, কয়েকটি মানে পানি সহনশীল কয়েকটি আমন,
4: পানি সহনশীল কতগুলো আমন ধানের বীজের কথা আপনি জানতে চাইছেন, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা রাশেদ ভাই, আমরা কিন্তু এখন টেলিফোনটা বন্ধ, একটা টেলিফোন নিয়ে বন্ধ করে দেবো, আমরা জবাব অনেকগুলো জমে গেছে, তো তো বলতে সময় লাগবে। হ্যাঁ হ্যালো, কে বলছেন?
16: হিমুল সরকার, রংপুর থেকে বলতেছি।
4: যে কে বলছেন?
16: হিমুল সরকার, রংপুর থেকে বলতেছি।
4: রংপুর থেকে বলছেন?
16: হ্যাঁ
4: বলেন।
5: হিমুল সরকার,
4: হিমুল সরকার বলেন, বলেন। যদি আর একবার বলতেন দয়া করে। চুন প্রয়োগ করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, এখন যারা প্রশ্ন করলেন এরা একটু শুনে নেন না, কারণ এখনো অনেকে দেখছি লাইনে আছেন। তারপরেও আমাদের আজকের মেহমান হচ্ছেন ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপ সুইং খামারবাড়ি, তার কাছ থেকে আমরা শুনব আপনাদের নানান প্রশ্ন। যাব আবার, আপনি শুরু করতে পারেন।
17: আচ্ছা ধন্যবাদ, আমার দর্শক শ্রোতা বিন্দু অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমেই খোকন চন্দ্র, উনি প্রশ্ন করেছেন, ধানিগণ লাগিয়েছেন, কেঁচো লেগেছে, এখন উনি কি করতে পারেন? তা এখন এই বিষয়গুলো আপনি কোন কেঁচোর কথা বলছেন সে বিষয়টা কিন্তু স্পষ্ট করা দরকার। তারপরে আমি বলছি যে যদি কেঁচো লেগে থাকে তাহলে আপনার জমি পরিচর্যার মধ্যে কিছু সমস্যা ছিল, সেটা হয়েছে এখানে কি আপনি তাজা কোনো জিনিস দিয়েছেন কিনা, এটা একটা বিষয়, আমরা যদি তাজা গোবর কিংবা তাজা জৈব সার এগুলো দিয়ে থাকি তাজা অবস্থায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে,
4: এই সমস্যা হতে পারে,
17: এটা হতে পারে। তাই এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনি ছাই, এটা খুব একটা ভালো কার্যকর পদ্ধতি হতে পারে, এবং এই ছাইয়ের সাথে আমরা যদি একটু নিম পাতা, মানে আসলে আমি কিন্তু নিরাপদ কৃষি ব্যবস্থাপনা এটা এখানে আমি পড়াশোনা করেছি, সেজন্য এই বিষয়টাতেই আমি আপনার বলবো। আপনি তো কেমিক্যাল অনেক কিছু পাবেন, কিন্তু আমি কেমিক্যাল ছাড়া আপনাদের বলবো যেটা আপনার হাতের কাছে পাওয়া যায়, জি পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু আমরা তো সবাই কেমিক্যালের মধ্যে আছি এবং আজকে কি ভয়াবহ অবস্থা আমরা জানতে পারছি। সেজন্য আমি আপনাদের সবার প্রতি অনুরোধ রাখবো, আমরা যেন বায়ো কন্ট্রোল এই বিষয়ে আগে কাজ করি, এরপরে যদি না হয় তখন কেমিক্যালসে যাব। তাহলে এখানে আপনি কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে যদি ছাই দেন, তাহলে কিন্তু আমার কেঁচোগুলো নষ্ট হয়ে যাবে, এবং আমি ছাইয়ের সাথে যদি একটু নিম পাতা, নিম পাতা, নিমের খোল, নিমের পাতা, নিশিন্দা পাতা কিংবা বিষ কাটালি এগুলো যদি একটু মিশিয়ে দিতে পারি, অর্থাৎ এগুলো একটু শুকিয়ে গুঁড়া করে দিতে পারি, আপনার সমস্যা কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ, কোনো পেস্টিসাইড ছাড়া। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, কোনো খরচ ছাড়াই আপনার উপকারটা হবে। এরপরে আমাদের লুৎফর রহমান পাংশা রাজবাড়ি ভাই থেকে বলেছেন যে কিভাবে জমি তৈরি করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি তৈরিটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জমি তৈরি যদি ভালো না হয় আপনি কিভাবে ভালো ফলন পাবেন বলেন। অবশ্যই জমি তৈরির সময় আমি বলবো যে আপনি এখানে আপনার সাধ্যমতো ছাই, চিটা ধান, পচা জৈব সার অথবা গোবর সার এগুলো অবশ্যই দেবেন। এখানে আপনি শতাংশে যতটুকু পারেন, কারণ আমি আপনাদের এই কথাটা নির্দ্বিধায় বলতে চাই যে বাংলাদেশের মাটির যে দুরবস্থা, এখানে প্রত্যেক মানে শতাংশে মিনিমাম এক মন আপনি যদি জৈব সার দেন, তবুও বাংলাদেশের মাটিতে সেটা ফিল আপ হবে না, এত খারাপ অবস্থা। সেজন্য ভাই আগে এটা দেন, এরপরে আপনি শতাংশে শতাংশে আপনার 300 গ্রাম হারে যদি সবগুলো জৈব সার মানে রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করেন, তাহলে আশা করি খুবই ভালোভাবে জমি তৈরি হবে। কারণ এরপর তো আমরা উপরি প্রয়োগ করব। আমাদের এক ভাই কিন্তু উপরি প্রয়োগের মানে জিজ্ঞাসা করেছেন, আমি একসাথে জবাবটা দিয়ে দিচ্ছি, আপনি সঠিক কাজটাই করেন, উপরি প্রয়োগ অবশ্যই 20 দিনের পরে করবেন। কারণ কি জানেন, একটা চারা গাছ কুচি নরম থাকে, সেটা যখন আমি একটা জমিতে দেব তার কিন্তু ধকল একটা সহ্য করতে হবে, এবং জমিতে সেট হওয়ার জন্য আমাদের কিছু সময় তাকে দিতে হবে। তাই এই অবস্থায় অনেকে 15 দিনে সার দেয়, এটা যদি দেন তাহলে এমনিতে কচি চারা, তার মধ্যে সে একটা সেটই হলো না, তার উপরে আপনি একটা সার দিয়ে দিচ্ছেন, জি জি অতিরিক্ত হয়ে গেল, সেটা এটা এই ধকলটা সহ্য করতে পারবে না। এবং আপনারা জানেন ইউরিয়া সার অ্যাসিডিক, এটা যখন এই কচি পাতার উপর পড়ে তখন ওই পাতাতে যদি কোনো মানে আপনার খতর তৈরি হয়, তাহলে এখান দিয়ে প্রথম কিন্তু আমার রোগের সূচনা হলো।
4: আর খতর তৈরি হতেই পারে,
17: খতর হবেই, কারণ অ্যাসিডিক, এবং এই পাতা যদি ভিজা থাকে এবং এরপরে যদি আপনি এই সারটা দেন তখন এখান দিয়ে কিন্তু প্রথম রোগটা শুরু হলো ধরা। তো এই জন্য আমি অবশ্যই বলবো যে আমরা 25 দিনের পরে যদি দিতে পারেন সবচেয়ে ভালো,
3: এটা বড় হয়ে গেছে,
17: হ্যাঁ হ্যাঁ একটু গাছটা শক্ত হয়ে নিল, একটু সেট হয়ে নিল, কাজে এটা সবচেয়ে ভালো হয়। এবং এই উপপ্রয়োগের বিষয়টা কিন্তু সবাই ক্লিয়ার করে বলে না, এখানে আপনার ধানের জীবনকালের সাথে সম্পর্কিত, কারণ এখানে আপনি উপপ্রয়োগ যদি অল্প জীবনকালের হয় 110 দিন 20 দিনের মধ্যে, সেখানে 3 বার উপপ্রয়োগ করতে পারবেন না, এখানে 2 বার। আর যদি আমার ধানের জীবনকাল 150 দিনের মতো হয় এখানে 3 বার দিতে পারবেন, কাজে ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সেই কমে যায় 3 বার দিতে যান, হিতে বিপরীত হবে, আপনার টাকাও নষ্ট হবে এবং আপনার ফলন চিটা ধান চিটা হয়ে যাবে, জি। কাজে এই কাজটা ভাই আপনাদের করার জন্য আমি বিনীতভাবে নিষেধ করছি, এটা করবেন না। এবং মানিকগঞ্জের রুবেল ভাই উনি বলেছেন যে পানিতে নষ্ট হয়ে গেছে এখন কি করবেন, আপনি অতিরিক্ত পানি, আসলে পানি জীবন, পানি মরণ, আমরা জানি যে অতিরিক্ত পানিতে আমরা একবার ভেসে যাই আবার পানি ছাড়াও মরে যাই। তো এখানে আমাদের ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল, তারপরে আমি বলবো আপনার যদি সামর্থ্য থাকে আপনার জমি থেকে দ্রুত পানি বের করে দেন, কারণ এই টাইমে এত পানির কোনো প্রয়োজন নাই, ক্রমাগত যদি এই পানিতে ডুবে থাকে তাহলে খুশি হবে না,
6: গাছ লিকলিকে হবে এবং গোড়া পচা রোগ হতে পারে, যে কোনো পচা রোগ এটা হবে, সেজন্য দ্রুত কিন্তু আমার পানি বের করে দিতে হবে। এবং আপনার যদি কোনো কারণে জমি ড্যামেজ হয়ে যায়, যে না আপনার আসলে রিকভারি হচ্ছে না, সেক্ষেত্রে এখনো সময় আছে, আমি আপনাকে পরামর্শ দেব আপনি বেশ বাজার থেকে ভালো জাতের চারা সংগ্রহ করে আবার রোপণ করুন। কারণ এই সুযোগটা যেহেতু আছে, এটা মিস করার সুযোগ না। আমন আমাদের করতেই হবে, আমনটা ঘর মানে বিশাল আমাদের সুন্দর ফলন হয়, প্রচুর ভ্যারাইটি আছে এবং এই এই সময় কিন্তু আমাদের সুগন্ধি চালু হয়, কাজে এটাই সিজন। আমি আপনাকে বলবো যে আপনার সুযোগ আছে, যদি একবারে নষ্ট হয়ে যায় তাহলে আপনি আবার দ্বিতীয়বার রোপণ করেন। আমাদের পাংশা রাজবাড়ি থেকে ভাই বলেছেন লাল হয়ে যাচ্ছে এবং কত ইঞ্চি পরপর আমরা গাছটা লাগালে ভালো ফলন পাব। লাল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, তার মধ্যে একটা হচ্ছে জৈব সারের অভাব। আমি আপনাকে বলবো আপনার যদি সম্ভব হয় আপনি ভার্মি কম্পোস্ট সার একটু সংগ্রহ করেন, ভার্মি কম্পোস্ট সার গাছে লাইনে একটু গোড়ায় গোড়ায় দেওয়ার চেষ্টা করেন, আশা করি আপনি খুব ভালো ফলাফল পাবেন। এবং ধান কত ইঞ্চি পরপর, আমি এখানে আপনাদেরকে একটা থাম রুল শিখিয়ে দিই, কারণ আমি যদি ইঞ্চি ইঞ্চি বলি আপনাদের কাছে অনেক জটিল, মাঠ অনেক বড়, এ কাজটা করা খুবই সোজা। সেটা হলো এক হাত, এক হাতে তিনটা লাগাবেন, এখানে একটা, মাঝখানে একটা, এখানে
4: একটা,
6: তাহলে এটা সহজ।
5: তাহলে আমি এভাবে হাতটাকে তিন ভাগে ভাগ করে তিন ভাগে,
6: আপনি একটা কাঠি হাত মাপে একটা কাঠি নিলেন, এটা ফেলে ফেলে বাস আমি লাগা লাগে চলে গেলাম, তাহলে আমার ইঞ্চি টিঞ্চি নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই, অতি সহজে আমি কাজটা করব।
5: প্রতিবার কাঠি লাগবে না, এক দুইবার লাগানোর পরে একটা
6: আইডিয়া হয়ে যাবে, তারপরে আমি কাঠি নিয়ে যদি করি তাহলে আমার আরো একটু অ্যাকুরেসি বাড়ে, তাই না? আমার মানে মনে থেকেও ভালো লাগবে যে আমি ঠিক করে করেছি।
4: সুন্দর পরামর্শ।
6: এরপরে ফাহিম পূর্বধলা বলেছেন যে পানি সহনশীল জাতগুলো, হ্যাঁ এগুলো আমরা জানি যে বিধান 51, বিধান 52, এগুলো 15 দিন পর্যন্ত পানি সহ্য করতে পারে এবং ফলনে দেখা যাচ্ছে তেমন কোনো পার্থক্য হয় না। কাজে আপনি এই জাতগুলো সংগ্রহ করুন, এগুলো সুন্দর করে বিস্তালা তৈরি করুন এবং এগুলো লাগান, আশা করি খুব ভালো ফলাফল পাবেন। এবং লাস্টে আমাদের শিমুল রংপুর থেকে বলেছেন রোপামনে চুন প্রয়োগ করা যাবে কিনা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলা দরকার। ইদানিংকালে আমাদের মাটিতে রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটির অম্লত্ব অর্থাৎ টক জাতীয় ভাব এত বেশি হয়ে গেছে যে চুনের বিষয়টা আসতেছে। কিন্তু তার আগে আমি এটা বলতে চাই, চুন প্রয়োগ করা এটা খুবই কঠিন একটা বিষয়, কারণ সব মাটির চুনের এই যে চাহিদাটা এক না এবং অম্লতাও এক না। আপনার জমিতে 5.5, 6.5, আপনার হচ্ছে 3.2, কাজে এক একজনের এক এক রকম। তা আমি যদি এখানে বলি সবাই 4 কেজি দিবেন, এটা কি হবে? তাহলে আমাদের এখানে কি করতে হবে? মাটি
3: খালি জায়গাটা পূরণ করবো কিভাবে?
6: হ্যাঁ, এটা আমি শেষ করে নেই, তাহলে আমি আপনাকে ওটা বলছি। তাহলে এখানে দেখেন যে চুন প্রয়োগের ব্যাপারটা আসলে কঠিন, এখানে আমাকে কিন্তু পিএইচ মিটার দিয়ে আসলে বুঝতে হবে আমার জমির কতটুকু চুন লাগবে। আচ্ছা, এই চুন দেওয়ার পরে আপনি যদি প্রতিবার বলেন যে প্রতিবারই চুন দিতে হবে, সেটা ঠিক না। চুন দেওয়ার পরে আবার আপনি পরীক্ষা করে দেখবেন যে আমার ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে তার দেওয়া যাবে না, যদি বেশি দেন তাহলে উল্টা ক্ষতি হবে। হ্যাঁ, উল্টা আপনার ফসল একদম নষ্ট হয়ে যাবে। কাজে ভাই, চুনের একটা সহজ সমাধান, সেটা হলো ছাই। ছাই কিন্তু খার জাতীয় জিনিস আমরা জানি, তাহলে আপনারা যদি এই জমিতে পর্যাপ্ত ছাই দিতে পারেন আমন ধানে, আমি এর আগেও বলেছি, তাহলে আশা করি আপনার ফলনে কোনো তারতম্য হবে না এবং আপনি যে সমস্যাটা ফিল করছেন এখান থেকে আপনি দ্রুত এখান থেকে পরিত্রাণ পাবেন। এবং এখন আপার প্রশ্নে যাই, আপনি বললেন যে ফাঁকা হয়ে যায় তখন কিভাবে? হ্যাঁ, এখন আপনার জমিতে এটা হতেই পারে, কিছু কিছু জায়গাতে চারা মরে যেতে পারে, আমার নিয়ে আসার ত্রুটির কারণে হোক মরে যেতে পারে। অবশ্যই এটা যখন গাছের বৃদ্ধি পর্যায়ে এই সময় সুযোগ থাকে দ্রুত এটা ফিল আপ করা, তাই হয়তো আপনার ওই জাতীয় ধান নাই কিন্তু তারপরেও আপনাকে খোঁজ করতে হবে। সেজন্য আমরা কি করি দেখেন, আমার কিছু কিছু কৃষক ভাই যারা একটু সচেতন, তারা করে কি ওই জাতের কিছু ধান আটি করে এক জায়গায় রেখে দেয়। হ্যাঁ, যদি এই গ্যাপ হয় তখন সে ওটা নিয়ে আসে। এখন অন্য জাতের ধান লাগালে সমস্যা, এটা আগে হয়তো ফুল আসবে না হলে পরে আসবে, তখন আমার কিন্তু ম্যাচিং হবে না, তাই না? তো সেই জন্য আমি বলবো যে আপনারা ধান লাগানোর পরে একটা আটি একটা জায়গায় একটু রেখে দেবেন, যদি লাগে তখন আমি যেন ওখান থেকে নিয়ে গ্যাপটা ফিল করতে পারি। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন।
4: শুধু তাই নয়, আমাদের যত শ্রোতা বন্ধু আজকে টেলিফোন করলেন, তাদের নানান রকম সমস্যা নিয়ে কথা বললেন, আমাদের আজকের মেহমান ডক্টর সালমা লাইজুয়াপা, পরিচালক ক্রপ সুইং খামার বাড়ি, তিনি আপনাদেরকে রোপা আমন ধানের রোপণ এবং পরিচর্যা নিয়ে বুঝিয়ে বললেন, নানা রকম পরামর্শ দিলেন। আমার তো মনে হয় আপনাদের এটাতে অনেক

0: জানিয়ে, এবং আমাদের আজকের মেহমান ডক্টর সালমা আল আইজু আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেবার পাড়া। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশে আমার মাটি আমারে। আজকে ছিল ফোন ইন কার্যক্রম। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো আমরা আজকে উঠি, সকলকে শুভেচ্ছা,
1: ধন্যবাদ শ্রোতা এবং দর্শকদেরকে, এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার পক্ষ থেকে।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: রাবেয়া সুলতানা শিউলি।
0: সৈনিক ভাইরা, দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার।
1: প্রথমে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গীতিকার আবু হেনা মুস্তফা কামাল, সুরকার আব্দুল আহাদ। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গানের কথা লিখেছেন সিরাজুল ইসলাম এবং গানটি সুর করেছেন আজাদ রহমান।

সৈনিক ভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সামিনা চৌধুরী, গানের কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী, গানটি সুর করেছেন লাকী আকন্দ।

সৈনিক ভাইরা, আপনারা শুনছেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শেখ সাদী খানের সুরে হাসান হাফিজ রচিত এই জনমে তোমার আমার আর কি হবে দেখা, শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মহিন।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানের কথা লিখেছেন গৌরী পদ বসু এবং গানটি সুর করেছেন হিমান্ত্রী বিশ্বাস।

এবারে তোমার মন হারানো প্রাণ মাতানো সুরের লহরী, শিল্পী রাজীব দাস, গীতিকার তসলিমা খাতুন, সুরকার সৈয়দ শাবাব আলী আরজু।

0: এই গানের সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: রাবেয়া সুলতানা শিউলি।
0: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। পোর্ট অব স্পেনে দ্বিতীয় শেষ টেস্টের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান গতকালের প্রথম ইনিংসে 2 উইকেটে 266 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাট করছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 344 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া কোন বিকল্প নেই। 2 ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ব্রেইডিতে। বাংলাদেশ সময় বেলা 14:45 খেলা শুরু হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার সফররত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইনে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ টাইগার রান মিনি ম্যারাথন আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তৃতায় প্রতিমন্ত্রী তরুণদের শুধু খেলাধুলা নয়, সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। নরসিংদীর রায়পুরা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বাড়িগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী দলগুলোকে আগামী শুক্রবারের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জানানো হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ

0: থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। নাটোর থেকে জাতীয় পর্যায়ে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অসাধারণ অবদান রাখায় দুই কৃতি খেলোয়াড় মোহাম্মদ আমান এবং জান্নাতুল ফেরদৌস ফারিহাকে সম্বর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নিজেদের যোগ্যতা প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড়রা খুব সহজেই নিজের এলাকাকে পরিচিত করতে পারেন। উল্লেখ্য, নতুনকুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় নাটোরের লালপুর উপজেলার আমান 200 মিটার স্প্রিন্টে প্রথম এবং বালিকা ফুটবলে ফারিহা টুর্নামেন্টে সেরা হন। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8 ম্যাচে জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ নারী দলের। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দল প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম পর্বের ক্যাম্পে 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়াল যাচাই বাছাই করে চূড়ান্তভাবে এই 24 জনকে দ্বিতীয় পর্বের অনুশীলনে রাখা হয়েছে। এই পর্বে নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। সুস্থ সুন্দর থাকতে হলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, যেমন সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, বিশুদ্ধ পানি পান করা সহ নিয়মিত রুটিন মাফিক জীবনযাপন করলেই সুস্থ এবং রোগ মুক্ত থাকা যায়। জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধ হল গর্ভধারণ থেকে বিরত থাকার জন্য পদ্ধতি গ্রহণ। আমাদের সময়ের সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যাগুলোর মধ্যে একটি হল জনসংখ্যা বৃদ্ধি। যেখানে শিক্ষার হার কম সেখানে জন্মহার অনেক বেশি, তাই আমরা জন্মহার রোধে আরও বেশি সচেতন হব। প্রিয় শ্রোতা, আজকের সুখী সংসার অনুষ্ঠানের আয়োজনের শুরুতেই রয়েছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কিত আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নূরে ইসরাত নাজমি ও ডাক্তার ইসরাত জাহান।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এই নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইসরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইসরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
3: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কোনোয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
2: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
3: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
2: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
3: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা এস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যাদের এস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা এস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
2: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
3: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোন অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
2: এই ক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
3: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
2: অর্থাৎ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে প্রথম যখন একজন দেবেন সেই হিসাবে,
3: হ্যাঁ 5 থেকে 7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
2: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
3: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়, একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য, আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
2: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার যেতে হয়?
3: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পরানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
2: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
3: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে, ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে, সেখানে পাওয়া যাবে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
2: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
3: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেসিয়া দেওয়ারও দরকার নাই।
2: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ
3: না, না কোনো ভয় নাই,
2: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে,
3: না না কিছু নাই, ইনশাআল্লাহ
2: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
3: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সাথে তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেইনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেইনিং নিতে। আর প্রসব পরবর্তী, পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
2: আর
3: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
2: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
3: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা,
2: কষ্টকর
3: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
2: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি, খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
3: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে নেয় এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
2: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
3: অনেকটাই কম, হ্যাঁ।
2: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
3: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়, এটার সাথে আসলে সম্পর্ক নেই,
2: খুব একটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়া?
3: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
2: আমরা সবশেষে জানতে চাইবো ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
3: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স পর থেকে সেটা কার্যকর হবে।
2: ডক্টর ইরশাদ জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
1: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কিত আলোচনা। অপ্রাপ্ত বয়স্ক বা কম বয়সে বিয়ে মেয়েদের শিক্ষাগত এবং অর্থনৈতিক সুযোগ সীমিত করে দেয়, যা তাদের আরও বড় পরিবার গঠনের প্রবণতা বাড়ায়, ফলে জনসংখ্যা বৃদ্ধির হারও বেড়ে যায়। তাই কম বয়সে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমাদেরকেই রোধ করতে হবে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে রয়েছে একটি জনসংখ্যার গান, শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি, গীতিকার রফিকুল ইসলাম ইরফান, সুরকার মোহাম্মদ শওকত হোসেন।

0: এতক্ষণ জনসংখ্যা বিষয়ে গান শুনলেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু একটি এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ। এই এডিস মশার কামড়ে কিন্তু এই রোগ হয়ে থাকে, তাই এই রোগ হতে মুক্ত থাকতে হলে হতে হবে সচেতন। তাই আসুন ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। আজকের সুখী সংসার অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শামীমা নাসরিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শেনাস পারভিন। শুরুতেই শিরোনাম, আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের, বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত, জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, কোরিয়ার বাজারে দেশের 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এবং আগামীকাল ব্রেডিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। আগামীকাল 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের 5ই আগস্ট নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার, জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যার কোন মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী সবাইকে সতর্ক থাকতে হবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল 9টায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল সকাল 6:01 রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া আগামীকাল দেশের 64টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সকল জেলাতেও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের মিনি পোলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নির্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। বাজ্জহর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডেকিয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্ট মাসের যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
2: জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসেছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল ১৯৭১ সালে।
0: বক্তব্যে সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী বলেন,
2: রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের ৩১ দফা উপস্থাপন করেছিলাম এবং এই ৩১ দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয়ে আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করে ছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিক ভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ৩১ দফা নয়, বরং আমি মনে করি এই ৩১ দফাটা হচ্ছে জনগণের ৩১ দফা।
0: বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে তারেক রহমান বলেন,
2: এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি।
0: তারেক রহমান সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
2: আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য, আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ সম্পদ সময় সবকিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি, দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য সেটিই হোক আজকের এই রক্তঝরা জুলাইয়ের যে জাগরণের যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ছবি ও কিউআর কোড সম্বলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখে কার্ড প্রস্তুতেরও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলো বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে তার কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে বলে উল্লেখ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। স্টিফেন টি কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাসহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এদিকে বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বুলেট বুক পেতে নিয়েছিল শত শত দুরন্ত তরুণ। এদিন সারা দেশে ব্যাপক সহিংসতার মধ্যে অন্তত 93 জন প্রাণ হারিয়েছিলেন। আর সেই পরিস্থিতির তীব্রতায় পরবর্তীতে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে নিয়ে আসার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৪ সালের 4 আগস্ট রাজধানীর রাজপথে নেমেছিল হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দুরন্ত তরুণ রাতুল রহমান। বুলেটের চোখ রাঙানি উপেক্ষা করে সে ছেলেটি মিছিলের সামনে দাঁড়িয়েছিল। তার শরীর এফোর অফোর করে দেয় পুলিশের সেই বুলেট। রক্তে ভেসে যায় পিচ ঢালা পথ। বুলেটের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা রাতুল বলছিলেন কিভাবে সেদিন পুলিশ ডেকে নিয়ে সামনে থেকে তার পেটে গুলি করেছিল।
2: ডাইরেক্ট আমার কোমরে বেল ধরে ধাক্কা দাকি করতেছে। তারা বলছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। আমি বলছি যে না, আমি সাইডে যাবো না। আমি কি বলবো, আমি সাইডে কেন যাবো, যা বলেন এখানে বলেন। তো যে সিনিয়র পুলিশটা ছিল উনি সামনে থেকে গালাগালি করে বলতেছে যে যাবি না, আচ্ছা ঠিক আছে। তো তার পেছনে একটা শটগান লুকানো ছিল, ডাইরেক্ট বের করে ফায়ার করে তারা তাদের টিমে চলে যায়। আমার যে একটা বন্দুকের গুলি একটা ধাক্কা লাগে, আমি জিনিসটা উপলব্ধি করতে করতে দেখি যে তারা তাদের টিমে চলে গেছে। আমি কিছু সেন্স করতে পারতেছি না। তো আমি জাস্ট নিজেকে সংযত করতে করতে নিচের দিকে ফোকাস করি, দেখি যে আমার প্যান্ট কালো প্যান্ট রক্তে লাল হয়ে গেছে, আমার জামা কাপড় ছিঁড়ে, আমার পেট ছিঁড়ে, আমার ভেতরের অন্তঃস্থ মানে যত নাড়ি ঘুরেছিল সব বের হয়ে গেছে।
1: মরণের থাবা থেকে রাতুল অলৌকিক ভাবে বেঁচে এলেও শুরু হয় আরেক যুদ্ধ। হাসপাতালের সাদা চাদরে জমে ওঠে যন্ত্রণার পাহাড়। টানা কয়েকদিন আইসিইউর দরজায় প্রহর গুনেছেন এক মা, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা নিজ সন্তানকে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন খোদার দরবারে।
3: আধুনিক হসপিটাল থেকে অনেকবার কল দিচ্ছে, আবার ফোন দিয়ে আবার বলতেছে আন্টি দাঁতের আপনার আসেন, আপনার ছেলের গুলি লাগছে। তখন আমার পায়ের নিচে মাটিটা সরে গেল কথা শুনে। তারপর আমরা
1: আজও রাতুলের পেটের ক্ষত চিহ্ন মনে করিয়ে দেয় সেই রক্তস্নাত জুলাই আগস্টের নির্মমতা। 2024 সালের এই দিনে সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়। দেশব্যাপী অন্তত 93 জন নিহত হন। এদিন বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদের মার্চ টু ঢাকা করার আহ্বান জানান। শুরুতে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও পরে তা একদিন আগে 5ই আগস্ট করার ঘোষণা দেওয়া হয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া 97% পণ্যে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার 87% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিট নকড ডাউন পণ্যও রয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে সিইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে চলমান গ্যাস সরবরাহের সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রমে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। তবে টার্মিনালটির কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক হলে গ্যাসের সংকটও পর্যায়ক্রমে কমে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশগুলোর মধ্যে আলোচনা সহজতর করতে প্রস্তাব বিনিময়ে নিবিড়ভাবে কাজ করছেন মধ্যস্থতাকারী। এদিকে ওমানের উপকূলে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তিতে আসতে মরিয়া। তেহরানকে তিনি একাধিকবার শেষ সুযোগ দিয়েছেন। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলের একটি মাঠে ভূমি ধসে চাপা পড়ে নিহত হয়েছেন 14 জন তীর্থযাত্রী এবং আহত হয়েছেন 5 জন। আফ্রিকার স্ট্রিংয়ের এ দেশটিতে তার দীর্ঘ বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 16:45 খেলা শুরু হবে। 7ই আগস্ট দ্বিতীয়, 10ই আগস্ট তৃতীয়, 12ই আগস্ট চতুর্থ এবং 15ই আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। জনপ্রত্যাশা পূরণের সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর। কোরিয়ার বাজারে দেশের 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান, জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এবং আগামীকাল ব্রেডিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান। খবর শেষ হলো।
7: এবার শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ মুসাববেরুল ইসলাম। মন্ত্রিসভা গতকাল গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আজকের সংবাদ পর্যালোচনায় মূল আলোচ্য বিষয় হিসেবে আবর্তিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুম একটি দীর্ঘদিনের উদ্বেগজনক বাস্তবতা। পরিবার হারানো, মানবাধিকার লঙ্ঘন এবং বিচারহীনতার অভিযোগ বহু বছর ধরে জনমনে গভীর ক্ষত তৈরি করেছে। তাই এই আইন প্রণয়নকে অনেকেই রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। খসড়া আইনে গুম প্রতিরোধের জন্য স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় শক্তি দ্বারা বেআইনিভাবে আটক, অপহরণ বা নিখোঁজ করা হলে সেটি গুম হিসেবে গণ্য হবে। এই সংজ্ঞা আন্তর্জাতিক মানবাধিকার সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ফলে আইনটি শুধু দেশীয় প্রেক্ষাপট নয়, বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন এটি সংসদে উত্থাপিত হবে এবং আইন আকারে কার্যকর হলে গুমের শিকার পরিবারগুলো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। এই আইনের মাধ্যমে মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। এই আইন গুম প্রতিরোধ দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভুক্তভোগী পরিবারকে সহায়তা। আইন অনুযায়ী গুমের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। মানবাধিকার সংঘর্ষ সংগঠনগুলো আইনটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে আইনটি কার্যকর হলে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন অনেকাংশ কমে আসবে, তবে একই সঙ্গে তারা আইন বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক স্বচ্ছতার উপর জোর দিয়েছে। আজ সংবাদ মাধ্যমে নানাভাবে এই আইনকে কেন্দ্র করে মূলত তিনটি বিষয় আলোচিত হচ্ছে। প্রথমত আইনটির প্রেক্ষাপট, বাংলাদেশে গুমের ইতিহাস, পরিবারগুলোর দাবি ও মানবাধিকার সংগঠনগুলোর চাপ। দ্বিতীয়ত আইনটির কাঠামো, সংজ্ঞা, প্রতিরোধমূলক ব্যবস্থা, শাস্তির বিধান ও ক্ষতিপূরণের ধারা। তৃতীয়ত আইনটির সম্ভাব্য প্রভাব, দেশীয় রাজনীতি, প্রশাসনিক সংস্কার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান। সবশেষে বলা যায়, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 মন্ত্রিসভা অনুমোদন বাংলাদেশের মানবাধিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু একটি আইন নয়, বরং রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রতীক। তবে আইনটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে তবেই গুমের শিকার পরিবারগুলো প্রকৃত প্রতিকার পাবে এবং সমাজে ন্যায় বিচারের পরিবেশ প্রতিষ্ঠিত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
8: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। প্রথমে শুনব আপিল মাহমুদের কণ্ঠে রূপালী নদীর ভিতায় বেঁধেছ তুমি এই গানটি। গীতিকার ইমরান নূর, সুরকার শিল্পী নিজেই।

0: আকাশ জুড়ে মেঘের খেলা, বাতাস জুড়ে বৃষ্টি, গাছের পাতা কাঁপছে আহা, দেখতে কি যে মিষ্টি।
1: চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে, চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাঁজ করে।
0: শ্রোতা, শ্রাবণের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
1: আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যাই বুঝি আজ টুটে। প্রকৃতি মেঘাচ্ছন্ন কিংবা বৃষ্টিস্নাত কিংবা উজ্জ্বল রৌদ্র ঝলমলে, যেমনই থাকুক না কেন, আজ মঙ্গলবার, বিশ্বে শ্রাবণ।
0: শ্রাবণে বাংলার প্রকৃতি সাজে নান্দনিক শোভায়। গাছে গাছে কদম হিজল যুথিকা থোকাই থোকাই ঝুলে থাকে, বিলে ফোটে লাল সাদা শাপলা। শ্রাবণের শেষ দিকে বাড়িধারা কমে আসে, শরৎ উকি ঝুঁকি মারে নীল আকাশের গায়ে।
1: প্রিয় বন্ধুরা, আজ 4 আগস্ট 2024 সালের আজকের দিনটি ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রক্তক্ষয়ী ও সংঘাতপূর্ণ একটি দিন। এদিন দেশব্যাপী অসহযোগ আন্দোলন চলাকালে ব্যাপক সংঘর্ষে প্রায় 98 জন নিহত হন।
0: 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পরদিন 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়।
1: পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সরকার সন্ধ্যে 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে এবং পরবর্তী 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
0: বন্ধুরা, শুরুতেই শ্রাবণের কথা বলছিলাম। শ্রাবণ সন্ধ্যায় পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মুড়ি মাখা আর রবীন্দ্রনাথের গান।

প্রিয় শ্রোতা, শ্রাবণের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে মাখানো মুড়ি থাক বা না থাক, বিশ্ববিচিত্রা পর্বে আমরা শুনব বিচিত্র স্বাদের খাবার তৈরি করে পরিচিতি লাভের এক গল্প। চলুন শোনা যাক।

0: 96 বছর বয়সী আইলিন চীন নামের এক বয়োজ্যেষ্ঠা নারী রান্না করে ভাইরাল হয়েছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ফুড ইউটিউবার হিসেবে আইলিন চীনের নাম উঠেছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। স্বামীর সঙ্গে জ্যামাইকার সেইন্ট মেরি এলাকার হাইগেটে একটি বেকারি প্রতিষ্ঠা করেন তিনি। 2008 সালে বেকারিটি বন্ধ হয়ে গেলে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন। নাতি লুকাস অং এর বুদ্ধিতে 3 বছর ধরে তিনি ক্যামেরার সামনে খাবার তৈরি করছেন, আর নাতি লুকাস সেই রান্নার ভিডিও বানিয়ে ছাড়ছেন ইন্টারনেটে। কখনো নিখুঁত চকলেট চিপ কুকি, আবার কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার তৈরি করে তিনি তাক লাগিয়ে দিচ্ছেন। সুস্বাদু খাবারে কামড় দিয়ে জ্যামাইকান কথ্য ভাষায় যখন তিনি বলেন মি রাহটিড, অর্থাৎ আহা দারুণ, তখন স্ক্রিনের উপাশে থাকা লাখো দর্শকের মুখে হাসি ফুটে ওঠে। বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে এই দাদি নাতির অনুসারীর সংখ্যা 30 লাখের অধিক। নিজেকে সুন্দর করতে দক্ষিণ কোরিয়ার গিল লি উন নামের এক তরুণী গত 15 বছরে 400 বারের বেশি ছুরি কাছির নিচে বসেছেন। এইসব প্লাস্টিক সার্জারি করতে তিনি খরচ করেছেন প্রায় $210,000। ওজন কিছুটা বেড়ে যাওয়ায় চারপাশের মানুষ তার চেহারা নিয়ে কটাক্ষ করতে থাকে। এসব কথায় মন ভেঙে যায় তার। গিলের মনে হয় নিজেকে একেবারে বদলে ফেলতে হবে। প্রথম সার্জারির পরই তিনি বুঝেছিলেন ইচ্ছা করলে নিজেকে বদলানো যায়। তারপর একে একে যেন সার্জারি তার জীবনের অংশ হয়ে ওঠে। কপাল, কানের আকৃতি, চোখ, নাকের সংশোধন, ঠোঁট, থুতনি ও মুখের কাঠামো, এমনকি গালের টোল ফেলা, তিল তোলা, কাঁধ ও গলার মধ্যে ভারসাম্য রাখা, গলার বলিরেখা ভরাট করা, কলার বোন ঠিক করা, কি করেননি তিনি। চেহারা বদল সম্পর্কে গিল বলেন, আমার চেহারার প্রতিটি অংশ এখন আমার ইচ্ছাই তৈরি। এটা আমাকে আত্মবিশ্বাসী করে, যদিও অনেকের কাছে তা অদ্ভুত মনে হতে পারে। শুনলেন বিশ্ববিচিত্রা।
1: প্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ববিচিত্রা। কোন জাতির স্বভূমি থেকে উঠে আসা শত শত বছরের চর্চিত জ্ঞান, লোকবিশ্বাস, শিল্পকলা, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সামাজিক রীতিনীতি, উৎসব আদি সে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
0: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মনির, উপস্থাপন করছেন স্নিগ্ধা সোহানা হক।
2: আমাদের অনেকেরই মুখস্থ হয়ে যাওয়া একটা লাইন আজ মনে পড়ছে, আর তা হল জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। সেই জাপান আজ অনেকভাবেই হয়ে উঠেছে বিশেষ। এই জাপান আজ অনেক দিক দিয়ে এগিয়ে এগিয়ে প্রযুক্তি আর উদ্ভাবনে, এগিয়ে শিল্প এবং অর্থনীতিতে, এগিয়ে নগর উন্নয়নে, এগিয়ে ঐতিহ্যে এবং সংস্কৃতিতে। জাপান পূর্ব এশিয়ার খুবই উন্নত, নিরাপদ এবং প্রযুক্তি নির্ভর দ্বীপরাষ্ট্র। সুশৃঙ্খল জীবনযাত্রা এবং প্রাচীন ও আধুনিক ঐতিহ্যের অপূর্ব নিদর্শনে সমৃদ্ধ একটি দেশ হল জাপান। চা পান জাপানের ঐতিহ্যবাহী এক শৈল্পিক অবদান, যার সুনাম সারা বিশ্বে বিদ্যমান। জাপানি ভাষায় জাপানকে নিপ্পন বলা হয়। ভাষার নাম নিহঙ্গ। জাপানিরা সাধারণত সিন্তো এবং বৌদ্ধ ধর্মের অনুসারী। সিন্তো ধর্ম হল জাপানের আদিবাসী এবং প্রকৃতির উপাসনা ভিত্তিক একটি ধর্ম। এই ধর্ম জাপানের ভিন্ন সংস্কৃতিকেই চিনিয়ে দেয়। জাপানের জাতীয় ফুল হল সাকুরা বা চেরি ফুল। এই ফুল জাপানি সংস্কৃতিতে নতুন জীবনের সূচনা, আশাবাদ এবং জীবনের নশ্বরতা বা ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক। জাপানের সরকারি মুদ্রার নাম হল ইয়েন। একে বিশ্বের অন্যতম প্রধান এবং স্থিতিশীল মুদ্রা বলা হয়ে থাকে। প্রাচীন এবং আধুনিক এই দুই ঐতিহ্যের সংমিশ্রণে সমৃদ্ধ জাপান, যেখানে হাজার বছরের পুরনো মন্দির থেকে হিরোশিমার পারমাণবিক গম্বুজ পর্যন্ত ইউনেস্কো স্বীকৃত অনেক রকম ঐতিহ্যবাহী নিদর্শন এবং স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল হিমেজি দুর্গ, নারা পার্ক এবং ফুজি পর্বত। এখানেই দেখা যায় হিরোশিমা পিস মেমোরিয়াল। এটাই হল 1945 সালের পারমাণবিক ধ্বংসলীলার স্মারক, যা শান্তির প্রতীক হিসেবে সংরক্ষিত। জাপানে আছে হরিউজি মন্দির, বিশ্বের অন্যতম প্রাচীন কাঠের এক স্থাপত্য। দেখার মতো আরও একটি নিদর্শন হল টোকিও ইম্পেরিয়াল প্যালেস। এটা সম্রাটদের প্রাক্তন বাসভবন যা এডো দুর্গের উপর নির্মিত। ফুজি পর্বত জাপানের অন্যতম বিখ্যাত ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থান। এই পার্বত্য অঞ্চলটি বহু শতাব্দী ধরে শিল্পী ও কবিদের অনুপ্রাণিত করে চলেছে। শিল্প সাহিত্য জাপানের শ্রেষ্ঠত্ব বিদ্যমান। খুবই সংক্ষিপ্ত এবং ভাবগম্ভীর কবিতা হল হাইকু। কেবল জাপানি সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যে শ্রেষ্ঠত্বের দাবিদার। উকিয়ু ই হল কাঠের ব্লকের প্রিন্ট, জাপানি শিল্পের এক বিচিত্র ধারা। এছাড়াও ফুলের বিন্যাস হিসেবে খ্যাত ইকোবানা এবং অন্যদিকে বনসাই জাপানি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কিমোনো হল জাপানের জাতীয় পোশাক। এটি সাধারণত উৎসব, বিয়ে এবং বিশেষ অনুষ্ঠানে পরা হয়। জাপানের প্রধান উৎসবের মধ্যে রয়েছে হানামি উৎসব, এটা হল বসন্তে চেরি ফুল দেখার উৎসব। এছাড়াও রয়েছে ওবন উৎসব, আওদা ওদুরি, এটাই হল জাপানের বৃহত্তম নৃত্য উৎসব। ওয়াসোকু বিশ্বের স্বাস্থ্যকর এবং নান্দনিক খাবারগুলোর অন্যতম। ভাত, মাছ, সি ফুড এবং শাকসবজি দিয়ে তৈরি স্যুপ জাতীয় একটি খাবার। জাপানি চা পরিবেশনা বা চানোমু হল প্রাচীন আধ্যাত্মিক শিল্পকলা, যেখানে মাচা বা গুড়া গ্রিন টি বিশেষভাবে তৈরি করে অতিথিদের পরিবেশন করা হয়, যা সম্মান ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত। সুমো কুস্তি হল জাপানের জাতীয় খেলা, একে জাপানি মার্শাল আর্টও বলা হয়ে থাকে। এই খেলায় অনেক প্রাচীন ঐতিহ্য জড়িয়ে আছে, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সংস্কৃতি, সব ক্ষেত্রে অনেকের চেয়ে অনেক এগিয়ে থাকা একটি দেশ হল জাপান। আদর্শ একটি দেশ হিসেবে জাপানের সাংস্কৃতিক ঐতিহ্য সত্যি মনোমুগ্ধকর এবং অতুলনীয়।

0: সুপ্রিয় শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আজ 4 আগস্ট বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃৎ ব্যক্তিত্ব আব্দুল হামিদের মৃত্যুদিন। তিনি একাধারে ক্রীড়াবিদ, ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রীড়া সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন।
1: তিনি 1970 সালের 19শে ডিসেম্বর বিদেশের মাটিতে প্রথম বাংলায় ধারা বিবরণী দেন। ক্রীড়া সাংবাদিকতায়ও আব্দুল হামিদ ছিলেন উজ্জ্বল, প্রাণবন্ত।
0: প্রিয় শ্রোতা, স্মরণে বরণে পর্বে ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হামিদের বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আলফাজ উদ্দিন আহমেদ।

শ্রোতা বন্ধুরা, আজ 4 আগস্ট। আজকের এই দিনে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছিলেন বাংলা ধারাভাষ্যের পথিকৃৎ প্রবাদ পুরুষ আব্দুল হামিদ। হামিদ ভাইয়ের কথা বলে বোধহয় শেষ করা যাবে না। আমরা সকলেই জানি তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন সেগুলো একটু একটু করে হলেও আজকে আমাদেরকে স্মৃতিচারণ অবশ্যই করতে হবে। হামিদ ভাই বিভিন্ন খেলাধুলায় যেমন পারদর্শী ছিলেন, ঠিক একই রকমভাবে ব্যক্তিগত জীবনে অনেক অর্জন তার রয়েছে। বাংলাদেশ বেতারে 1963 সালে আব্দুল হামিদের কণ্ঠেই কিন্তু প্রথম বাংলা ধারা বর্ণনা প্রচার হয়। তার আগে পাকিস্তানি আমলে, এদেশের নাম যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন কিন্তু উর্দু এবং ইংরেজিতে ধারাভাষ্য প্রচারিত হতো। খেলার মাঝে 1 ঘন্টা পর পর 5 মিনিটের সময় দেয়া হতো বাংলায় সেই খেলার সাম আপ করার জন্যে, অর্থাৎ গুছিয়ে বলে দেওয়ার জন্যে। সেই কাজটি হামিদ ভাই করতেন। ইতিমধ্যেই কিন্তু 1957 সালে অজয় বোস আকাশবাণী কলকাতা থেকে বাংলা ধারা বর্ণনা শুরু করে দিয়েছিল। এই অনুপ্রেরণা নিয়েই কিন্তু হামিদ ভাই তখন শুরু করেছিলেন বাংলাদেশে বাংলা ধারা বর্ণনা প্রচলন করার। কিন্তু যেহেতু তখন একা যেন সেই যুদ্ধ তাকে করতে হয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকে বোঝাতে হয়েছে যে তিনিও পারবেন বাংলায় এই খেলাগুলোর ধারা বর্ণনা করতে। শেষ পর্যন্ত 1963 সালে এসে প্রথমবারের মতন একটি খেলা তার কণ্ঠে কিন্তু বাংলায় ধারা বর্ণনা হয়েছিল। এরপরে যদি আমরা মনে করতে চাই তাহলে বলবো যে 1970 সালে ব্যাংককে পাকিস্তানের সাথে খেলা হয়েছিল এবং সেই খেলার ধারা বর্ণনা দেশের বাইরে থেকে প্রথমবারের মতন আব্দুল হামিদ কিন্তু বাংলায় সম্প্রচার করেছিলেন। সেই সময় অবশ্য খেলাধুলার ফ্রিকোয়েন্সি খুব বেশি ছিল না, যে কারণে খুব বেশি সুযোগ হয়তো বা তার হাতে আসেনি। কিন্তু বাংলাদেশ যখন সৃষ্টি হল তখন থেকেই কিন্তু তিনিও যেন একেবারে উঠে পড়ে লাগলেন এবং সাবলীল কণ্ঠে এই বাংলা ধারা বর্ণনাকে আরও উত্তরোত্তর সমৃদ্ধি দিকে নিয়ে গেলেন, সম্প্রচার বাড়ালেন, শ্রোতাদেরকে একেবারে রেডিওর সামনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার মতন করে শব্দ চয়ন করে তিনি এই ধারাভাষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করলেন। আমরা জানি আব্দুল হামিদ 1935 সালের 21শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ নামে একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে খেলার প্রতি তার খুবই টান ছিল, এটা বলতে হবে। ক্রীড়াঙ্গন দিয়েই তিনি পরিচিতি পেয়েছেন। ফুটবল, ভলিবল, ক্রিকেট সবগুলো খেলার সাথেই তিনি কিন্তু জড়িত ছিলেন। ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে ইস্টার্ন ক্লাব, ইস্পাহানি, ওয়ান্ডারার্স, আজাদ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। 1955 সালে ওয়ান্ডারার্স হয়ে আইএফএ শিল্ডে খেলেছেন আব্দুল হামিদ। একই বছর তৎকালীন পূর্ব পাকিস্তান ভলিবল দলেরও নিয়মিত সদস্য হয়েছিলেন হামিদ ভাই। ফুটবল ক্রিকেট ছাপিয়ে ভলিবলে কিন্তু বেশি সুখ্যাতি তিনি কুড়িয়েছিলেন সেই সময়। হামিদ ভাই জাতীয় পুরস্কার পেয়েছেন ভলিবলের সংগঠক হিসাবে। এছাড়াও 1979 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং 2003 সালে 21শে পদক অর্জন করেছেন হামিদ ভাই। সুতরাং হামিদ ভাই সকলের থেকেই ছিলেন অত্যন্ত ভিন্ন ধরনের গুণী একজন মানুষ ছিলেন আমাদের এই হামিদ ভাই। ব্যাংকে কাজ করলেও ক্রীড়াঙ্গনে তিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন। কখনো ধারাভাষ্যকার, কখনো ক্রীড়া সাংবাদিক, কখনো ক্রীড়া সাংগঠক, সব মিলিয়ে তার ভূমিকা ক্রীড়াক্ষেত্রে ছিল কিন্তু অতুলনীয়। 1960 সালে দৈনিক আজাদে তিনি কাজ শুরু করেন এবং সেই হিসাবেই কিন্তু তিনি ক্রীড়া সাংবাদিক হিসাবে জড়িয়ে পড়েন। এরপরে খ্যাতির পরে খ্যাতি অর্জন করতে থাকেন। 80 এবং 90 দশকে প্রতিষ্ঠিত দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। একজন ক্রীড়া সংগঠক হিসাবেও তিনি অনুকরণীয়। বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির 1972 সালে দেশ স্বাধীনের পরে তিনি কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি কিন্তু কাজ করেছেন। 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত এশিয়ান ভলিবল কনফেডারেশনের 2 দফায় পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। সুতরাং সর্বক্ষেত্রে তার কিন্তু সফলতা ছিল একেবারে গগনচুম্বী। ব্যক্তিগতভাবে আমি বলবো, 60-এর দশকে যখন আমি লেখাপড়া করতে ঢাকায় এসেছিলাম তখন আমি ভলিবল খেলতাম মোহামেডানের হয়ে এবং হামিদ ভাই তখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং তখন থেকেই তার অত্যন্ত কাছের একজন হয়ে যাই আমি। সুতরাং হামিদ ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটা ছিল খুবই নিগুড় এবং আমাকে অত্যন্ত তিনি ভালোবাসতেন। তার হাত ধরেই কিন্তু
আমিও এই বাংলা ধারাভাষ্যে এগিয়ে এসেছি এবং তার কাছ থেকে অনেক টিপস, অনেক শিক্ষা গুরুর মতন তিনি কিন্তু আমাকে শিখিয়েছেন। সুতরাং গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।

0: শুনলেন শরণে বরণে। শান্তি বিষয়ক একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য ফ্রান্স থেকে অভিনেত্রী এলে জাপানের হিরোশিমায় আসেন। সেখানে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয় জাপানি স্থপতি লুইয়ের সাথে। লুইয়ের স্ত্রী তখন শহরের বাইরে ছিলেন।
1: তাদের এই স্বল্পস্থায়ী সম্পর্কের মাঝে হিরোশিমার পারমাণবিক বোমাবর্ষণের ভয়াবহতা এবং শহর পুনর্গঠনের চিত্র উঠে আসে।
0: কথা বলতে বলতে নারীটি তার অতীতের গোপন বেদনা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নেভার্স শহরে এক জার্মান সেনার সাথে তার প্রথম প্রেমের বিয়োগান্তক অভিজ্ঞতার কথাও প্রকাশ করে।
1: গল্পটি ফরাসি চলচ্চিত্র পরিচালক আলা রেনে পরিচালিত হিরোশিমা মন আমুর সিনেমার। ছবিটি 1959 সালে মুক্তি পায়।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, ক্লাসিক সিনেমা পর্বে হিরোশিমা মন আমুর চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শামীম খান। পর্বটি গ্রন্থনাও করেছেন তিনি।
2: শ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের উত্তরণে আমরা কথা বলব বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য সৃষ্টি, হিরোশিমা মন আমুর। 1959 সালে মুক্তিপ্রাপ্ত এই ফরাসি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা অ্যালেন রেসনেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত, ব্যক্তিগত স্মৃতি এবং ভালোবাসার গভীর অনুভূতিকে এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন ফরাসি অভিনেত্রী এবং একজন জাপানি স্থপতি। হিরোশিমায় তাদের স্বল্প সময়ের পরিচয় ধীরে ধীরে উন্মোচন করে অতীতের বেদনাময় স্মৃতি, যুদ্ধের বিভীষিকা এবং হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় শক্তি এর গল্প বলার ধরন। এখানে সরলরৈখিক কাহিনীর বদলে স্মৃতি, বাস্তবতা এবং অনুভূতির মেলবন্ধনে তৈরি হয়েছে এক কাব্যিক ভাষা। চলচ্চিত্রের শুরুতেই হিরোশিমার ধ্বংসস্তূপের দৃশ্য আর মানবিক আবেগের উপস্থাপন দর্শককে গভীরভাবে স্পর্শ করেছে। এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফরাসি সাহিত্যিক মার্গারেট ডিউরাস। তার সংলাপগুলো সংক্ষিপ্ত অথচ অসাধারণ গভীরতায় ভরপুর। ক্যামেরার ভাষা, সঙ্গীত এবং নিরবতার ব্যবহার চলচ্চিত্রটিকে দিয়েছে এক অনন্য শিল্পরূপ। হিরোশিমা মন আমুর শুধু একটি প্রেমের গল্প নয়, এটি স্মৃতি, যুদ্ধ, মানবতা এবং ক্ষমার এক দার্শনিক অনুসন্ধান। চলচ্চিত্রটি আমাদের মনে করিয়ে দেয় সময় এগিয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি কখনো মুছে যায় না। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এটি আজও একটি মাইল ফলক এবং ফরাসি নিউ ওয়েভ ধারার অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে বিবেচিত। যারা চিন্তাশীল, শিল্পধর্মী এবং গভীর অর্থবহ সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য হিরোশিমা মন আমুর অবশ্যই একবার দেখার মতো। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে উত্তরণের আগামী পর্বে নতুন কোনো বিশ্বমানের চলচ্চিত্র নিয়ে।
1: শ্রোতা শুনলেন ক্লাসিক সিনেমা। এবারে রয়েছে পল্লীগীতি। গানের কথা ও সুর মমতাজ আলী খান।

0: মমতাজ আলী খানের কণ্ঠের এই গানের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের উত্তরণ। উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রানী
1: এবং আমি সেলিনা আক্তার শেলী, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Imtiaz Ahmed Siddiqui. First the headlines. Tomorrow is July Mass Uprising Day. Prime Minister will inaugurate July Uprising Memorial Museum. July Uprising belongs to countrymen rather than any individual or political party, says Tariq Rahman. Prime Minister directs to complete comprehensive database for farmers by December. Tariq Rahman calls to boost Saudi investment in Bangladesh. Meeting of a special committee formed to amend constitution was held. Comprehensive economic partnership agreement signed between Bangladesh and South Korea. Diplomatic efforts are underway to end US-Iran conflict, informs mediator Qatar. And Afghanistan face host Ireland in first one-day international cricket match at Bredy tomorrow. Now the details. The July Mass Uprising Day will be observed across the country tomorrow with due dignity. The theme of the day this year is Building the Nation in the Spirit of July, Bangladesh First. Acting President Hafizuddin Ahmed Bir Bikram and Prime Minister Tariq Rahman have issued separate messages marking the day. In his message, Acting President Hafizuddin Ahmed Bir Bikram called for building a discrimination-free, democratic, accountable and justice-based Bangladesh in line with the sacrifices and aspirations of the martyrs and the injured of the July mass uprising. In his message, the Prime Minister said, "For all those who cherish freedom and democracy, August 5 is a day of joy, a day of victory, and a day of restoration of democratic political rights. The government has undertaken various national-level programs to observe the day." Prime Minister Tariq Rahman will inaugurate the July Mass Uprising Memorial Museum at 9 AM tomorrow. A reception for the families of the July martyrs and the July fighters, along with a discussion highlighting the significance of the day, will be held at the Bangladesh-China Friendship Conference Center at Sher-e-Bangla-Nagar in the capital. Acting President Hafizuddin Ahmed Bir Bikram is expected to attend the program as the chief guest. Reception programs for the families of the July martyrs and the July fighters, along with discussions highlighting the significance of the day, will also be organized in all districts across the country. Wreaths will be placed at the July martyrs' memorials in all 64 districts across the country tomorrow. Newspapers will publish special articles, literary features, magazines, and supplements to mark the occasion. Prime Minister Tariq Rahman has said the July-August movement became successful because the people wanted change, asserting that its successful success belonged to the country's people rather than any individual or political party. He was addressing a discussion titled 17 Years of Relentless Struggle for Democracy and the Blood-Stained July Awakening at the Krishibid Institute, Bangladesh, in the capital today. The Prime Minister said people from all walks of life made the movement successful through their active participation. Tariq Rahman said people of the country, BNP leaders and activists, and many other political parties that believe in democracy had remained on the streets over the past 17 years in the movement against fascism. Calling upon all political parties to focus on rebuilding the country, he said, enough discussions, movements, struggles and data debates had taken place. The Prime Minister said now is the time to rebuild the country. Prime Minister Tariq Rahman has directed the concerned authorities to prepare a comprehensive and transparent database for farmers by December this year to ensure that government support through Farmers' Card reaches genuine beneficiaries. He gave the direction at a meeting on the Farmers' Card program held at his office at the Secretariat today. The Prime Minister instructed the authorities to complete the database through a proper verification process to safeguard farmers' rights. Tariq Rahman also instructed the authorities to ensure that the farmer card featuring the holder's photograph and a QR code contains information on the farmer's identity, agricultural production, government assistance, and agricultural market-related services. Prime Minister Tariq Rahman had said, Bangladesh is keen to build a strategic multidimensional and long-term partnership with Saudi Arabia and invited greater Saudi investment, especially in the growing solar power sector in the country. He made the remarks when Vice Minister for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Engineer Walid Al-Khareji, made a courtesy call on him at his office at the Secretariat today. The Saudi Vice Minister said Bangladesh has created a favorable environment for investment under the leadership of Prime Minister Tariq Rahman, adding that Saudi Arabia is keen to strengthen bilateral relations further by expanding cooperation and investment in a number of promising sectors. He also highlighted the significant contribution of Bangladeshi workers to Saudi Arabia's development. The Parliamentary Special Committee formed to amend the Constitution on the basis of the July Charter will seek opinions from all relevant stakeholders, including people from different walks of life, family members of July martyrs and July fighters. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman made the remarks while briefing reporters after the first meeting of the Parliamentary Special Committee on Constitution Amendment at the Jatiya Shongshad Bhavan today. The minister said the Special Committee was constituted by the Jatiya Shongshad under the directive of Prime Minister to amend the Constitution in line with the July Charter 2025. The committee will work to implement the proposals contained in the July Charter within the constitutional and legal framework. Meanwhile, prior to the meeting, Chairman of the Parliamentary Special Committee on Constitutional Amendment and Home Minister Salahuddin Ahmed informed the journalists that the constitutional amendment will be formulated on the basis of consensus so that it reflects the aspirations of the people and contributes to strengthening democratic governance. This is Bangladesh Betar giving you the news. Bangladesh and South Korea have signed a bilateral trade agreement that will grant preferential tariff treatment to 97% of Bangladeshi goods entering the Korean market. Under the Comprehensive Economic Partnership Agreement, CEPA, Bangladesh will also extend preferential market access to 87% of South Korean products, including selected agricultural goods, plastics, and completely knocked-down items. Commerce Minister Khondokar Abdul-Muqtadir disclosed the details while making a joint announcement after the signing ceremony at the Secretariat today. Describing the agreement as a landmark achievement, the Commerce Minister said it would create new opportunities for employment generation and accelerate the country's economic growth. Speaking at the press briefing, South Korean Trade Minister Yeo Han-kyu congratulated Bangladesh on its economic progress and praised the country's leadership for concluding the agreement in a short period. Qatar's foreign ministry has said diplomatic efforts are ongoing to find a solution to the U.S.-Iran conflict. All mediators are working closely to facilitate negotiations and exchange proposals between the countries. Meanwhile, a cargo ship reported being hit by a projectile in the Strait of Hormuz of Oman. Maritime Trade Operations Center, UKMTO, said the ship reported being hit by an unknown projectile at around while sailing about 37 kilometers northeast of Al Qasab in Oman. U.S. President Donald Trump has claimed Iran is desperate to do a deal or given Tehran a last chance on multiple occasions. Now, cricket and host Ireland will take on Afghanistan in the first two five-match ODI series at Bredey tomorrow. The match is scheduled to start at 3:45 p.m. Bangladesh time. Finally, weather and forecast. Well, Attila 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Tomorrow is July Mass Uprising Day. Prime Minister will inaugurate July Uprising Memorial Museum. July Uprising belongs to countrymen rather than any individual or political party, says Tariq Rahman. Prime Minister directs to complete comprehensive database for farmers by December. Tariq Rahman calls to boost Saudi investment in Bangladesh. Meeting of a special committee formed to amend constitution was held. Comprehensive Economic Partnership Agreement signed between Bangladesh and South Korea. Diplomatic efforts are underway to end U.S.-Iran conflict, informs mediator Qatar. And Afghanistan face host Ireland in the first one-day international cricket match at Bredy tomorrow. And that is the end of the news. Our next news bulletin will be Bishwabetare Bangladesh at 10 p.m. in English.
1: Now here is the news commentary written by Mainur Rahman and read by Saika Shahadat. The Cabinet gave policy level and final approval to the draft of the Enforced Disappearance Prevention and Redress Act 2026. This landmark decision has become the central theme of today's news commentary. In Bangladesh's political and social landscape, enforced disappearance has long been a deeply troubling reality. Families torn apart, allegations of human rights violations and the absence of justice have left lasting scars on the public conscience. Against this backdrop, the new law is being viewed as a significant step towards state accountability. The law provides a clear definition of enforced disappearance. According to the text, if any individual is unlawfully detained, abducted, or made to vanish by state or non-state actors, it will be considered an enforced disappearance. This definition aligns with international human rights conventions, making the law not only relevant in the domestic context but also consistent with global standards. Following Cabinet approval, the draft will now be placed before Parliament. Once enacted, families of victims will finally have a legal framework through which they can seek justice. Prepared under the initiative of the Ministry of Home Affairs, the draft stipulates severe penalties for perpetrators. Enforced disappearance will be recognized as a distinct, cognizable, non-bailable and non-compoundable criminal offence. The law prescribes up to life imprisonment and fines for those found guilty. In cases where disappearance results in death or if the victim remains untraceable for 5 years, the punishment may extend to the death penalty or life imprisonment, along with fines up to 10 million takas. These provisions underscore the seriousness with which the state intends to address the crime. The law also establishes a comprehensive framework for prevention, accountability, and victim support. Authorities, including law enforcement and security agencies, will be required to record detentions immediately and notify families without delay. Detainees must be provided access to legal assistance, medical care, and information about their whereabouts. Such measures are designed to reduce the possibility of secret detentions and denials of custody. Furthermore, courts will be empowered to issue search warrants, conduct trials in absentia, accept digital evidence, and ensure the confidentiality and protection of witnesses, complainants, and victims. Equally important is the law's emphasis on victim families. It mandates state-provided compensation as well as psychological and social rehabilitation. This provision responds directly to the long-standing demands of families who have suffered not only emotional trauma but also financial and social hardship. By institutionalizing support, the law seeks to restore dignity and stability to those affected. Human rights organizations have welcomed the draft as a positive development. They believe that, if implemented sincerely, the law could significantly reduce incidents of enforced disappearance. At the same time, they stress the need for political will and administrative transparency. Without effective enforcement, even the strongest legal provisions risk becoming symbolic. Internationally, Bangladesh has faced repeated calls to address enforced disappearances. The United Nations Human Rights Council and other global bodies have urged the government to take concrete steps. Thus, the enactment of this law could enhance Bangladesh's image abroad, signaling a commitment to human rights and the rule of law. By harmonizing with international conventions, the legislation sends a message of accountability and reform. This commentary revolves around three key aspects. These are the background of the law, Bangladesh's history of disappearances, family demands and advocacy by rights groups, the structure of the law, its definitions, preventive measures, punitive provisions and compensation clauses, and its potential impact on domestic politics, administrative reform and Bangladesh's international standing. Together, these dimensions highlight the significance of the Cabinet's decision. In conclusion, the approval of the Enforced Disappearance Prevention and Remedies Act 2026 marks a pivotal chapter in Bangladesh's human rights journey. It is more than a piece of legislation, it represents a pledge of responsibility by the state. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন, সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা এবং জুলাই গণ অভ্যুত্থানে দীনই শিক্ষার্থী ও আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা। আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন তথ্য ও স্মৃতি নিয়ে এই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন,
4: যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকে সেটা তদন্ত হবে এবং তদন্তে কমিট হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। এখন এই যে বলেন যে গণমাধ্যমের কর্মীরা অবলম্বন করে বা পত্র পত্রিকা লেখে পাবলিকও বলে, এই যে বলে যে ওখানে অনেক দুর্নীতি, এই কথাগুলো আইনের ভাষা, এটা হলো ভেগ অ্যান্ড ইনডেফিনিট। ইনডেফিনিট মানে ডেফিনিট, যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট বলতে হবে যে আপনার বিরুদ্ধে বা অমুখের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ এবং তিনি এই খাতে এভাবে দুর্নীতি করেছেন সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং একজন ইনফর্মাল মানে অভিযোগকারী। আইন বলে যে আইনে লিমিটেশন বলে কিছু নেই, ক্রিমিনাল লতে মানে নো থিন অফ লিমিটেশন, 50 বছর পরও একজনকে এমনকি মানে মৃত ব্যক্তিকে কবর খুলে নিয়ে তাকে ফাঁসি দেওয়ার বিচারক আছে, সেই বিচারকের মানে সিদ্ধান্ত করে। সেখানে এখানে আপনার মানে অভিযোগ সুনির্দিষ্ট হলে আমরা, আর সেখানে হচ্ছে আমরা উদ্বোধন করে আমরা যে আমাদের জাদুঘর পরিচালনা একটা পর্ষদ আছে সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করি, আমরা একটা তদন্ত কমিটি করে দেব যে আসলে কোনো কোনো থাকলে ডেফিনেটলি অভিযোগ থাকলে একজনকে অভিযোগ দিতে হয়, সেই অভিযোগটার উপরে তদন্ত হয় এবং তদন্ত কমিটি হয়। আর আমরা আমি যেটা বলছি আমাদের যে দায়িত্ব আছে যে মন্ত্রণালয়ে যদি কোনো কারো অভিযোগ থাকে তদন্ত থাকে সেটা আমরা আহ্বান করে একটা তদন্ত আমরা করতে পারি, কিন্তু আইনগত তদন্ত অভিযোগ থাকতে হবে তাহলে আমরা দুদকে দেবো, ক্রিমিনাল অফেন্সের আমরা ক্রিমিনাল কেসে দেবো, এটা আলাদা।
3: আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি বলেন,
5: বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি, আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয় আমরা সকল বিরোধী দলীয় যারা সদস্য আছেন তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব, তারা যদি মিটিং এ এসে দেয় ভালো, মিটিং এর বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিত ভাবে যদি দেয়। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরো অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। করব, আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই, যে সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল আছে। এই পর্যায়ে আমরা বলেছি কাদের সাথে আমরা আলোচনা করব এবং দিন তারিখগুলো এবং তাদের তালিকা নির্ধারণ করে আমরা আলোচনা করব। আমরা সবার কথা শুনব। এত বড় একটা ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হলো, জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে এবং এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমরা ধারণ করতে চাই সংবিধানই প্রথম আমাদেরকে সবকিছু ধারণ করতে হবে।
3: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি ব্রিফিং এ উল্লেখ করেন,
6: দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত নিয়েছি কিভাবে আমরা আগামী সংবিধান সংশোধনের দিকে এগিয়ে যাব। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা সেই আলোচনা করব। আমরা শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলবো, জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন তাদের সাথে কথা বলবো, যারা জুলাই সনদ রচনা করেছেন এই জুলাই সনদের যৌক্তিক জায়গায় লিপিবদ্ধ করার জন্য যারা দিন রাত নিরলস পরিশ্রম করেছেন তাদের সাথেও কথা বলবো। কথা বলার পরে আইনি প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় এই যে সংস্কার প্রস্তাবগুলো যেভাবে এসেছে এটা সংবিধান সংশোধনের দিকে আমরা নিয়ে যাব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে করার ইচ্ছা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 17 সদস্য বিশিষ্ট করব। 17 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 7 জন বিএনপির দলীয় সংসদ সদস্য, 4 জন সংসদে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, 5 জন ওখান থেকে, সুতরাং 7 + 5 = 12, আর 5 জন বিরোধী দলের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সুতরাং আমরা সেই কারণেই বলছি আজকে একটি মহেন্দ্রক্ষণের যাত্রা শুরু করলাম, আগামী দিনে এই যাত্রা সমাপ্ত করব জুলাই সনদের মাধ্যমে, জুলাই শহীদদের স্বপ্ন এবং স্বপ্নের বাংলাদেশ দেখার মধ্য দিয়ে।
3: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
7: নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি দেখে বলতে চাই আশা করি আর কয়েকদিনের মধ্যে এটা ধাপে ধাপে করবে, কারণ যে টার্মিনালটা আছে সেটা একসাথে সে যত গ্যাসিফিকেশন করছে একসাথে পুরোটা পারবে না, সে ধাপে ধাপে করবে, সে ধাপে ধাপে সংকট কেটে যাবে। আবারও বলছে সবাই একটু কাইন্ডলি আন্তর্জাতিক পরিস্থিতির দিকে খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকেরই পরিচিত মানুষজন আছে বাইরে, তারা দেখবেন যে ওসব জায়গায় আসলে কম বেশি সংকট হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পৃথিবীকে নতুন ভাবে আসলে জ্বালানির ব্যাপারে ভাবতে হবে, এবং এটা আমরা নিশ্চিত যে কোনো দেশ তার নিজের দেশের ভেতর থেকে যদি জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে না পারে বা মেজরিটি না পারে সে সংকটে থাকবে, আমরা বাইরের উপরে নির্ভরতা যতটা সম্ভব কমানোর সেই চেষ্টা করে যাচ্ছি। যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানি সেখানে যাবেন, অভিযোগ করে।
3: আজ বিকেলে রাজধানীর পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কাউন্সিল হলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি বলেন,
8: আমাদের দেশের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যে আমাদেরকে বারবার বিভিন্ন সংগ্রাম আন্দোলনের কাহিনী নিয়ে কথা বলতে হয় এবং খুব অদ্ভুত ভাবে আমাদের মধ্যে এটা নিয়ে একটা গর্বও কাজ করে, কিন্তু এর যে একটা স্বয়ংক্রিয় অর্থ দাঁড়ায় যে তার মানে সবসময় আমরা একটা শত্রুমুখর পরিবেশের মধ্যে থাকি এবং আমাদেরকে এরকম আন্দোলন করে করেই চলতে হয়, অর্থাৎ কখনোই কোনো স্থিতিশীল আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম না বা নাই, এবং এই ধরনের সমস্যা অনেকের মনোজগতে এমন ভাবে তৈরি হয়েছে যে আমরা যখন চর্চা করি তখন মনে হয় যেন যে আমি ভবিষ্যতে এরকম একটা পরিস্থিতি প্রত্যাশা করছি, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু দেখবেন যে পড়ে যায় অনেক সময় আমার, কিন্তু আসলে যে এগুলা এক ধরনের আক্ষেপ, সেই ব্রিটিশ বিরোধী লড়াই পাকিস্তান, তারপরে আবার আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতোত্তর বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন, আবার সেটা সামরিক শাসন, আবার সেটার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন, আবার একটা রাজনৈতিক দল, নির্বাচন, নির্বাচনের মধ্যে নির্বাচিত সরকার, আবার নির্বাচিত স্বৈরতন্ত্র, তারপর আবার নির্বাচিত স্বৈরতন্ত্রের ফ্যাসিবাদের রূপান্তর, এবং তারপর আবার জুলাইয়ের গণ অভ্যুত্থান। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক, যারাই এই পর্বটাতে জন্ম নিয়েছেন এবং মৃত্যুবরণ করছেন অথবা করবেন, তাদেরকে কেবল কিন্তু এগুলোর মধ্যেই থাকতে হয়েছে। আমরা যদি সেটা করতে চাই, তাহলে সেটা আমাকে প্রথমেই বুঝতে হবে যে কোন কোন কারণে এই অস্থিরতাগুলির মধ্যে আমরা ছিলাম এবং সেই কারণগুলি দূর হয়েছে কিনা। তা নাহলে শুধু কিন্তু স্মৃতি তর্পণ হবে, শুধুই কিন্তু সংগ্রাম আন্দোলনের সাহসের যে ঐতিহ্য সেটা নিয়ে একটা আত্মসন্তুষ্টি, কতটা সাহসী ছিলাম, কতটা বীর ছিলাম, এবং আমাদের কোন ভাই কত সহজে মৃত্যুবরণ করেছে, অফকোর্স সম্মান করি আমরা সেটা, কিন্তু ওটার মধ্যে কিন্তু আত্মতুষ্টির কিছু নাই। ওটা ছিল একটা বাধ্যবাধকতা এবং সেটা একটা নির্মম বাধ্যবাধকতা। এবং আমাদের পুরো আলোচনাটার লক্ষ্যটাই কিন্তু এবং এই স্মৃতিতর্পণটাও করতে হতে হবে যে কেমন করে এই বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসতে পারি আমরা। সেখানে নানান রকম মত আছে, দর্শন আছে, চিন্তা আছে, সেটা তার একটা আলাপ, এবং সেগুলির মধ্যে কি করে ফয়সলা হবে, কি করে মীমাংসা হবে, এবং শেষ পর্যন্ত সমাজকে তো এগিয়ে যেতে হবে। এবং সমাজকে এগিয়ে যেতে চাইলে আমাদেরকে এই প্রত্যেকটি ঘটনা এবং দুর্ঘটনাকে একটা মানবতা ধর্মী, একটা সামাজিক মর্যাদা সম্পন্ন এবং গণতান্ত্রিক সংস্কৃতি মূল্যবোধ সম্পন্ন আমাদেরকে একটা ব্যবস্থার মধ্যে নিশ্চিত করতেই হবে। তো আমরা আশা করতে চাই যে জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে আমাদের সেই আকাঙ্ক্ষা একটা চূড়ান্ত ধাপে প্রবেশ করুক, যাতে আর কখনোই আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থাকে এই বাধ্যবাধকার মধ্যে আবার না পড়তে হয়। এবং তা যদি আমাকে নিশ্চিত করতে হয়, তাহলে রাষ্ট্র এবং সমাজের কোন কোন কাঠামোতে ন্যূনতম পরিবর্তনটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং সেই পরিবর্তনটা নিশ্চিত করতে চাইলে আমাদেরকে একটা কোন ধরনের একটা সম্মিলিত গণচেতনা আমাদেরকে ধারণ করতে হবে এবং সেটাকে প্রতিষ্ঠা করতে হবে, কোন ধরনের একটা ন্যূনতম জনমতের পাটাতন তৈরি করতে হবে যার নিচে আর কেউ যেন নামতে না পারে।
3: আজ সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ NDC বলেন,
9: 36 দিনের যেটা ফলাফল তা নয়, কুঞ্জি দুঃখ, অনিয়ম, অনাচার দীর্ঘদিনের প্রতিক্রিয়ায় একটু একটু ধীরে ধীরে ঘটতে ঘটতে সময় বিস্ফোরণ। এটা একটা শিক্ষণীয় যে অত্যাচার নাই অসাম্য করলে তার পরিণতি ভালো হয় না, এটা বহুবার ইতিহাসে প্রমাণিত হয়েছে। তারপরেও সবচেয়ে বড় শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষাটা নেয় না মনে করে। জিনিস আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এখন খুলে কথা বলে আমরা পাই নাই, এটা সফল হয় নাই, আরও কিছু হওয়া উচিত ছিল, এই কথাগুলো বলা যাচ্ছে যে আমার প্রতি অত্যাচার হয়েছে। দেখ সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে বলেন সবার ধুয়ে দিচ্ছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, এইটা তো একটা বিরাট প্রবলেম। বাস্তব লাভ আজকে আমরা প্রকাশ্যে এসে সমস্ত সমালোচনা কথাবার্তা বলছি, এমন দিন গেছে যে ঘরের ভিতরে সব কথা বলা যেত না। এই অবদানের জন্য যারা আত্মত্যাগ স্বীকার করেছেন সেসব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের কথা স্মরণ করছি।
3: অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকি বলেন,
10: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইমামদেরকে মাথা মুসো করে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমি 19 সূচনা করেছেন। হয়তো আমরা সেটা কাজে লাগিয়ে আমরা মাথা মুসো করে দাঁড়াইতে পারি নাই, এটা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোষ নাকি আমরা ব্যবহার করতে না জানা, কাজে লাগাইতে না পারা, সেটা আমাদের অক্ষমতা? তিনি তো চেয়েছিলেন আলেম ওলামারা যেন মাথা মুসো করে দাঁড়াইতে পারে, তার জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমি করছে এবং সেখানে তাদের হস্তশিল্প হিসেবে হোমিওপ্যাথিক গরু ছাগল লালন পালন, এটা ইমামতি বাদ দিয়ে না, অর্থাৎ আপনাকে স্বাবলম্বী হওয়ার মানসিকতা নিয়ে। একজন ইমাম যখন স্বাবলম্বী হয় তখন মসজিদের মিম্বর বসে কে তাকে দাওয়াত দিবে এটার দিকে তাকিয়ে আর কথা বলতে হয় না, তখন হক কথা মিম্বর থেকে উচ্চারিত হয়। আর ইমাম যখন নাকি টাকা পয়সার জন্য এই খতমে খাজেখানে যাবে, কোরআন শরীফের খতমে যাবে এবং কে কোন মুরিদ আমারে কি দেবে দাওয়াত দেবে সেই চিন্তা থাকতে হয়, তখন কি মিম্বারে স্বাধীনভাবে কথা বলা যায়? তিনি মনে করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের ইমামরা যদি স্বাবলম্বী হয় মিম্বর স্বাধীন হবে, আর মিম্বর স্বাধীন হলে মিম্বর থেকে সত্য কথা উচ্চারিত হবে, সেই মানসিকতা নিয়ে তিনি সেটা করেছিলেন।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনায় ASM আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও মনিটরিং পরিদপ্তর প্রযোজিত অনুষ্ঠান।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন। এতে আজ শুনবেন বাংলাদেশ বেতার রংপুর প্রযোজিত অনুষ্ঠান। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি এস এম আরিফুজ্জামান। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের নয়ন মনে তৃষ্ণা মেটে। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যে সৃষ্টি করেছে। তাই তো রূপসী বাংলার রূপ মাধুর্য ঐশ্বর্যে মুগ্ধ এদেশের মানুষ। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনব একটি দেশাত্মবোধক গান। গানে কণ্ঠ দিয়েছেন পল্লবী সরকার মালতী, গানটির কথা লিখেছেন রফিকুল ইসলাম রইস এবং সুর করেছেন মোহাম্মদ আব্দুর রশিদ।

পল্লী অঞ্চলের সাধারণ মানুষের নিত্যদিনের জীবনধারা নিয়ে সহজ সরল ভাষায় রচিত গানই পল্লীগীতি। গ্রামীণ মানুষের গার্হস্থ আচার অনুষ্ঠান, পূজা পার্বণ, চাওয়া পাওয়া, প্রেম ভালোবাসা, সফলতা ব্যর্থতা, মিলন বিরহ, সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, প্রকৃতি, ফুল ফল মাছ পশুপাখি ইত্যাদি হচ্ছে পল্লী তথা পল্লীগীতির রচনার বিষয়বস্তু। হ্যাঁ বন্ধুরা, এবারে শুনব একটি পল্লীগীতি, জালালউদ্দিন রুমির লেখা গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন শফিকুল ইসলাম ও আমেনা খাতুন, সুর করেছেন মোহাম্মদ সোলাইমান।

আধুনিক বাংলা গান হচ্ছে আধুনিক কালে প্রচারিত ও প্রসারিত বাংলা গানের একটি বিশিষ্ট ধারার সৃষ্টি। এর নাম থেকে বোঝা যায় এটির জন্ম ও প্রসারের কাল হচ্ছে আধুনিক কাল। আধুনিক বাংলা গানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি আধুনিক বাংলা গীতি কবিতার বৈশিষ্ট্যকে ধারণ করতে চেয়েছে। বাংলা গান তাই হয়েছে কবিতার সমতুল্য। হ্যাঁ, এবারে শুনব মোহাম্মদ হারুনুর রশিদের লেখা এবং মিজানুল ইসলাম খানের সুরে হ্যাপি খাতুনের কণ্ঠে একটি আধুনিক গান।

উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া গান আমাদের সকলের খুব প্রিয়। গানের ভাব ও সুরের দিক থেকে ভাওয়াইয়ার স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। মহিষের পাল নিয়ে মহিশাল যখন বাতানে বা নদীর চরে মাসের পর মাস পড়ে থাকে, ধান বোঝাই গাড়ি নিয়ে যখন গাড়িয়ালকে দূরের বন্দরে যেতে হয়, বানিয়া যখন ব্যবসার কারণে শহর থেকে শহরে ঘুরে বেড়ায়, তখন ঘরে থাকা তাদের প্রিয়জনের মনে যে বিচ্ছেদ বেদনা এবং বিয়ের কারণে বাবার বাড়ি থেকে চলে যাওয়া বা বিয়ে পরবর্তী বাবার বাড়ির কথা মনে পড়ে যে কষ্ট বেদনা নারীর মনে উত্থিত হয়, তাই ভাওয়াইয়া গানে উঠে আসে। হ্যাঁ বন্ধুরা, এবারে শুনব দ্বৈত কণ্ঠে একটি ভাওয়াইয়া গান। মিনহাজউদ্দিন আজাদের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন পঞ্চানন রায় ও পল্লবী সরকার মালতী।

বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম এস এম আরিফুজ্জামান, সম্পাদনায় মুহাম্মদ দুলাল হোসেন খান এবং প্রযোজনায় নিশাত তাসনিম কেয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ হোক সবার।

আন্তঃবেতার সঙ্গীত অনুষ্ঠান বন্ধন এখানেই শেষ হল। এতে আজ শুনলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গান। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগ লহরী। বেহালায় মালকোষ রাগ পরিবেশন শুনবেন শিল্পী আলাউদ্দিন মিয়া। তবলায় সুব্রত কুমার মোদক।

0: এতক্ষণ শুনলেন উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরী। বেহালায় মালকোট রাগ পরিবেশন শুনলেন, শিল্পী ছিলেন আলাউদ্দিন মিয়া, তবলায় সুব্রত কুমার মোদক।
1: বাংলাদেশ বেতার ঢাকা

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একেও নাচার, এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে, আমি তোমাদের মা। যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, গীতিকার আহমেদ ফরিদ, সুর করেছেন ফিরোজ খান।

শুনছেন দেশের গান। এবারে শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিল আহমেদ। আগামীকাল ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালে ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার, জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর বাণীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, হাজারো শহীদদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবসিত না হয়, সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী সবাইকে সতর্ক থাকতে হবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ফলক উন্মোচন করে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চিনময়ত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল সকাল ৬টা ১ মিনিটে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার তার অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এদেশের সর্বস্তরের জনগণের। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি, একক কোনো রাজনৈতিক দলের নয়। তিনি বলেন, বিগত ১৭ বছর এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, গণতন্ত্রে বিশ্বাসী আরও অনেকগুলো রাজনৈতিক দল সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল। তারেক রহমান সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী বলেন, এখন সময় হচ্ছে যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখার, জনগণকে সতর্ক করা। তিনি বলেন, ঠিক একইভাবে দেশকে পুনর্গঠনের জন্য সরকার যা করতে চাইছে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ

0: বিষয় এসব বিষয় বিবেচনায় রেখে কার্ড প্রস্তুতেরও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, চলতি অর্থবছরে 43 লাখ কৃষক এ কার্ডের সুবিধা পাবেন। আগামী 3 বছরের মধ্যে দেশের কম বেশি 2 কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা সহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথপাতি অনুষ্ঠানে শহীদের মর্যাদা সম্পর্কে বলবেন মুফতি নিসারউদ্দিন। কৃষি বিশ্ব কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শেরেবাংলা নগর ঢাকায় আয়োজিত জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল নটায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা ১২টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে। জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান জুলাই আন্দোলন ইতিহাসের বাঁকে জনগণের কণ্ঠস্বর শুনবেন সকাল সাতটা ত্রিশ মিনিটে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল আটটা পনেরো মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তরুণদের নিয়ে বিশেষ অনুষ্ঠান তারুণ্যের জুলাই বেলা ১১টা ৫ মিনিটে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান ৩৬-এর পঙ্ক্তিমালা বেলা ৩টা ৫ মিনিটে। কৃষি বিষয় কার্যক্রম

সোনালী ফসল সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রম জাতীয় অনুষ্ঠান, দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য দায়িত্ব অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 9 বেতার ম্যাগাজিন উত্তরণ, এফএম এর অনুষ্ঠান রাত 12:15, জুলাই গণভুত্থান উপলক্ষে বিশেষ নাটক স্বপ্নপূরণ, এফএম এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7 থেকে রাত 11 পর্যন্ত শুনবেন, বিনোদনমূলক অনুষ্ঠান আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 92% এবং সন্ধ্যে 6টায় ছিল 79%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:29 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জ, FM 102 ও FM 90 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6টা। আজ 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, আহতদের প্রতি সহমর্মিতা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মাহবুব সোবহান, খন্দকার শাহরিয়ার শাকির ও ফরিদা আক্তার রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সুলেমান হোসেন খান, আব্দুল কাইম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 44 আয়াত থেকে 48 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: أعوذ بالله من الشيطان الرجيم.